0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হিজর মক্কায় অবতীর্ণ, আয়াত 99, রুকু 6। তেলাওয়াতকৃত সূরা হিজর এর 1-6 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা, এগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াত, আর এটি একটি সুস্পষ্ট কিতাব ও সত্য প্রকাশকারী। কাফিররা কখনো কখনো গভীর আক্ষেপ করে বলবে, হায় আমরা যদি মুসলিম হতাম। তাদের ছেড়ে দিন, তারা খেয়ে নিক, ভোগ বিলাস করুক, আর মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাদের গাফেল করে রাখুক, উচিরেই তারা সত্য জানতে পারবে। আমি কোনো জনপদকে তার নির্ধারিত সময়ের আগে ধ্বংস করিনি, প্রত্যেক জনপদের জন্য একটি নির্ধারিত সময় ছিল। কোনো জাতি তার নির্ধারিত সময়ের আগে ধ্বংস হয় না, আর সময় পার হয়ে গেলেও তাদের ধ্বংস পিছিয়ে যায় না। তারা বলল, ওহে সেই ব্যক্তি যার কাছে কোরআন নাজিল হয়েছে, তুমি তো উন্মাদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয়, সালাম প্রদানের গুরুত্ব ও ফজিলত, বলছেন মাওলানা মিজানুর রহমান রায়হান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির প্রথম বার্তা হল সালাম। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে বলেন আসসালামু আলাইকুম, তখন তিনি কেবল একটি সম্ভাষণ জানান না, বরং তার জন্য শান্তি, আল্লাহর রহমত এবং বরকতের দোয়া করেন। আসসালাম আল্লাহ তাআলার এক গুণবাচক নাম, তাই সালামের মাধ্যমে আমরা আল্লাহর শান্তি একে অপরের জন্য কামনা করি। পৃথিবীর বিভিন্ন জাতির সম্ভাষণে শুভেচ্ছা থাকলেও ইসলামের মতো এত গভীর অর্থবহ দোয়া আর কোথাও নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 86 আয়াতে ইরশাদ করেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সালামের উত্তর দাও অথবা অনুরূপ উত্তর দাও, নিশ্চয় আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে সালামের উত্তর দেওয়া শুধু সৌজন্য নয়, এটি একটি ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে, আর পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাজবে। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। সহি মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, সালাম শুধু মুখের উচ্চারণ নয়, এটি মানুষের হৃদয়কে হৃদয়ের সঙ্গে যুক্ত করার একটি মহান মাধ্যম। সালাম অহংকার ভেঙে বিনয় শেখায়, দূরত্ব ঘুচিয়ে সম্পর্ককে নিবিড় ও মজবুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এবং সে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিচিত মানুষকে নয়, অপরিচিত মানুষকেও সালাম দেওয়ার শিক্ষা দিয়েছেন। এতে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয়। সম্মানিত শ্রোতা, ইসলাম আমাদের শিখিয়েছে ছোট বড়কে, বড় ছোটকে, আরোহী পথচারীকে, পথচারী বসে থাকা ব্যক্তিকে।

0: অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। এসব আদব মানুষের মধ্যে শৃঙ্খলা ও সৌজন্য প্রতিষ্ঠা করে। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে অন্তত বলতে হবে ও আলাইকুম আসসালাম। আর উত্তম হল ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সালামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি শয়তানের কুমন্ত্রণা দূর করে, কারণ শয়তান মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি করতে চায়, কিন্তু সালাম সেই বিভেদ দূর করে ভালোবাসার বন্ধন গড়ে তোলে। অনেক সময় আমরা দেখি ভুল বোঝাবুঝির কারণে দুই ব্যক্তি বছরের পর বছর কথা বলেন না, অথচ একজন যদি আন্তরিকভাবে এগিয়ে এসে সালাম দেন, অনেক অভিমান মুহূর্তের মধ্যে গলে যায়। তাই আমাদেরকে ব্যাপকভাবে সালামের প্রচলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়। আবু দাউদ শরীফ। মুসলমানের স্বতন্ত্র পরিচয় হচ্ছে সালাম বিনিময় করে কথা আরম্ভ করা। পরিবারে, সমাজে, সর্বত্র সালামের ব্যাপক প্রচলন করতে হবে। মনে রাখবেন, সালাম একটি ইবাদত। সালামের বিনিময়ে সওয়াব রয়েছে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি শুধু আসসালামু আলাইকুম বলে সে দশটি নেকি লাভ করে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বললে বিশটি নেকি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বললে ত্রিশ নেকি লাভ করে। সুতরাং সালাম যত পরিপূর্ণ হবে সওয়াবও তত বেশি হবে। আসুন আমরা প্রত্যেকে একটি অঙ্গীকার করি, পরিবারে, সমাজে, চলাফেরায় সর্বক্ষেত্রে সালামের ব্যাপক প্রচলন করি। হাসি মুখে সালাম দেব, আন্তরিকতার সাথে জবাব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে আমরা চিন্তা করব। আল্লাহ আমাদের সবাইকে সালামের শিক্ষা হৃদয়ে ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সালাম প্রদানের গুরুত্ব ও ফজিলত। বললেন মাওলানা মিজানুর রহমান রায়হান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহত সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। মানুষের একটি স্বভাবজাত প্রবৃত্তি হল পরচর্চা করা। এই অপ্রয়োজনীয় কাজে মানুষের যে কত মূল্যবান সময় নষ্ট হয় তা আমরা অনেকেই সচেতনভাবে বিচার করি না। এ প্রসঙ্গে তথাগত বুদ্ধ বলেছেন, ন পরেশং বিলোমানি ন পরেশং কথা কথং অত্তনুব অবেক্ষীয় কথানি অকথানি চ। অর্থাৎ, অপরের পরুষ বা কর্কশ কথায় কান দিও না, অপরে কি করেছে বা করেনি তাও অনুসন্ধানের প্রয়োজন নেই। নিজের কাজ কি, কতটুকু এর করা হয়েছে আর কতটুকু হয়নি সেটার অনুসন্ধান করা সর্বাগ্রে প্রয়োজন। পরনিন্দায় কান দেওয়া ও পরচর্চায় লিপ্ত হওয়া মানে জীবনের মূল্যবান সময়কে নষ্ট করা, কারণ দৃষ্টিটা বাইরের থেকে অন্তরের দিকে ফেরালেই দেখা যাবে নিজের কত কাজ করা এখনো বাকি, সেখানে অপরের ছিদ্র অন্বেষণ করার মতো সময় কোথায়। এইরূপ আত্মসচেতনতা বোধ ও আত্মা অনুসন্ধানের পথ হল সঠিক পথ, উন্নতির পথ। পবিত্র ত্রিপিটকে বর্ণিত হয়েছে, যতাপিরু চিরং পুপ্পং বনবন্তং সগন্ধকং এবং সুবাসিত বাচা সফলা হতি সকুব্বত। অর্থাৎ, যেসব ভালো ভালো কথা ব্যক্তির জীবনযাত্রায় কখনোই অনুশীলিত হয় না বা ব্যবহার করা হয় না তা রং বেরঙের বাহারে গন্ধহীন ফুলের মতোই বৃথা। সুন্দর রঙিন ফুল সুগন্ধময় হলে তা যেমন সার্থক ফুল হিসেবে বিবেচিত হয়, তেমনি ভালো কথা কাজে পরিণত হলে তবেই তার সার্থকতা। তাই বলা হয়, ন পুপ্পগন্ধ পটিবাতমেতি ন চন্দন তগর মল্লিকা বা স্বতঞ্চ গন্ধ পটিবাতমেতি সব্বাদীশ সপ্রীশ পবাতি চন্দনং তগরং বাপি উপ্পলং অতবশ্যকি। চন্দন কি টগর মল্লিকা বা অন্য যে কোনো ফুলের সুগন্ধ কখনো বাতাসের বিপরীত দিকে যায় না, কিন্তু সাধু সজ্জনের সৌরভ বাতাসের প্রতিকূলও গিয়া থাকে। সৎ ব্যক্তিদের খ্যাতি সর্বদিকে পরিব্যাপ্ত হয়। ব্যক্তির প্রকৃত চারিত্রিক শুদ্ধির গুণ গরিমা কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ফুলের সুগন্ধ স্থায়ী নয়, ফুল শুকালে তার গন্ধ লুপ্ত হয়, কিন্তু সাধু তার ক্ষয় নাই, তার প্রভাব হৃদয়ে চিরস্থায়ী পরিবর্তন আনে, জীবনের গতিকে কল্যাণের প্রতি নির্দেশ করে। তাই সাধুতার গৌরব বসন্ত ফুলের সৌরভের চেয়েও শ্রেষ্ঠ। এজন্য প্রজ্ঞার আলোক দীপ্তিতে প্রত্যেকের উচিত স্বীয় জীবনকে উপলব্ধি করা, এটি সম্ভব হলেই জীবন হয় প্রকৃত অর্থেই সার্থক এবং তাদের পক্ষে সম্ভব হয় দুঃখমুক্তির পথ লাভ করা। সকলের জীবনে এই সত্য পথের সাধনার উন্মোচিত হোক, সকলেই দুঃখ থেকে মুক্তি লাভে সমর্থ হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখীতা ভবন্তু।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:26, সূর্য অস্ত যাবে সন্ধে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও 102 মেগাহার্টজে।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অবশ্যের সকাল 7:45। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনতে পাবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশু গৌরি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30।

কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার। শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। রাত 10:05 ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায়। বিশ্বভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:30।

সব শেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনবেন ভোরের গান, শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার।

ঘোরের গানটি শুনলেন মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: স্টুডিও রেকর্ডিং দোকানে নজরুলের সঙ্গে শুনলেন শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন মেহজামাত চৌধুরী।

0: প্রিয় শ্রোতা, দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠান। কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষির উন্নয়ন বলতে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শস্যের বিভিন্নতা এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপকে বোঝায়। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা। প্রিয় শ্রোতা, কৃষি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখুক, এমনই শুভ প্রত্যয়ে আজকের আমার বাংলা পর্বে শুনব আমড়া ও কদবেল গাছের রোপণ পদ্ধতি ও এর অর্থনৈতিক গুরুত্ব, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। আজ আমরা দুটি দেশীয় ফলের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে জানাবো। আজ আপনাদেরকে জানাবো আমড়া ও কদবেল গাছের রোপণ পদ্ধতি ও এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে জানানোর জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে ধন্যবাদ।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব আমরা চারা রোপণের জন্য স্থান নির্বাচন ও জাত সম্পর্কে।
2: আমাদের দেশে অপ্রধান বা অপরিচিত ফলের মধ্যে আমরা একটা জনপ্রিয় এবং উপাদেয় ফল। আমরা ভিটামিন সি সমৃদ্ধ ফল, দেশে আমরা এবং বারো মাসে আমরা আমাদের দেশে সর্বত্র চাষ করা হয়ে থাকে। তবে বৃহত্তর বরিশাল এবং সাতক্ষীরা অঞ্চলে আমরা ফলনটা খুব ভালো হয়। আমরা গাছে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল ফোটে, আগস্ট অক্টোবর মাসে ফল পাকে, আর বারো মাসই যাতে যে আমরাটা সেটা ফলায় বারো মাস। তা আমরা চারা রোপণের জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো থাকে, মাটিটা উর্বর সুনিষ্কাশিত এবং পানি জমা পানি থাকে না। অনুমোদিত জাতের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি আমরা এক, যেটাকে বারো মাসে আমরা বলা হচ্ছে, বাড়ি আমরা দুই এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত জাত বাও আমরা একটা উল্লেখযোগ্য।
1: এ পর্যায়ে আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য জানাবেন কদবেলের চারা রোপণ পদ্ধতি সম্পর্কে।
2: কদবেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং স্বল্প পরিমাণে লৌহ, ভিটামিন বি ওয়ান, বি টু এবং ভিটামিন সি রয়েছে। বাও কদবেল এক একটি উন্নত জাতের কদবেল। গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিন্তু কদবেলটা বেশি জন্মে। তা চারা রোপণের জন্য দুই থেকে তিন সপ্তাহ আগে গর্ত করতে হবে এবং গর্তটার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা হবে প্রায় এক মিটার করে করতে হবে। প্রতিটি গর্তে প্রয়োজনীয় পরিমাণ পচা গোবর সার, কাঠের ছাই মিশাতে হবে এবং রাসায়নিক সারের মধ্যে টিএসপি সার দিতে হবে 200 গ্রাম করে এবং জিপসাম সার 50 গ্রাম করে প্রয়োগ করলে চলবে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময়। গর্ত তৈরি করার 15 থেকে 30 দিন পর 4 থেকে 5 মিটার দূরত্বে চারার গোড়ার বল সহ গর্তের মাঝখানে সোজাভাবে চারা রোপণ করতে হবে। আর চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে, হেলে পড়া রোধ করার জন্য বাঁশের খুঁটি বেঁধে দিতে হবে এবং বেড়ার ব্যবস্থা করতে হবে।
1: আমরা জানি যে কোনো ফসল কিংবা ফলের চারা রোপণ করলেই হয় না, উপযুক্ত জায়গায় আসলে চারাটি রোপণ করতে হয়, তাহলে ফলন ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে কদবেলের চারা কেমন জায়গায় রোপণ করলে আমাদের কৃষিজীবী ভাই বোনরা ভালো উৎপাদন পাবে?
2: পূর্ণ রোদযুক্ত স্থানে কদবেলের চারা রোপণ করতে হবে, বর্ষার পানি জমা থাকবে না এবং দোআঁশ এবং জৈব দোআঁশ সমৃদ্ধ মাটি সব থেকে নির্বাচন করা ভালো। কদবেলের শিকড় কিন্তু মাটির খুব গভীরে প্রবেশ করে না। আর জমি তৈরি করার পর নির্দিষ্ট স্থানে চারা রোপণের জন্য দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতায় প্রায় এক মিটার করে গর্ত করতে হবে। মে আগস্ট মাস কদবেলের চারা রোপণের উপযুক্ত সময়। বাগান আকারে যে কদবেলের চাষ করার জন্য 5 থেকে 6 মিটার দূরত্বে এক বছর বয়সী চারা বা কলম রোপণ করা সব থেকে ভালো।
1: কিভাবে কদবেলের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে বলে আপনি মনে করেন?
2: বীজের চারা অপেক্ষা কলমের চারাটা রোপণ করলে সব থেকে কিন্তু ভালো হবে এবং সেক্ষেত্রে এক বছর পর গাছে ফল ধরবে এবং তৃতীয় বছর থেকে ফলের পরিমাণটা বেশি হবে। আর বারো মাসিক কদবেল গাছে বছরে প্রায় 3 বার ফল ধরে। চারা বা কলম রোপণের 15 থেকে 20 দিন পূর্বে আমাদের গর্তে সার প্রয়োগ করতে হবে। গর্তে সার প্রয়োগ করার 10 থেকে 15 দিন পর গর্তের মাঝখানে ঠিক খাড়া ভাগে চারা রোপণ করতে হবে। চারা রোপণের সময় মাটির নিচের দিকে ভালোভাবে 4 চাপিয়ে দিতে হবে যাতে চারাটি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে, আর চারাটি বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে, আর চারা রোপণের পর প্রয়োজনীয় সেচ দিতে হবে, আর গরু ছাগলের রক্ষার জন্য বেড়ার ব্যবস্থা করতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব আমরা ও কদবেল চাষের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে।
2: আমাদের দেশে দেশীয় ফল সারা বছর সমানভাবে কিন্তু উৎপাদিত হয় না। আমাদের দেশে মে থেকে অক্টোবর মাসে উৎপাদিত হয় অধিকাংশ প্রধান প্রধান ফল, যেমন আম, কাঁঠাল, লিচু এসব, এবং এইসবের ফলের বাজার খুব প্রাধান্য থাকে। বছরের বাকি মাসগুলোতে দেশীয় প্রধান প্রধান ফলের সরবরাহ অনেক কম থাকে। আর আমরা আগস্ট অক্টোবর মাসে এবং কদবেল অক্টোবর নভেম্বর মাসে পাকে। আমরা ও কদবেল আমাদের দেশে আবহাওয়ায় প্রায় সব এলাকায় কম বেশি আবাদ করা সম্ভব। উৎপাদন খরচ অনেক কম, তুলনামূলকভাবে কম যত্নে আবাদ করা যায়। আমদানি করা আপেল, কমলা, আঙুর ফলের তুলনায় পুষ্টিগুণে আমরা এবং কদবেল কোনো অংশে কম নয়, এবং আমরা ও কদবেল ফলের বাজার মূল্য আমাদের দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তাই দেশীয় ফলের সরবরাহ বাড়ানোর জন্য এবং কৃষকদের আয় বাড়ানোর জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ আমরা এবং কদবেল ফলে গুরুত্ব রয়েছে, আর এই ফল দুটির আবাদ আমাদের দেশে বাড়াতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।

0: বলো, এর লাগে তো মুরব্বীরা কইয়া গেছে পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার সিনে, সুন্দরীতে মন ভুলে না, মন ভুলে তার গুণে।
1: কথাটা তো বড় মজার আম্মা, আরেকবার কই দেন।
0: হাসিও না গো, তোমার এই কইলা ক্ষেত খামারি করলে কি হইব, আমাকে রুচি পছন্দ আছে।
1: আমার বা জানো তো ক্ষেত খামারি করে আম্মা।
0: তোমার বাপ মায় কি পয় পরিষ্কার বলতে তোমার কিছুই শিখাই দিব? এই যে তরকারি গুলি মাছের মধ্যে দিলা, ধুইতে তো দেখলাম না। সি সি সি,
1: তরকারি গুলা মাছের দেওয়ানোর আগে ভালো করে ধুয়ে নিছি তো আম্মা,
0: বাস হয়ে গেল, কুটনের পর ধোয়া লাগবে না।
1: আম্মা, শাক সবজি কুটনের পরে ধুইলে এর স্বাদ গুণ দুইটাই তো নষ্ট হয়ে যায়। শাক সবজি ধুইতে হয় কুটনের আগে।
0: নতুন কথা হলো লাগবে।
2: ইয়ে মা, কথাটা নতুন হলেও মিশা না। এই লো তোমার পান আর সুন।
0: ও দে।
2: হ্যাঁ লো, শাক সবজি কাইটটা ধুইলে এর পুষ্টিগুণ আর স্বাদ পানির লগানে একটা চলে যায়। তাই পুষ্টি রাখতে চাইলে এগুলা আগে ভালো করে ধুইয়া হের বাদে কুটা উচিত।
1: আমি তো তাই করছি।
0: তোর কিডাই কইলো বাজান?
2: ওই যে আমাগো রাইতের স্কুলের মাস্টার ভাইয়ে কইছে, কথাটা বইয়ের মধ্যে আছে মা।
0: তাইলে তো কথাটা সত্য।
2: সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নেয়ার সময় হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় হাসনা ফিত্রিয়া, ফাহমিদা বানু, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, আর অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 13ই শ্রাবণ, 13ই সফর, 28শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ করতে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10ই আগস্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশী নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর বৈঠক, কিয়েভের প্রতি ব্রিটেনের অটল সমর্থন প্রকাশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে।

0: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিবাদে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
1: তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারব। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি স্কুল ও কলেজের

0: হবে। গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো।
0: প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনাল খেলায় সিলেট অঞ্চল পরাজিত করে ময়মনসিংহকে। বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর অঞ্চল। দ্রুততম বালক জাকির হোসেন ও দ্রুততম বালিকা মারিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমন্বয়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি গতকাল রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB-র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোন সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী।
3: রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে।
2: এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিনস মেরিট অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতার এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

2024 সালের 28 জুলাই ছিল ঘটনাবহুল। এদিন ডিবি হেফাজতে ছয় সমন্বয়ককে ঘিরে নতুন নাটক সাজানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
1: কিন্তু ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সেই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে অপর তিন সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ বলেন, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
2: আদতে হচ্ছে ডিবি হেফাজত থেকে কোন কর্মসূচি প্রত্যাহার কিংবা ঘোষণার জায়গা না, সেটা কিন্তু অবশ্য ফোর্সফুলি বলপূর্বক সেটা করা হয়, এই জায়গাটা হচ্ছে আমি ক্লিয়ার করেছিলাম। কিন্তু একই সাথে আমাদের রিফাত, মাহিন, মাসুদ হচ্ছে মুষ্টি
1: অন্যদিকে রাতে একটি খাবার টেবিলে সমন্বয়কদের সামনে খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। যেমনটি বলছিলেন সমন্বয়ক আব্দুল কাদের,
2: দেওয়াল লিখন, চিত্রাঙ্কন এবং হচ্ছে আপনার গণসংযোগ, গণসংযোগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নেট সচল ছিল না, কিন্তু তো সেই জায়গায় অনলাইন অফলাইন কিভাবে হচ্ছে আপনার বাটন ফোন দিয়ে কিংবা সরাসরি গিয়ে হচ্ছে কি আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের গণসংযোগ অংশটা, একটা বিষয়। আর প্রতিবাদী আমাদের যে চিন্তা ভাবনার যে জায়গাটা ছিল যে আমরা কিভাবে মানুষকে এঙ্গেজ করবো নয় দফাকে সামনে রেখে, যেদিন হচ্ছে আপনার দেওয়াল লিখন, চিত্রাঙ্কন ওই জায়গায় হচ্ছে ওই দিন আপনার দেখছেন যে চারপাশ শিক্ষার্থীরা বুয়েটের ওখানে পুলিশ সাথে হচ্ছে একটা মুখোমুখি অবস্থা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা অন্য জায়গায় বলেন, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে শুধুমাত্র কার্টুনিস্ট কিংবা তারপরে শিক্ষার্থীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে তারা মাঠ পর্যায়ে নেমে এসেছিল।
1: 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নি ছড়া প্রতিবাদ। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে রাজধানীর বাইরে সারাদেশে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নানা স্লোগান স্থান পায়। সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে রাত 11টার দিকে সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দেওয়ানোর প্রতিবাদে পরদিন 29 জুলাই আবারও রাজপথে নামার ঘোষণা দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
6: এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে।
5: আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে,
7: 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন

0: তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
1: তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি দুইটি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন।
0: চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা এবং তার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন।
1: শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য।
0: 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে আসছিল। তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এ পর্যন্ত 61 জনের একটি তালিকা পাওয়া গেছে, তার মধ্য থেকে 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্রিটেনের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। একজন বিদেশি নেতার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে গতকাল লন্ডনে বার্নহাম তিনি এই প্রতিশ্রুতি দেন। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন যাবার পথে ইংল্যান্ডে যাত্রাবিরতি করেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে উভয় পক্ষ তৃতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে সংঘাত নিয়ে সৌহার্দ্যপূর্ণ সমঝোতা হতে যাচ্ছে। তিনি যুদ্ধ বন্ধের আশা প্রকাশ করে বলেন, সহিংসতা নিরসনের জন্য চুক্তি সম্পাদনের সুযোগ এখনও রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা ব্যর্থ হলে ইরানে ফের মার্কিন হামলা শুরু হবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কৌশলগত নীরব থাকার কারণে 5 মাসের এই সংঘাত সাময়িক বন্ধ রয়েছে। খেলার খবর ক্রিকেট। তারুদায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 155 রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে 7 উইকেটে 126 রান এবং প্রথম ইনিংসে 311 রান করে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 282 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন করে স্পোর্টসে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10ই আগস্ট। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার।

0: নতুন জীবন শুরুর পূর্বেই তরুণ নব দম্পতিরা পরিবার কেমন হবে সে বিষয়ে যথেষ্ট সচেতন। পরিকল্পিত পরিবার গড়ে সুখ ও স্বাচ্ছন্দ্যে জীবন সাজাতে চান নব বিবাহিতরা। জেনে বুঝে পরিবার ছোট রাখতে তারা বেছে নেন পরিবার পরিকল্পনার বিভিন্ন উপায়। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখের ঠিকানা। আজ আমরা কথা বলব শিশুর সৃজনশীল বিকাশে পরিকল্পিত পরিবারের গুরুত্ব। আর এজন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাহনাজ পারভীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি, সৃজনশীল বিকাশ বলতে আসলে আমরা কি বুঝতে পারছি?
1: একটি মানুষ সে যে বয়সে সেই বয়সের মানুষের যে ধরনের শারীরিক কাঠামো থাকা দরকার, যে ধরনের পুষ্টি থাকা দরকার তার শরীরে, এবং যেভাবে বেড়ে ওঠা দরকার বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, সেগুলো যদি তারা সেভাবে বেড়ে ওঠে তাহলে আমরা তাকে বলি যে তার স্বাস্থ্য ঠিক আছে। এবং সেই সঙ্গে সে যদি নিরোগ হয় এবং তার মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমরা সেটাকে বলছি স্বাস্থ্য। আর আমরা তো সবাই জানি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। অন্যান্য জীবের সঙ্গে মানুষের একটাই পার্থক্য বড়, সেটা হচ্ছে তার জ্ঞানে, তার বুদ্ধিতে, তার মননশীলতায়। এই যে তার জ্ঞান, এই যে তার বুদ্ধি, এই যে তার মননশীলতা, এগুলোর বিকাশের মাধ্যমেই একটি শিশু পরিপূর্ণভাবে বিকশিত হয়।
0: আচ্ছা, তো এই যে শিশুর জন্ম এবং তার মননশীলতা নিয়ে বললেন, তো আমার এবারে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে শিশুর সাথে আসলে পরিবার পরিকল্পনার সম্পর্কটি কি?
1: এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ একটা শিশুর তার পরিবার পরিকল্পনার প্রয়োজন হয় না। এবং আমরা বলি মেয়েদের ক্ষেত্রে 18 বছরের আগে বিয়ে না করতে, এবং ছেলেদের ক্ষেত্রে বয়সটা একটু বেশি। তো সেক্ষেত্রে আমরা বলছি যে শিশুর ক্ষেত্রে পরিবার পরিকল্পনার কি সম্পর্ক, অবশ্যই সম্পর্ক আছে। তার মানে এই না যে শিশুটি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবে তার বাবা মা। কেন গ্রহণ করবে? তার শিশুটি যেই পরিবারে বেড়ে উঠছে সেই পরিবারের যেন একটা পরিকল্পিত পরিবার হয়, একটি হাসি খুশি পরিবার হয়, এবং সেই পরিবারের যেন সুখ শান্তি বিরাজমান থাকে। শুধুমাত্র একাধিক বাচ্চা নেওয়ার জন্য সেই পরিবারের মায়ের স্বাস্থ্য যেন ভেঙে না যায়, কারণ সমস্ত বিষয়গুলি একটি আরেকটির সঙ্গে জড়িত, কারণ ওই পরিবারেই শিশুটি বেড়ে উঠছে। এই জন্য শিশুটির বিকাশে পরিবার পরিকল্পনা নিয়ে আজকে আমরা কথা বলছি।
0: আসলে এই যে মানসিক বেড়ে ওঠা বা তার বাবা মায়ের, এক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে মাথায় রাখা দরকার বলে আপনি মনে করেন?
1: আমি আসলে প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাবা মায়ের অবশ্যই তাদের বিয়ের প্রথম থেকেই, বা এখন তো আমরা আপনি যেটা বললেন যুব পুরুষ এবং যুব মহিলা যারা আছেন তারা অনেক ক্ষেত্রে এখন থেকে বিয়ের আগে থেকেই তারা ঠিক করে রাখেন তাদের পরিবারটা কেমন হবে, তাদের বাচ্চার সংখ্যা কতটি হবে, কত বছর বয়সে তারা বাবা মা হবেন। এটা খুবই একটা ভালো লক্ষণ। এবং তারা যখন বাবা মা হবেন, প্রথম বাচ্চা তারা কতদিন পরে নেবেন সে ব্যাপারেও যেন তাদের পরিকল্পনা থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের দেশে এখনো পর্যন্ত মেয়েদের গড় বিয়ের বয়স অনেক কম, এবং এই সমস্ত ক্ষেত্রে কম বয়সে মেয়ের বিয়ে হলে বা বাবা এবং মা উভয়ের বয়সে যদি কম থাকে, তাদের নিজেদের ভেতরেই মানসিক যে আমরা ম্যাচিউরিটি বলি বা পরিপূর্ণতার কথা যদি আমরা বলি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসে না, ফলে তারা অনেক ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন। এর ফলে যেটা দেখা যায় তারা কম বয়সে বাবা মা হয়ে যান এবং তখন সংসার তাদের ঠিক মতো চালাতে হিমশিম খেতে হয়, বা বাচ্চাটিকে কি করে তারা লালন পালন করবেন সেই সিদ্ধান্তটাও তারা নিতে পারেন না, বা তাদের ভিতরে অজ্ঞতাও অনেক ক্ষেত্রে কাজ করে। এর ফলে মায়েরা দেখা যায় অনেক ক্ষেত্রে অল্প বয়সে মা হয়ে যাওয়ার কারণে তাদের শারীরিক পুষ্টির অভাব দেখা দেয়, বা বিভিন্ন ধরনের গর্ভকালীন গর্ভোত্তর এবং প্রসবকালীন জটিলতা দেখা দেয়। এর ফলে মা নিজেই তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন তিনি সঠিকভাবে শিশুটির যত্ন পর্যন্ত নিতে পারেন না, এবং সেই অবস্থা আরো খারাপ হয় যদি পরপর দুটো বাচ্চা তিনি নিয়ে নেন। ফলে প্রথম বাচ্চাটি মনে করে যে সে এক ধরনের অবহেলার শিকার হচ্ছে, এবং পরের বাচ্চাটিও দেখা যাচ্ছে মা তখন আরো অনেক বেশি অপুষ্টির শিকার হয়ে যান, ফলে মা দুটো বাচ্চার কোনোটাকেই ঠিক মতো যত্ন নিতে পারেন না, নিজেরও যত্ন নিতে পারেন না। ফলে তারা যে বিয়ে করেছিলেন একটি সুখী পরিবারের স্বপ্ন দেখে, সেই স্বপ্নটি অনেক ক্ষেত্রে অধরাই থেকে যায়। ফলে একটা শিশু তার যে বয়সে যে ধরনের যত্ন প্রয়োজন, শারীরিক যত্ন প্রয়োজন, মানসিক যত্ন প্রয়োজন, বা তার বেড়ে ওঠার জন্য, পরিপূর্ণভাবে মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যে ধরনের কার্যক্রমগুলো একটা পরিবারের ভূমিকা থাকা দরকার, সেগুলো থেকে অনেক সময় শিশুরা বঞ্চিত হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক বেশি কাজ করছি। আমরা স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে স্কুলে যেয়ে যে সমস্ত কিশোর কিশোরী বা যুবক যুবতী যারা আছেন তাদেরকে আমরা এই সমস্ত বিষয়ে সচেতন করতে চাচ্ছি, যাতে তারা নিজেরা সচেতন হয়, তাদের পরিবারকে সচেতন করতে পারে। এছাড়া রেডিও, টেলিভিশন, বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে এই সমস্ত সচেতনতামূলক বার্তা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাচ্ছি। আপনি জানেন আমরা সবসময় বলে থাকি যে দুটো সন্তানের মধ্যে যেন কমপক্ষে 2 বছরের বিরতি দেওয়া হয়। এটা শুধুমাত্র মায়ের স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু নয়, সেই সঙ্গে শিশুর স্বাস্থ্যের কথা কিন্তু ভেবে, এবং পরিবারটির সম্পূর্ণ পারিবারিক কাঠামো যেন সুন্দর থাকে, তাদের স্বপ্নগুলো যেন তারা লালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, এই সমস্ত কথাগুলো ভেবেই কিন্তু আমরা এই সমস্ত কথাগুলো বলে থাকি। শুধুমাত্র কথার কথা কিন্তু এগুলো নয়, একটি পরিবার যদি এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিজেদের মধ্যে ধারণ করেন, অবশ্যই তারা সুখী পরিবার গঠন করতে পারবেন। এবং এছাড়া আমাদের অনেক পুস্তিকা রয়েছে, লিফলেট রয়েছে, আমাদের কর্মীরা আছে, তারা সবসময় যখনই কেউ আমাদের কাছে সেবা নিতে আসছেন আমরা কিন্তু এই সমস্ত বিষয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি।
0: আচ্ছা, আমরা যেহেতু প্রান্তিক মানুষদেরকে আমাদের প্রচার প্রচারণায় আমরা গুরুত্ব দিয়ে থাকি তাদেরকে বোঝানোর জন্য, আপনি কি আসলে মনে করেন যে ছেলে এবং মেয়ে এখন সমানভাবে আমরা পরিবারের যারা আমরা বাবা মা আমরা একই গুরুত্ব দিচ্ছি, নাকি এখনো আমরা হয়তো বা কেউ কেউ ছেলে সন্তানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে? আপনি বলছিলেন যে বিভেদ কিংবা একটা গ্যাপ থেকে যায়, কি মনে করেন?
1: এটা ঠিক যে একটা সময় ছিল ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে অনেক বেশি বিভেদ দেখা যেত আমাদের সমাজে, কিন্তু আশার কথা হচ্ছে যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই পথ চলা তো আর একদিনে হয়নি, বা এটা তো শুধু শিক্ষা দিয়েই হচ্ছে না, আমরা সামাজিকভাবে শিক্ষিত হচ্ছি, আমরা দেখছি, আমরা জানছি, আমাদের বাবা মায়েরা সচেতন হচ্ছেন, আমাদের পরিবারগুলো সচেতন হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রেই আমি বলবো এই বৈষম্যগুলো দূর করা সম্ভব হয়েছে। তবে একেবারে যে আমরা দূর করতে পেরেছি আমাদের সমাজ থেকে এই বৈষম্য, সেই দাবি আমরা এখনো করতে পারছি না, কিন্তু অবশ্যই আমরা আশার আলো দেখতেই পারি।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। আমাদেরও প্রত্যাশা, পরিকল্পিত পরিবারের মধ্য দিয়ে জীবনটা গড়ে উঠুক আরো সুখী ও সুন্দর।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: তারাকে জানিয়ে যাই, অনুষ্ঠান গ্রন্থ উপস্থাপনায় ছিলাম মামুন রশিদ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি।
1: শুভ সকাল প্রিয় শ্রোতা, সেই আমি এই আমির আজকের পর্বে আমরা যাকে মেহমান হিসেবে পেয়েছি, যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি আপনাদের ভীষণ পরিচিত একটি কণ্ঠ এবং আপনাদের খুব প্রিয় কণ্ঠ। আপনারা খেলাধুলার কথা বললি তার ছবিটাই চোখের উপর আপনার ভেসে ওঠে, আলফাজউদ্দিন আহমেদ, ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক এবং আমাদের এই স্পোর্টস জগতে একজন স্বনামধন্য ব্যক্তি। আলফাজ ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল শ্রোতা বন্ধুদেরকে, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন।
1: আলফাজ ভাই, আমাদের এই যে আসরটি, অর্থাৎ সেই আমি এই আমি, গল্পের আসর, কথার আসর, কথা দিয়ে স্বপ্ন বোনারও আসর। তো আজকে আমরা জানতে চাইব যে আলফাজ ভাইকে আমরা চিনি ক্রীড়া ভাষ্যকার হিসাবে, ধারা ভাষ্যকার হিসাবে, এই আলফাজ ভাইয়ের শুরুটা সেই আমির আলফাজ ভাই কেমন ছিলেন? জানি যে কুষ্টিয়া ভিত্তিক আপনার গড়ে ওঠা, তারপরে তো খেলাধুলা এবং চাকরি সূত্রে বিদেশে যাওয়া, সেখান থেকে ফিরে এসে আবার খেলাধুলা জগতে ঢোকা, অনেক গল্প আপনাকে নিয়ে, অনেক কিছু জানা অজানা আছে।
2: আপনি জানেন যে আমরা কুষ্টিয়ার থেকে, আমাদের সবকিছু, আমার বড় ভাই আরো অতি পরিচিত আহমদ শরীফ, তার নাম জগতে,
1: আপনার বাড়িটি ছিল খুব সাংস্কৃতিক,
2: সেটা থেকে আমি শুরু করতে
1: চাচ্ছিলাম।
2: শুরু থেকেই আমরা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে কিন্তু বড় হয়েছি, যে কারণে আমার মনে হয় লেখাপড়ার চাইতে খেলাধুলাতে, সংস্কৃতির বিষয়গুলোতে বেশি সময় দিয়ে ফেলেছি এবং সে কারণে হয়তো লেখাপড়ায় খুব ভালো রেজাল্ট করতে পারিনি, এভারেজ রেজাল্ট করেছি, থার্ড ডিভিশনও কখনো পাইনি, ফার্স্ট ডিভিশনও পাইনি, এইরকম জায়গা দিয়ে চলেছি। তবে আমাদের সময় কিন্তু সেকেন্ড ডিভিশনটাকেও খুব ভালো একটা রেটিং বলে করা হতো।
1: ভাই, আপনারা যে কত মেধাবী, যখন এক এক করে বলতে থাকেন ক্রিকেটের সব রেকর্ড গুলো, তখন ভাবি এত জিনিস মনে রাখে কেমন করে মানুষ।
2: আসছি সে কথায়, আসলে সেখানেই আমাদের বড় হওয়া, একটা CMS অ্যাংলিকান চার্চ, CMS প্রাইমারি স্কুল একটা ছিল, সেই স্কুলেই আমরা ছাত্র ছিলাম এবং সেখানে ক্লাস ফাইভ পর্যন্ত, তারপরে কুষ্টিয়াতে, তারপরে ইউনাইটেড হাই স্কুল কুষ্টিয়া, ঋষিকেশ মৈত্র যে স্কুলের হেডমাস্টার ছিলেন সেই স্কুলে ম্যাট্রিক পর্যন্ত, এবং তারপরে আমি ঢাকাতে, ঢাকা কলেজে লেখাপড়া করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার লেখাপড়া শেষ করেছি, এবং এর মধ্যেই কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে। আপনি জানেন যে আমি 64-65 সাল থেকেই ঢাকাতে নিয়মিতভাবে ভলিবল খেলেছি, এবং তখন আমি মোহনসুন ক্লাবে ভলিবল খেলতাম, এবং 67 সালে আমি প্রথম ইস্ট পাকিস্তান ভলিবল টিমে সিলেক্টেড,
1: জাতীয় দলে চান্স পেয়ে গেলেন,
2: এবং 67 থেকে শুরু করে 71 পর্যন্ত ইস্ট পাকিস্তানকে বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছি, করাচিতে গেছি খেলতে, এবং তারপর 71 যুদ্ধের পরে ফিরে এসে, ততক্ষণ আমার কিন্তু খেলাপড়া শেষ হয়েছে, আমার চাকরি জীবন আমি শুরু করেছি, আমি ব্যাংকে জয়েন করেছি এবং লাহোরে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে ফিরে এসেছি, এবং তারপরে যুদ্ধ, তখন আমি রাজশাহীতে পোস্টেড অ্যাজ সেকেন্ড অফিসার অফ দি দেন অস্ট্রেলেশিয়া ব্যাংক। তখন যুদ্ধ শুরু হওয়ার পরে আমি কুষ্টিয়াতে চলে যাই, রাজশাহী থেকে কুষ্টিয়ার দূরত্ব বেশ অল্প, আপনি জানেন, আমার একটা ভেস্পে স্কুটার ছিল, সেটা চালিয়েই আমি সে কুষ্টিয়া চলে যাই, আমার মা বাবা সেখানে থাকতেন। এই খেলাধুলার কথা যখন বলছিলাম, আমরা চার ভাই খেলাধুলা করতাম, বড় ভাই কিন্তু ভালো ফুটবল খেলতেন, ভালো ক্রিকেট খেলতেন,
1: আহমদ শরীফ সাহেব,
2: অভিনেতা
1: আহমদ শরীফ সাহেব খুব ভালো প্লেয়ার,
2: এবং তিনি খুব ভালো ক্রিকেটার ছিলেন, আমাদের কুষ্টিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, এবং আমরা, আমার মনে আছে খুলনায় আমরা ডিস্ট্রিক্ট টিম নিয়ে যখন খেলতে গেছি, চার ভাই একসাথে আমরা খেলেছি একই টিম, এবং হেরেছিলাম খুলনার কাছে আমার মনে আছে। এবং তারপরে ভলিবলে কিন্তু আমরা তিন ভাই আবার একসাথে বাংলাদেশ টিমে চান্স পাই এবং জাতীয় দলে খেলি। খুলনার কথা যদি বলতে হয়, আপনার বাড়ি খুলনা, ইকবাল নাম করে একটা ছেলে এসেছিল খুলনার থেকে, সে পরবর্তী সময়ে জাতীয় দলও খেলেছে, সুতরাং আর খান সাহেব নাম করে একজন ছিলেন, নাম করা, তার সাথে ভলিবল খেলেছি আমার মনে আছে। তো এইভাবে আমাদের খেলাধুলার জীবন, এবং তারপরে এক সময় হামিদ ভাইয়ের সাথে পরিচিত হওয়া, হামিদ ভাই ছিলেন আমাদের ভলিবল ফেডারেশনের সেক্রেটারি সেই সময়, এবং হামিদ ভাইকে তো আমরা সকলেই জানি, বাংলা ধারাভাষ্য তার কণ্ঠেই কিন্তু শুরু হয়েছিল প্রথম, তিনি 63 সালে রেজুমি করেছিলেন ক্রিকেট খেলার,
1: সেই স্বনামধন্য আব্দুল হামিদ
2: সাহেব, এবং তফিকাজিৎ খান, বদরুল হুদা চৌধুরী, এদের কণ্ঠে কিন্তু 67 সাল থেকে আমরা।
1: আচ্ছা, অডিশনটা কোথায় হলো?
2: এই যে অডিশনটা হলো, যে সামনে স্টুডিওটা দেখছেন, ওই পাশে স্টুডিওটা, ওই স্টুডিওতে আমি অডিশন করেছি 1980 সালে।
1: হাস্যকর হিসেবে না নিউজ রিডার হিসেবে?
2: আমি নিউজ রিডার আগেই ছিলাম, তার আগে আমি নাটকের শিল্পী ছিলাম এবং তারপরে আমি ক্রীড়া হাস্যকর হয়েছি।
1: সেটাই বলছি শ্রোতাদের জন্য, তো এটাই বড় তথ্য যে আপনি কিন্তু অনেক আগে থেকেই নাটকের শিল্পী ছিলেন, সংবাদ পাঠক ছিলেন এবং অনেক পরেই আপনি ক্রীড়া হাস্যকর হিসেবে এলেন।
2: এবং এই মাইক্রোফোনের সাথে সক্ষমতা কিন্তু আমার আগে থেকেই ছিল, নাটক করার সময় থেকেই বেশ কিছু নাটক আমি ধুন করেছি এবং বেশ কিছু ভালো ভালো নাটকে অভিনয় করার সুযোগও কিন্তু আমার হয়েছে। সেই সুবাদে মাইক্রোফোন শাইনেস এটা কিন্তু তখন ছিল না, এখনো নেই। এরপরে যখন ধারাভাষ্যকার হিসেবে অডিশন দিয়ে আপনি বললেন এই সামনেই এই স্টুডিওটাতে, আমরা 32 জন ছিলাম, অডিশন দিলাম, কেবলমাত্র আমি পাস করলাম, আর একজনকে রি অডিশনের জন্য বলা হলো।
1: সেটা কোন সময়?
2: এটা 80 সালের শেষের দিকে।
1: ও,
2: এরপর 81 সাল থেকে আমি নিয়মিত খেলাধুলার প্রোগ্রাম করার বা সম্প্রচার করার বা কমেন্ট্রি করার যাই বলেন না কেন সুযোগ পেতে থাকি এবং খুব নাম করা কমেন্টেটর তখন আমাদের যারা ছিলেন।
1: মানে এখনো পর্যন্ত 4 দশকেরও বেশি সময় ধরে আপনি এই মাইক্রোফোনের সঙ্গে আপনার বন্ধুত্ব এবং সখ্যতা চলছে?
2: একদম ঠিক, আসলে প্রায় 46 বছর চলছে আমি এই কাজটা করছি। ভারতে কলকাতায় রয়েছেন প্রদীপ রায়, 50 বছর তারা কমেন্ট্রি করা হয়েছে, তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে, তার বাসায় গিয়ে আমি দাওয়াত খেয়েছি।
1: হ্যাঁ, আমার তো একসময় সেই অজয় বসু, কমল ভট্টাচার্য, পুষ্পেন সরকার এদেরকে শুনেছি, বেরি সর্বাধিকারী এদেরকে শুনেছি, তারপরে আপনারা নতুন একটা ট্রেন তৈরি করলেন, প্রবণতা তৈরি করলেন।
2: 57 সালে অজয় বোস, পুষ্পেন সরকার এবং কমল মুখার্জি, হ্যাঁ, তারাই কিন্তু শুরু করেছিলেন এবং তারপর থেকে ভারতের আকাশবাণীতে যখনই কলকাতায় খেলা হয়েছে এদেরকে কিন্তু আমরা শুনেছি, তখন আমরা ছাত্র ছিলাম। এরপরে হামিদ ভাই, বদরুল্লাহ চৌধুরী, তফিক খান বাংলার কমেন্ট্রিকে ইস্ট পাকিস্তান যখন ছিল তখন এগিয়ে নিয়ে গেছেন। 71-এর পরে এসে কিন্তু এই কমেন্ট্রির একটা সুযোগ বাড়ে, তার কারণ খেলাধুলার ফ্রিকোয়েন্সি বাড়ে, ইন্টারন্যাশনাল ম্যাচেস বেশি হতে থাকে এবং তখন কিন্তু আস্তে আস্তে ক্রিকেটের কমেন্ট্রি, ফুটবলের কমেন্ট্রি, হকির কমেন্ট্রি সবগুলি কিন্তু শুরু হয়। এবং 81 সালে যখন আমি শুরু করলাম তখন কিন্তু ফুটবলের জোয়ার বাংলাদেশে এবং এই দুটি দল মোহামেডান ক্লাব এবং আবাহনী, এই দু দলের সমর্থক গোটা দেশে ভাগাভাগি, সুতরাং এটা খুব বড় ম্যাচ হতো। এই সময় আমরা দেখেছি 80-এর দশকে কলকাতা মোহামেডান খেলতে এসছে, কলকাতা মোহনবাগান খেলতে এসছে, কলকাতা ইস্ট বেঙ্গল খেলতে এসছে। আমার সৌভাগ্য হয়েছে সেই খেলাগুলোর ধারা বর্ণনা করার। হামিদ ভাই
1: কোরিয়া থেকে বিভিন্ন বিদেশের পাচ্চ প্রতিচ্ছ সব জায়গা থেকে কিন্তু অনেক বড় বড় দলও এসছে খেলতে।
2: ঠিক তাই, আমার মনে হয় ইরান টিমও খেলতে এসছে, সাফিয়াদ রুদ ক্লাব নাম করে একটা দল এসেছিল আমার মনে আছে, এরকম বেশ বিদেশি কিছু, ইন্দোনেশিয়ান টিম খুব ভালো টিম এসছে, থাইল্যান্ডের খুব ভালো টিম এসছে আমার মনে আছে সে খেলাগুলো, এবং সেই সময় থেকেই শুরু।
1: তখন যে মোহামেডান, আবাহনী এবং ব্রাদার্স, এই তিনটে যেভাবে দাপট দেখিয়ে চলছিল তাতে পৃথিবীর অনেক বড় বড় দেশে যে সমস্ত খেলা হয়, পৃথিবীর বিভিন্ন লীগ গুলো হয়, তাতে কিন্তু এরকম তারই সমসাময়িক সমপর্যায়ে হয়ে গেছে।
2: ঠিক, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী যখন খেলতো তখন এই ইংলিশ ডার্বির মতনই আমরা বলতে পারি যে এখানেও বাংলাদেশের ডার্বি, সেটাকে আখ্যায়িত করাই যায়। এবং আমরা দেখেছি যে তখন স্টেডিয়ামটা ছোট ছিল, একতলা স্টেডিয়াম ছিল, আমার মনে হয় 10,000-এর লোক হয়তো ভিতরে জায়গা পেত, কিন্তু অন্তত পক্ষে 20-30,000 লোক স্টেডিয়ামের বাইরে ঘুরতো পরের টিকিট। টিকিট কিন্তু তখন একটা সোনার
1: তাতে বন্ধু, এবং তারপরে আমরা কান পেটে থাকতাম রেডিওর দিকে, আপনারা যে তুমুল উত্তেজনার খবরগুলো যখন দিতেন যে এই মাত্র বোধহয় গোল হয়ে গেল, অথচ গোল হলো না। আমার মনে হয় এই যে আপনি বোধহয় নাটক করেছিলেন বলেই এই কণ্ঠের মধ্যে এই উত্তেজনাটাকে আপনি ঠিক মতন আমাদের কাছে এগুলোকে ট্রান্সলেট করতেও পেরেছেন।
2: আসলে সৌভ, একটা কথা আপনাকে বুঝতে হবে যে ধারা বর্ণনা করা কাজটা কিন্তু কঠিন
1: ভীষণ।
2: আপনি যারা খেলা দেখছে না তাদেরকে কিন্তু না দেখলেও খেলা দেখাতে হবে আপনাকে ধারা বর্ণনার মাধ্যমে, এবং আপনাকে মাঠের বর্ণনা দিতে হবে, আবহাওয়ার বর্ণনা দিতে হবে, দর্শকদের উত্তেজনার বর্ণনা দিতে হবে, খেলার কি ঘটছে তাৎক্ষণিক ভাবে সে কথাগুলো বলতে হবে, এবং এই সবকিছু মিলিয়েই আপনি শ্রোতাদেরকে আপনার কথার মাধ্যমে তাদের যে উত্তেজনার পারাটা সেটা একবার উঠাবেন, একবার নিচে নামাবেন, দোলাবেন, এটাই হচ্ছে একটা সাকসেসফুল ভাষ্যকার।
1: এটা তো বটেই, 90 মিনিটই হোক আর কয়েক ঘন্টার যে T20 হোক, দর্শককে ধরে রাখা, শ্রোতাকে ধরে রাখা কঠিন একটি ব্যাপার। আচ্ছা, সেই সময় থেকে যখন আপনারা শুরু করলেন, বাংলাদেশে যখন শুরু হলো এই খেলাধুলার ধারাভাষ্য, চলতি বিবরণী আমরা বলি, তখন থেকে আপনার সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই কিন্তু খুব সুনামধন্য, তাহলে দু একজনের কথা যদি আপনি স্মরণ করেন।
2: আমি সেটাই বলছিলাম, আমরা তো হামিদ ভাইকে ওস্তাদি বলতাম আমি এবং ওস্তাদি মানতাম, তিনি বাংলা ধারাভাষ্যতে অনেক আমার মনে হয় হ্যান্ড হোল্ডিং যেটাকে বলে সেটা করেছেন, এবং তার সাথে বদরুল্লাহ চৌধুরী ভাই, তিনি অবশ্য চিটাগাঙ্গে ছিলেন, সুতরাং তার সাথে খুব বেশি সুযোগ আমার হয়নি। মঞ্জুর হাসান মিন্টু ভাই আপনি জানেন যে সরকারি কর্মকর্তা ছিলেন, ভিন্ন ব্যক্তিত্ব ছিল তার, খুব বেশি সবাই তার আদর পেত না, যদি আমাকে যথেষ্ট আদর তিনি করতেন। এরপরেই বলতে হবে খোদাবক্স মৃধার কথা, আপনারা সকলেই জানেন রাজশাহীর ছেলে সে, এবং অধ্যক্ষ ছিলেন তিনি, আমার অত্যন্ত সবচেয়ে নিকট বন্ধু সেই হচ্ছে খোদা বংশধর। দারুণ কমেন্ট্রি করত, শব্দ চয়ন, ডেলিভারি, এত দক্ষতা তার ছিল। সেই সবাই কিন্তু, যে নামগুলো বললাম সবাই কিন্তু হারিয়ে গেছে।
1: এখন আপনার সঙ্গে যারা কাজ করছে তাদের দুই একজনের সব কথা বলুন, আপনি কেমন
2: যাবো সেখানে। অতীতের মধ্যে আমি এবং নিখিল রঞ্জন দাস,
1: নিখিল দাস
2: আমার চেয়ে সিনিয়র, 85 বছর বয়স এখন বোধ হয় তার হয়ে গেছে, চট্টগ্রামে তিনি রয়েছেন, খুব সুস্থ তিনি থাকেন না, তবু যখনই সুযোগ পান মাইক্রোফোনের সামনে তিনি আসেন। এরপরে নতুন প্রজন্ম কিন্তু এসছে, শূন্য তো থাকে না, সবসময় সেটাকে পূরণ করার জন্য স্রোতের মতো কিছু চলে আসে। নতুনদের মধ্যে অবশ্যই বলবো যে ঠিক আমাদের পরপরই শামসুল এসছে, শামসুল ইসলাম খুব ভালো কমেন্ট্রি করেছে। একেবারে তরুণ প্রজন্মের কথা যদি বলি তাহলে বলবো আমি আহমদ্দিন পারভেজ, একেবারে নতুন এসছে, বছর দুয়েক আগে আমরা তাদেরকে রিক্রুট করেছি, তারাও কিন্তু খুব ভালো করছে। সুতরাং ভালো মন্দ মিলিয়েই কিন্তু এগিয়ে চলেছে।
1: এর পিছনে বাংলাদেশ বেতারের তো একটি বিরাট ভূমিকা রয়েছে।
2: বাংলাদেশ বেতারের ভূমিকার কথা আমার মনে হয় আমি যতই প্রশংসা করি না কেন সেটা কমতেই থেকে যাবে, কম হবে, তার কারণ বাংলাদেশ বেতার সেই থেকে শুরু করে আজ পর্যন্ত জাতির জন্য যা করার দরকার, যেখানে খেলাধুলা সেখানে কিন্তু তারা সেখানে চলে গেছে, মাঠে ময়দানে দেশে বিদেশে। আপনি একটু আগে বলছিলেন যে আমি আমার এই কমিটি করার দায়িত্ব পালন করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমার সৌভাগ্য হয়েছে সবচেয়ে নামি যে সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলো যাওয়া। অর্থাৎ আমি যদি বলি মেলবোর্নের কথা, আমি মেলবোর্ন থেকে 2015 সালের বিশ্বকাপের ফাইনাল খেলার কমিটি করার সৌভাগ্য আমার হয়েছে। সিডনি থেকে আমি সেমিফাইনালের কমেন্ট্রি করেছি, এছাড়া নিউজিল্যান্ডের সমস্ত স্টেডিয়াম থেকে আমি কিন্তু ধারাবর্ণন করেছি, ভারতের প্রায় সমস্ত স্টেডিয়াম থেকে আমি ধারাবর্ণন করেছি। 2011 সালে আমি বনখেড়ি স্টেডিয়াম থেকে ফাইনাল খেলার কমেন্ট্রি করেছি।
1: আপনারা তো এই যে এত উত্তেজনা সৃষ্টি করে চলেছেন আজকে 40-45 বছরের উপরে আপনার এই ক্রীড়া ভাষ্যকারের জীবন, আচ্ছা এই সময় পরবর্তীতে এসে এখনো তো আপনি দেখেছি চাকরির মধ্যেই ব্যস্ত রয়েছেন, একটি প্রাইভেট কোম্পানিতে আপনি কাজ করছেন, তা সত্ত্বেও কিন্তু আপনি সময় বের করে ধারাবরণ্য গুলো করছেন। এই আলফাজুদ্দিন আহমেদ, আপনাদের এখনকার জীবন যদি সম্পর্কে বলেন, আপনার পারিবারিক জীবন সম্পর্কে যদি বলেন।
2: আপনি বললেন যে সে কবে যেন শুরু করলাম, এখানে গল্পটা শুরু করলাম কুষ্টিয়া থেকে, তাই না? আর এখন আপনি চলে এসছেন আমাদের এই জায়গায়, দেখেন 45-46 বছর আমি কথা বলে ফেলেছি, কিন্তু আমার কাছে সবই মনে হয় তো সেদিনের
1: কথা।
2: এর মধ্যে কিন্তু 2,500 ক্রিকেট ম্যাচের ধারাবর্ণনা করে ফেলেছি, 2,500 ফুটবল খেলার ধারাবর্ণনা আমি কিন্তু এর মধ্যে করে ফেলেছি, আন্তর্জাতিক এবং দেশের খেলা মিলে। চারটিখানি কথা কিন্তু নয়, আমার মনে হয় যত সময় এয়ারে আমার কণ্ঠ গেছে বাংলাদেশ বেতারের সৌজন্যে, এটা যোগ করলে কয়েক লক্ষ মিনিট হবে। তখন আমি খুব গর্বিত বোধ করি, বাংলাদেশ বেতারের কাছে খুবই কৃতজ্ঞ বোধ করি, যে বাংলাদেশ বেতার কিন্তু বাংলা ধারা বর্ণনাকে জনপ্রিয় করার জন্য অসাধারণ ভূমিকা রেখেছে। বাংলা ধারাভাষ্য বাংলাদেশ বেতার এখন পর্যন্ত প্রচার করে যাচ্ছে বলেই কিন্তু এই 17 কোটি মানুষের কাছে, দেশের আনাচে কানাচে, ক্ষুদ্রতম গ্রামে গঞ্জে আমাদের কণ্ঠস্বর পৌঁছাচ্ছে। ক্রিকেট খেলা কি, ফুটবল খেলা কি, কোথায় উত্তেজনা, কয় বলে কয় রান করলে পারে ম্যাচকে জিতবে, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ বেতারের মাধ্যমেই এই ধারাভাষ্যকাররা মানুষদেরকে শিখাচ্ছে, শিখিয়েছে,
1: এবং এদের মাধ্যমে কিন্তু আমাদের ঋতুপর্ণা চাকমার নামও পর্যন্ত আমাদের এখন ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে, গর্বের সাথে উচ্চারিত হচ্ছে, এবং এটার পিছনে কিন্তু আপনার একটি বিশাল অবদান রয়েছে। আলফাজ ভাই, আমরা একদম প্রায় শেষ মাথায় এসে গেছি আমাদের এই অনুষ্ঠানের, একটু জানতে চাচ্ছি যে আজকের তরুণ এবং তরুণী যারা এই ক্রীড়া ভাষ্যকার হিসেবে যারা নিজেদেরকে পরিচয় করতে চাচ্ছেন, পরিচিতি, তাদের জন্য আপনি যদি কোনো পরামর্শ থাকে আপনি বলতে পারেন।
2: একটাই পরামর্শ, সেটা হলো যে ধারাবর্ণনা কিন্তু খুব সহজ কাজ নয়, কঠিন কাজ, তাকে স্মার্ট হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার শব্দ ভান্ডার খুব বড় হতে হবে, বাক্য গঠন করার ক্ষমতা তাৎক্ষণিকভাবে যেটা দরকার সেটা খুব মজবুত হতে হবে, যা দেখছে সেটা তাৎক্ষণিকভাবে বলে দেওয়ার মতন ক্ষমতা তাকে অর্জন করতে হবে, এবং সর্বোপরি আমার মনে হয় উচ্চারণ সঠিক হতে হবে, তা না হলে কিন্তু এই গণমাধ্যমে আমার মনে হয় জায়গা পাওয়া খুব কঠিন হবে।
1: আপনি যে উৎসাহ তাদেরকে দিলেন আজকে তরুণ সমাজকে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য যারা প্রচন্ড কাজ করে চলেছেন, আমার মনে হয় আপনার এই পরামর্শ তারা মেনে চলবেন এবং আপনার এই উৎসাহ তারা তাদেরকে নতুন নতুন এক দিগন্তের উন্মোচন করবে বলে আমি মনে করি। প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার আলফাজুদ্দিন আহমেদ, ক্রীড়া বিশ্লেষক আলফাজুদ্দিন আহমেদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি আমাদেরকে এত সুন্দর করে আপনার জীবনের গল্প বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।
2: আমাকে সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, এবং কৃতজ্ঞতা বাংলাদেশ বেতারের কাছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন।
1: ধন্যবাদ।
3: বিশিষ্ট ব্যক্তি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। আজকের অতিথি ছিলেন ধারাভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, সঞ্চালনায় আব্দুসবুর খান চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ গুলসুম, প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা জানেন 2026-27 এই বছরকে নজরুল বর্ষ হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয়ভাবে ঘোষণাকৃত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বেতার আয়োজন করেছেন চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের গুণী শিল্পীরা আমন্ত্রিত হয়ে আসছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের গান শোনাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি প্রিয় শিল্পী রুমি আজনবী। রুমি আজনবী, কেমন আছো তুমি?
1: জি ভালো আছি।
0: কেমন চলছে তোমাদের চর্চা?
1: হ্যাঁ চর্চা চলছে,
0: চলছে, ব্যাস চললেই হলো, আমরা থেমে থাকবো না, আমরা চলবো। তো নিশ্চয়ই আমার কাছ থেকে শুনলে যে আমাদের নজরুল বর্ষ 2026-27 এই নজরুল বর্ষে বাংলাদেশ বেতার কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে এটিও একটি চির উন্নত মমশির। তো এই চির উন্নত মমশির এই অনুষ্ঠানের অবতারণা এই মুহূর্তে কতটুকু উপযোগী বলে তুমি মনে করো?
1: ধন্যবাদ আপনাকে। চির উন্নত মমশির, আমরা তো সবসময় কবি নজরুলকে, আমাদের প্রিয় কবিকে উন্নত শিরেই আমরা দেখতে চাচ্ছি, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো এবং তার যে প্রমিত বাণী ও সুরের যে সঙ্গীত আমরা যেটা নিয়ে চর্চা করি সেটাও যেন একটা উন্নত শিরের মতো ঊর্ধ্বে উঠে, মানে প্রমিত বাণী এবং সুর সহ যেমন
0: যেন সেই ঝান্ডাটা উঠবে,
1: ঝান্ডাটা উঠতে থাকে এবং উন্নত শিরের মতো।
0: অনেক ধন্যবাদ, তুমি ভারী চমৎকার করে বলেছো। তা আমরা গান শুনি একটি।
1: যে
0: কোন গান তুমি গাইবে?
1: আমি তবদারে প্রেম ভিখারি।
0: অসাধারণ এই গানটি শ্রোতামণ্ডলী, একেবারে প্রচলিত ধারার রাগ প্রধান যেসব গান তার থেকে একটু ভিন্ন। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং রেকর্ড পেয়েছি মে 1941 সালে। শিল্পী ছিলেন রথীন চ্যাটার্জি, সুর একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না নজরুল। আর এরকম এক্সপেরিমেন্টাল রাগ প্রধান গান আমার মনে হয় খুব কম দেখা যায়। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো লাগলো। ছোট্ট করে যদি আমাদের এই নজরুল বর্ষের এই প্রাক্কালে তুমি আমাদের বর্তমান নজরুল চর্চা, বিশেষ করে সঙ্গীত চর্চা কেমন ভাবে চলছে একটু যদি বলো।
1: ধন্যবাদ। আমরা যেভাবে চাইছি ঠিক সেইভাবে আমরা আসলে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা চর্চা করছে, ছেলেমেয়েরা আরও চর্চা করুক, যে উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউটে তারা ভর্তি হবে, বেশি বেশি করে ছেলেমেয়েরা এখানে আসবে এবং প্রমিত বাণী সুরের গান শিখবে, এগুলি তারা আবার গাইবে এবং তার থেকে
0: সাধারণত
1: অনুপ্রাণিত হবে।
0: ব্যাপারে বলো যে এই যে বাংলাদেশ বেতার তার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা তাদের, তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে নজরুল ইনস্টিটিউটের এযাবৎকাল প্রকাশিত স্বরলিপি যেগুলো, সেই সমস্ত স্বরলিপি ক্রমান্বয়ে শিল্পীদের দিয়ে প্রচার করানোর জন্য। এবং সেক্ষেত্রে এখানে ছোট বড় কোনো বিষয় নাই, যারা পারবে প্রমিত গান বাণী এবং স্বরলিপি খণ্ড অনুসরণ করে তাদেরই কিন্তু প্রোগ্রাম দেওয়া হবে, তাই না? এইটা তোমার কেমন লাগছে আমাদের বাংলাদেশ?
1: এই জায়গাটি আমার কাছে খুবই মানে আমি আনন্দ পাচ্ছি এরকম, যে আপনার কাছে কি প্রথম আমি শুনলাম যে এরকম যে খণ্ডগুলি বেরিয়েছে তা ক্রমান্বয়ে রেকর্ড করে বাংলাদেশ বেতার এমন একটা আয়োজন করেছে আর কি। সেই ক্ষেত্রে যেমন দুই ও তিন, যখন এই দুই তিন চার খণ্ড প্রকাশিত হয় তখন আমি একদম সঙ্গীতের ভিতরেই ছিলাম না, আমি ছিলাম একটা ব্যবসা এবং পাশাপাশি সঙ্গীত করতাম। আমি তখন জামালপুর থেকে এখানে এসে কালেক্ট করে এগুলো নিয়ে যেতাম। আমার খুব ভালো লাগছে যে এখন এই ক্রমান্বয়ে সেই 65টা খণ্ড পর্যন্ত এটা করে যাবে, এতে মানে এটা একটা নতুন আমার কাছে লাগছে। যে
0: তারপরে কি বাংলাদেশ বেতার অনুভব করেছেন যে নজরুলকে প্রভৃত রূপে আমরা প্রচার করব এবং সেই আমরা আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনকেই কিন্তু তারা সমর্থন করে এই ব্যাপারটা শুরু করেছেন, এবং তার জন্য আমাদের বাংলাদেশ বেতারকে, বাংলাদেশ বেতার ঢাকাকে আমরা আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই। তো এরপরে কোন গানটি তুমি শোনাবে?
1: এরপর তুমি যদি রাধা হতে শ্যাম,
0: অসাধারণ। এটা আমাদের স্বরলিপি গ্রন্থ তৃতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং লেবেল থেকে। রেকর্ড হয়েছে HMV অক্টোবর 1939 সালে, শিল্পী আমাদের প্রিয় যোধিকা রায়, সুর নজরুল। এবং এই গানটির মধ্যে শুভমন্ডলী আপনারা দেখবেন যে আমাদের সিলেট সুনামগঞ্জ অঞ্চলের যে লোকগানের ধারা তার কিছুটা আপনারা মিল পাবেন। অনেক ধন্যবাদ তোমাকে এই চমৎকার গানটি বেছে নেওয়ার জন্য। এবং শুধুমন্ডলী আপনারা খেয়াল করবেন যে এই লোকগানটির মধ্যে বাংলাদেশের তথাকথিত পূর্ববঙ্গের প্রচলিত লোকগানের থেকে একটু আলাদা কিছু পাবেন। এটা সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের যে লোকসঙ্গীতের আবহ সেটার কিছু চিহ্ন আপনারা পাবেন। এই গানটির সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আগামী দিন আরো সুন্দর হোক এবং নতুন নতুন গান নিয়ে, নতুন নতুন প্রণীত গান নিয়ে সামনে এগিয়ে যাও, সেই আশায় থাকবো আমরা। শুধুমন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন, প্রমিত নজরুলের সঙ্গে থাকবেন, প্রকৃত গুণী শিল্পীদের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসীর, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মানসীর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: জি আব্বা, ওহন তো কম কমও লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
0: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
0: আমি
1: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
0: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
2: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
0: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
0: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
0: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
1: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
0: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
0: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
0: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
0: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
0: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
0: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
3: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। আসুন আমরা দেশকে ভালোবাসি এবং দেশীয় পণ্য ব্যবহার করি। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করি। মনে রাখবেন, দেশের উন্নয়ন আপনার উন্নয়ন। আসুন আমরা সকলে মিলে দেশকে ভালোবাসি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান। গ্রন্থনা শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: সময়ের প্রয়োজনে সময়কে জয় করে কিছু কিছু ঘটনা আপন যোগ্যতায় হয়ে ওঠে আলাদা, হয় ব্যতিক্রম, যা সময়ের পরিক্রমায় এতটুকু ম্লান না হয়ে বরং আপন সত্তায় আরো উজ্জ্বলতর হয়, জল জল করে আমাদের হৃদয় গহীনে। আর তেমনই একটি ঘটনা হল 2024 ছাত্র জনতার সম্মিলিত নির্ভীক প্রচেষ্টা জুলাই গণ অভ্যুত্থান। যাদের আত্মত্যাগে, যাদের শ্রমে, যাদের অকুতোভয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, ঘটনার মূল্যায়নে আলাদা জায়গা করে নিয়েছে স্মৃতির পাতায়, তাঁদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান এর আজকের আয়োজন। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন থেকে একেবারে নিভৃত গ্রাম, সবখানে ছাত্র জনতা মহাঐক্যে গর্জে উঠেছিল বৈষম্য ও ফ্যাসিবাদ প্রথার বিরুদ্ধে। এবারে কক্সবাজার জেলায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধা ফরহাদ বিন নূরের স্মৃতিচারণে শুনব সেই দুঃসাহসী সময়ের কথা।
1: ১৬ জেলা গণ অভ্যর্থনার ডাক দিয়ে সকাল ১০টায় পলিটেকনিক স্টেডিয়ামের মাধ্যমে ওদের সাথে আমরা সবাই একতা হয়ে আন্দোলন শুরু করে এসে আমরা সরকারি কলেজ সামনে আসলে আমাদের ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতন চালায়। বিকাল ৩ ঘটিকায় কক্সবাজার সরকারি কলেজের সামনে গিয়ে একটু আন্দোলন করলাম। ১৭ তারিখ আমাদের আন্দোলন লিঙ্ক রোড কেন্দ্রিক হলো ছোট্ট করে ওই গুঙ্গাস্থলা থেকে কেজি স্কুলের সামনে থেকে কিছু আমাদের ছাত্র ভাইয়েরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল সুশীল বাহিনী তাদের উপর আক্রমণ চালায়। ১৮ তারিখ আমরা লিঙ্ক রোড কেন্দ্রিক আন্দোলন করার পরে এই লিঙ্ক রোড থেকে আন্দোলন শেষ করে আমরা শহীদ মিনার আসার সময় আমাদের এক ভাই শহীদ হয়েছেন, ৪ আগস্ট আমাদের আরেক ভাই শহীদ হয়েছেন।
0: জুলাই গণ অভ্যুত্থানে অনেক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতির নানা বিষয়ও এই আন্দোলনকে বেগবান করেছিল। কবিতা গানের মতো সেখানে ছিল গ্রাফিতি, রংতুলি হাতে নামেন শিক্ষার্থীরা, বিভিন্ন গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। গ্রাফিতিতে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে আসে বৈষম্যের কথা, প্রতিবাদের কথা, উচ্চারিত হয় সমাজ সংস্কার, সম অধিকার আর মাথা নত না করার দৃঢ় অঙ্গীকার। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রামাণ্য প্রতিবাদ ও অর্জনে গ্রাফিতি। জোবায়দ হোসেন পলাশের উপস্থাপনায় আজ শুনব এর প্রথম পর্ব।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে গ্রাফিতির মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল, ২৪ গণ অভ্যুত্থানকে আরো বেশি অগ্রগামী করা হয়েছিল, সেই গ্রাফিতি যারা এঁকেছিলেন, যাদের মনের কথাগুলো গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করেছিলেন, সেই সব তরুণ, সেই সব মানুষগুলোর সাথে আজ আমরা মুখোমুখি হয়েছি। আমরা প্রথমেই পরিচিত হই, আমরা পেয়েছি রংপুর কারমাইকেল কলেজের একজন শিক্ষার্থী যিনি সরাসরি সেই গ্রাফিতিতে অংশগ্রহণ করেছিলেন, তার মুখে শুনি তার পরিচয়।
3: আচ্ছা, আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার, পড়াশোনা করছি অনার্স তৃতীয় বর্ষ ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এরকম দুহাত সম্প্রসারিত করে আমাদের রংপুরেরই সন্তান আবু সাইদ সেই ১৬ জুলাই সে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটি সেটাকে হচ্ছে চূড়ান্তভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছিল এবং তিনি দিয়েছেন। আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের সর্বোপরি যে জনগণ, তারা প্রত্যেকেই মাঠে নেমেছিল। তারই ধারাবাহিকতায় আমরা কারমাইকেল কলেজ অংশগ্রহণ করি এবং আমি কারমাইকেল কলেজ ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী হিসাবে সেদিনের সেই জুলাই যে গণ অভ্যুত্থানের যে গ্রাফিতি অঙ্কন, সেই গ্রাফিতি অঙ্কন নিয়ে আমরা অংশগ্রহণ করি। এটি অঙ্কনের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে তার স্মৃতিকে বহন করার উদ্দেশ্যে আমরা এটি অঙ্কন করি এবং পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের এই ভূমিকাগুলো ছিল। এবং সেই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে বৈষম্য, সেই বৈষম্য ছবিগুলো আমরা এঁকেছিলাম, আমরা কিভাবে নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, সেই নিপীড়িত এবং নির্যাতিত ছবিগুলো আমরা সেখানে ধারণ করার চেষ্টা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা সেখানে আবু সাইদের ছবি থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন ওই দিন বা তারপরেই যারা শহীদ হয়েছিলেন আমরা প্রত্যেকেরই সেই স্মৃতিটুকু বহন করার চেষ্টা করেছি গ্রাফিতির মাধ্যমে।
2: অনেক বড় একটি অর্জন, আমরা বলি যে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের কান্ডারি, তেমনি একজনের কথা শুনছিলাম। আমরা আরেকজন শিক্ষার্থীকে পেয়েছি যিনিও কারমাইকেল কলেজেই পড়াশোনা করছেন, আমরা তার কাছেও সেই সময়ের স্মৃতিময় সময়ের কথাগুলো শুনে নিব। আমরা পরিচয় শুনি এবং তারপরে তার গ্রাফিতি নিয়ে তার যে স্মৃতি সেটি শুনবো।
4: আমার নাম বনশিখায় পূজা, আমি চতুর্থ বর্ষে পড়াশোনা করছি প্রাণীবিদ্যা বিভাগ কার্মিকেল কলেজে। আমাদের যে জুলাই পূর্ববর্তী যে সময়টা ছিল, যে আমাদের বাক স্বাধীনতা হরণের একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাকে কাটিয়ে ওঠার জন্য আমরা জুলাই যে আন্দোলন করেছি এবং যার ফলাফলস্বরূপ আমরা সেই যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই বাক স্বাধীনতা প্রকাশের ফলস্বরূপ আমাদের যে গ্রাফিতি চিত্রটা সেটি একটি প্রতিফলন হিসেবে আমি দেখছি। কারণ আমরা জুলাই পূর্ববর্তী সময়ে যে কথাগুলো বলতে পারতাম না, যে প্রতিবাদগুলো করতে পারতাম না, আমরা জুলাই পরবর্তী সময়ে সেই কথাগুলো, সেই প্রতিবাদগুলো আমরা আমাদের গ্রাফিতির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি, দেখেছি চারপাশে কীরকম জমজমাট মনোমুগ্ধকর আয়োজন সকলের গ্রাফিতি করার জন্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেকের আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের যে প্রতিবাদের ভাষাগুলো, সেই ভাষাগুলো আমরা ফুটিয়ে তুলেছি। এবং জুলাই পরবর্তী যে আমরা স্বৈর শাসক হিসেবে আমরা যাদেরকে বলি তাদেরকে হটানোর ফলেই আমাদের যে পারস্পরিক সহাবস্থান এবং এই উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই বিষয়টিকে খুব উপভোগ করেছি।
2: শ্রোতা, আমরা শুনছিলাম যে এই যে তরুণ প্রজন্মের মাঝে যে একটা মূল্যবোধ জাগ্রত হওয়া, এবং সেই মূল্যবোধ জাগ্রত হওয়ার মধ্য দিয়ে একটি আন্দোলনকে বুকে ধারণ করা এবং পরবর্তী সময়ে স্বদেশকে গঠন করবার যে প্রত্যয় আজকে তরুণদের মাঝে, সেটি আমরা মনে করি গ্রাফিতির সবচেয়ে বড় সার্থকতা। আবু সাইদের যে শহর উত্তরবঙ্গের কারমাইকেল কলেজ সংলগ্ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং সেই চত্বরে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলিকর এই গ্রাফিতিটি আঁকা হয়েছিল। যারা এঁকেছিলেন তাদের মধ্য থেকে আমরা যাদেরকে পেয়েছি তাদের কাছেই শুনব সেই দিনের এই গ্রাফিতির সেই গল্পগুলো।
5: আমি অন্তর আক্তার, মার্কেটিং বিভাগ কার্মিকেল কলেজ রংপুর। আমি যদি আমার জুলাই গ্রাফিতির স্মৃতির কথা মনে করি, তাহলে আমি শুরুতেই বলবো যে আমাদের যখন আন্দোলন চলমান, সেই আন্দোলনে যখন ছাত্রদের উপর হামলা করা হয়, তখন আমরা দেখেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার সেগুলো মুছে ফেলে বা সেগুলো নিশ্চিহ্ন করার চেষ্টা করে, সেগুলো তৎকালীন সময় আবার আর্ট করা হয়। ঠিক যখন আমাদের এই প্রতিবাদগুলো যখন অর্জনে পরিণত হয়, আমরা তখন দেখেছি আবার কি সুন্দর করে সারা দেশে একটি উৎসবের আমেজ সৃষ্টি হয় এই জুলাই গ্রাফিতি নিয়ে। আমরা মুসাইদকে আর্ট করেছি, আমরা সম্প্রীতির কথা বলেছি, আমরা একাত্তরকে নিয়ে এসেছিলাম। আমাদের এই স্মৃতিগুলো অসাধারণ স্মৃতি, এবং আমরা নিজেরাও কন্ট্রিবিউট করেছিলাম সেই গ্রাফিতি অঙ্কনের সময়, পাশাপাশি আমাদের টিচাররাও সেখানে কন্ট্রিবিউট করেছিলেন। এই যে আমাদের যে বন্ধন, এক প্রকারের আমাদের এগুলো গর্বের জায়গা।
2: আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে সামনেই তো আপনার সেই অংশগ্রহণ, বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলিকর আবু সাইদের সেই স্মরণীয় উক্তি শুধু না, এটি একটি বাণী ও এটি ইতিহাসকে ধারণ করছে। রং তুলি হাতে নিয়ে যখন আঁকছিলেন সেই অনুভূতিটা একটু শুনি।
5: সত্যি বলতে এই অনুভূতিটা ছিল অনেক গর্বের, অনেক অর্জনের মনে হয়েছিল। আমরা আসলে একাত্তরকে দেখিনি, আমরা ২৪কে দেখেছি। এই যে একটা স্বৈরাচারকে হটিয়ে আমরা নতুন করে দেশটাকে আরেকটু সাজিয়ে তোলার যে সুযোগটুকু আমরা পেয়েছিলাম, এই অনুভূতি অসাধারণ ছিল, এটি বলে বোঝাবার মতো নয়।
2: এই গ্রাফিতির সৈনিক যারা, গ্রাফিতিকে স্মৃতিময় করেছেন যারা ২৪শে গণঅভ্যুত্থানের, তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলবো।
6: আমি আসাদুল্লাহ পারভেজ, পড়াশোনা করছি তৃতীয় বর্ষ ইসলামী শিক্ষা বিভাগ কারমাইকেল কলেজ রংপুর। ২৪শের যে জুলাইটা আসলে আমি পার করেছি, আমার জীবনের হয়তো একটা স্মরণীয় এবং শ্রেষ্ঠ। আমি এটাতে শিখেছি কীভাবে স্বৈরাচার বিলুপ্ত করা যায়, কীভাবে দেশে নতুন নিয়ম তৈরি করা যায়, এবং নিজের বেড়াজাল ভেঙে দাসত্ব থেকে মুক্ত হওয়া যায়। আসলে আপনি হয়তো বা দেখবেন আমরা যে গ্রাফিতিগুলো করেছি সেগুলোতে ৩৬শে জুলাই নিয়ে আমরা একটা শব্দ আপনি দেখবেন। ৩৬শে জুলাই শব্দটি আসলে কোনোদিন আমাদের জীবনে আসে, ৩৬শে জুলাই কোনোদিন আসে, কখনোই আসে না, কিন্তু এটার একটা ইতিহাস। আমরা যারা ছাত্র জনতা, আম জনতা রয়েছে, আমরা এই ৩৬শে জুলাইয়ের ইতিহাস তৈরি করেছে, কিন্তু আমরা এই ইতিহাসগুলো তৈরি করি এবং মনে রাখার যে জায়গাটুকু, সেই জায়গাটুকু ধরে রাখার জন্য আমরা গ্রাফিতিগুলো করছি। আবু সাইদ ভাই, যিনি আমার চোখের সামনে আমি লাশ দেখেছিলাম, সেই মানুষ যখন আমি গ্রাফিতিতে দেখি আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। আমার সেই দিনের সেই যে লাঠিচার, সেদিন যে গুলির শব্দ, সেদিন যে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ হয়েছিল, সেই আমার কানে আজও বাজে। আমার সেই গ্রাফিতিগুলো আজকে আমার সেই কথাগুলো মনে করছে।
2: শ্রোতার কণ্ঠ জড়িয়ে যায়, কখনো হয়তো কণ্ঠ একেবারেই আর কথায় রূপ নেয় না। জুলাই অন আন্দোলনের সময় যারা যুক্ত ছিলেন এবং পরবর্তী সময় গ্রাফিতি এঁকেছেন, তাদের মনের সেই আকুতি, সেই ব্যথা, কষ্ট, আনন্দ, বেদনা সবই মিলে একটা মিশ্র যে অনুভব, সেটি আমরা শুনছিলাম। সুপ্রিয় বন্ধুরা, আসুন দেশকে আমরা সবাই মিলে ভালোবাসি, ভালোবাসি দেশ, ভালোবাসি মাতৃভূমি, এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় স্বদেশকে। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমাদের স্বদেশ, আমাদের বাংলাদেশ।
0: এত এত মানুষের অংশগ্রহণ, নিজ সামর্থ্যের সবটুকু উজাড় করে প্রতিবাদ, ত্যাগে শ্রমে একাকার দিনরাত, শুধু একটিই চাওয়া, দেশের সর্বত্র বিরাজ করুক নিরেট শুদ্ধতা। আসুন দেশ এবং জনকল্যাণে শুদ্ধ থাকি আমৃত্যু।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, এখন জুলাই গণঅভ্যুত্থানের গান শুনবেন শিল্পী মনির খান ও সহশিল্পীবৃন্দ। গীতিকার মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

এই গণ উত্থানের গানটি শুনলেন শিল্পী ছিলেন মনির খান ও সহশিল্পী বৃন্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বর্ষাকাল।
1: প্রিয় বন্ধুরা, সংঘাত সংঘর্ষে জুলাইয়ের প্রায় প্রতিটি দিনই ছিল বিবর্ণ। 2024 সালের এই দিনে আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জন মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তখনকার সংবাদ মাধ্যমের হিসাবে সংখ্যাটি 200+, 10 দিন পর মোবাইল ফোনে ইন্টারনেট চালু হয়।
0: কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে জিম্মি করা হয় এবং সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়তে বাধ্য করা হয়। ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে 6 সমন্বয়কের এই ভিডিও বিবৃতি দেওয়ানোর বলে দাবি করেন বাইরে থাকা কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক। এতে আন্দোলন দমে না গিয়ে আরও বেগবান হতে থাকে।
1: 2024 জুলাই এই দিনেই ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি, শুরু হয় শিক্ষার্থীদের কাজ, তাদের হাতেই নির্মিত হবে নতুন বাংলাদেশ। কিয়া কপার আনন্দে বিভোর তারা, নিজেরা টাকা জোগাড় করছে, রং তুলি কিনছে এবং দেয়াল পরিষ্কার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশে গ্রাফিতির এক নতুন ইতিহাস সৃষ্টি করে।
0: কয়েকদিন ধরে দেশের দেয়াল জুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঁকতে থাকে গ্রাফিতি। দেয়াল জুড়ে আঁকা হয়েছে আন্দোলনের গৌরবময় গ্রাফিতি। শিক্ষার্থীদের হাতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়।
1: রক্তাক্ত জুলাইকে তারা গ্রাফিতিতে তুলে আনে। বাংলাদেশের শহরগুলো যেন স্লোগান আর স্লোগানের গ্রাফিতিতে রঙিন হয়ে ওঠে। দেয়াল জুড়ে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধন। দেয়ালে দেয়ালে থাকে ছোপ ছোপ রক্তের দাগ, লেখা হয় অনেক প্রতিবাদী স্লোগান। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতে ছিক গুলি কর, পানি লাগবে পানি, ইত্যাদি সব স্লোগানের গ্রাফিতিতে ছেয়ে যায় বাংলাদেশ।
0: কেবল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনের দেয়াল নয়, সীমানা প্রাচীর, সড়ক দ্বীপ, মেট্রো রেল ও উড়াল সড়কের স্তম্ভ সহ সর্বত্র গ্রাফিতি আঁকা হয়। এসব গ্রাফিতিতে উঠে আসে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাহসিকতার প্রতীক শহীদ আবু সাইদের প্রতিকৃতি, পানি হাতে শহীদ মুগ্ধের প্রতিকৃতিতে মুগ্ধের পানির বোতলের গ্রাফিতিও আঁকা হয়। বাংলাদেশের প্রতিটি দেয়াল যেন হয়ে ওঠে রক্তাক্ত জুলাইয়ের এক ক্যানভাস।
1: আন্দোলনে অনেক শহীদ শিক্ষার্থীর গ্রাফিতি স্থান পায়। সময়ের পরিক্রমায় দেয়ালে গ্রাফিতি মুছে গেল বাংলাদেশের ইতিহাস থেকে, আমাদের অন্তর থেকে জুলাই যোদ্ধাদের অবদান কখনো মুছে যাবে না। বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।

0: প্রিয় বন্ধুরা, প্রতি বছর 28শে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। প্রকৃতির ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তোলাই এ দিবসের মূল উদ্দেশ্য।
1: মানুষের জীবন, অর্থনীতি ও সভ্যতার বিকাশ প্রকৃতির উপর নির্ভরশীল। বিশুদ্ধ বায়ু, নিরাপদ পানি, উর্বর মাটি, বন, নদী, সমুদ্র, বন্যপ্রাণী এবং উদ্ভিদ সবকিছুই প্রকৃতির অমূল্য দান। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, বন উজাড়, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আজ প্রকৃতি নানা সংকটের মুখোমুখি। পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখার জন্য এখনই সচেতন হতে হবে।
0: বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের ধারণা গড়ে ওঠে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শিল্পায়ন ও নগরায়নের দ্রুত বিস্তারের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব বাড়তে থাকে। বনভূমি ধ্বংস, বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়া, দূষণের মাত্রা বৃদ্ধি এবং বিভিন্ন প্রজাতির বিলুপ্তি বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, পরিবেশবিদ এবং রাষ্ট্রসমূহ প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালনের প্রচলন শুরু হয়। দিবসটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির সম্পদ সীমাহীন নয়, তাই সঠিক পরিকল্পনা এবং দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।
1: ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ এবং একটি সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব। আসুন আমরা পরিচ্ছন্ন, নির্মল, বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে যত্নশীল হই। এই আমাদের দৃঢ় অঙ্গীকার।
0: হ্যাঁ বন্ধুরা, এ প্রত্যাশা রেখে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি ঈশ্বর জাহান নীলা।
0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে। রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন একটি রবীন্দ্রসঙ্গীত। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাধন পর্ব। আর শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য। আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম।
1: নজরুল বর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যে 7টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক হারাধনের বিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই নাটক যৌথভাবে মঞ্চায়নের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল চর্চার সংগঠন বাসুরি। নাটক পরিবেশন করবে বাসুরির অঙ্গ সংগঠন বাসুরি থিয়েটার। আর একই দিনে স্টুডিও থিয়েটার হলে কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে নাটকটিও পরিবেশন করবে বাসুরি থিয়েটার। এই নাটকটিও যৌথ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও বাসুরি। এছাড়া শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যে 7টায় পরিবেশিত হবে নাটক পুন্না। নাটককার বদরুজ্জামানের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। নাটকটি পরিবেশন করবে নাট্যকেন্দ্র। অন্যদিকে বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক স্মরণে শ্রদ্ধা নিবেদন ও পর্যালোচনা সভার আয়োজন করেছে বাংলা একাডেমি। আজ বিকেল 5টায় একাডেমির শামসুর রহমান সেমিনার কক্ষে শুরু হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আর নাট্য সংগঠন নাট্যবৃত্তের দ্বিদশক পূর্তি উপলক্ষে রাজধানীর উপকণ্ঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে আমিন জামান রচিত ও নির্দেশিত নাটক জোহরনামা। বিশ্ববিদ্যালয়ের আইইউবি অডিটোরিয়ামে দুপুর একটায় নাটকটি মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। ওদিকে ধানমন্ডির 3 নম্বর মিরপুর রোডে অলিউস প্রসেসে চলছে সার্চ সোল সয়েল শীর্ষক দলীয় শিল্প প্রদর্শনী। এতে সমকালীন 7 জন শিল্পীর আঁকা ছবি স্থান পেয়েছে। ছবিগুলো পরিবেশগত সংকট, পরিবর্তন এবং অস্তিত্বের নানা প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে। আজ পর্দা নামবে এই প্রদর্শনীর। সমাপনী দিনে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া লালমাটিয়ার ডি ব্লকের 6x4 নম্বর বাড়িতে ভূমি গ্যালারিতে বর্ষাকাল নিয়ে আয়োজিত জলরঙে আঁকা দলীয় প্রদর্শনী রেন্স ক্যাপের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী এই প্রদর্শনী চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা দর্শকদের জন্য খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার। সুপ্রিয় শ্রোতা, সংস্কৃতি ছোঁয়ায় কাটুক আপনার অবসর। এই প্রত্যাশায় আজকের ঢাকা শেষ করছি এখানেই।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা। এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে শব্দ দূষণ নিয়ে একটি স্পট রিপোর্টিং, গবেষণা গ্রন্থনা এবং সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
1: আমরা জানি শব্দ এক ধরনের শক্তি যা কোনো মাধ্যমের ভেতর প্রবাহিত হয়। শব্দ যখন দৈহিক ও মানসিক যন্ত্রণার সৃষ্টি তখন তাকে শব্দ দূষণ বলা হয়। শব্দ দূষণ সহ পরিবেশ দূষণ রোধে দেশে পর্যাপ্ত আইন রয়েছে, তবে শব্দ দূষণ রোধে সবচেয়ে কার্যকর উপায় হল ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ। কথা বলছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ট্রাফিক পূর্ব পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে। প্রথমে জানতে চাচ্ছি যে রাস্তায় যখন যানবাহন চলে তখন অনেকেই এই হর্ন বাজানোর ক্ষেত্রে একটু বিরক্ত বোধ করেন এবং এই হর্ন বাজানো কিন্তু আমাদের মানসিক অনেক সমস্যার সৃষ্টি করে।
2: যে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য যে বাংলাদেশের যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 আছে, এই 95 এর ক্ষমতা বলে সরকার 2025 সালে একটা বিধিমালা তৈরি করেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা। তো এই বিধিমালার আওতায় আমরা কিছু কার্যক্রম গ্রহণ করে আমরা সেগুলো এনফোর্স করছি। এটা হচ্ছে নীরব এলাকা হর্ন বাজানো যাবে না, আবাসিক এলাকায় রাত 9 থেকে সকাল 6 পর্যন্ত হর্ন বাজানো যাবে না, এবং যেখানে এর বাইরে এলাকা আছে সেই এলাকাগুলোতেও একটা অনুমোদিত শব্দ সীমা আছে, যেটা মানুষের শারীরিক সমস্যা তৈরি করবে না, এরকম একটা শব্দ সীমা পর্যন্ত শব্দ তৈরি করা যাবে। এর বাইরে যদি করে অনুমোদনের বাইরে তাহলে তার এটা করা যাবে না, আইনে নিষেধ করা আছে। বিধিমালার ব্যত্যয় ঘটালে তখন আমরা বিধিমালার আওতায় আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি, সেই সমস্ত যানবাহনে আমরা মামলা দিচ্ছি, আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু আইনের আওতায় নিয়ে আসবেন কতজনকে? এখানে সবাই যদি সচেতন হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন মান্য করেন এবং যে শব্দ দূষণের যে ক্ষতিকর যে প্রভাব আমাদের শারীরিক এবং মানসিক অবস্থার উপরে সেটি বিবেচনা করে যদি অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকেন তাহলে কিন্তু আমরা এই শব্দ দূষণটা কমিয়ে আনতে পারবো বা শব্দ দূষণ প্রতিরোধ করতে পারবো।
1: সড়কে অনেক ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে, তারা যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠানো নামানো করে, এই বিষয়ে আপনাদের কি ধরনের সচেতনতা রয়েছে?
2: এটা তো আমরা চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত যে যথাযথ যাত্রী উঠানো অথবা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা আমাদের সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আমরা মামলা দিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো হচ্ছে যারা গাড়ির মালিক তারাই এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ আমরা তো মামলা দিচ্ছি, আমাদের কাছে রেকর্ড আছে, আপনি দেখতে পারবেন যে আমরা প্রতিনিয়ত আমরা আইন প্রয়োগ করে যাচ্ছি কিন্তু সমাধানটা কেন হচ্ছে না। সমাধান না হওয়ার কারণ হচ্ছে যারা গাড়ির মালিক তারা এই গাড়ির ড্রাইভারকে কন্ট্রাক্ট দিয়ে দিছে। এই গাড়িটা ড্রাইভাররা বেশি লাভের আশায় যেখানে একজন লোক পায় সেখানে দাঁড়াই। তো ওনারা জানে যে পুলিশের তো আপনার সক্ষমতা আছে যে এক পুলিশ কত জায়গায় নজরদারি করবে, তারা কোনো না কোনো ভাবে পাশ কাটিয়ে যেতে পারলে তাদের যাত্রী হলে তারা লাভবান হবেন। মামলা দিচ্ছে কিন্তু এর নিয়ন্ত্রণে না আসার কারণ হচ্ছে এই যে মালিক এবং যারা গাড়ি চালাচ্ছে তারা কিন্তু এক ব্যক্তি না, তারা কন্ট্রাক্ট নিয়ে চালাচ্ছে, তাদের যে মুনাফা এটা ম্যাক্সিমাইজ করার জন্য তারা যথাযথই নেওয়ার চেষ্টা করছে নিয়ম কানুনের তোয়াক্কা না করে।
1: যদিও আমরা রাস্তায় চলাচল করছি পায়ে হেঁটে কিংবা অন্য হালকা যানবাহনে, আমাদের এই ক্ষেত্রে আসলে কি করণীয়?
2: আপনি কেন শুধুমাত্র পুলিশের উপরে এটি ছেড়ে দিবেন? আপনার নাগরিক হিসেবে দায়িত্ব আছে। হ্যাঁ, আপনার যে যিনি বাসের মালিক তার একটা দায়িত্ব আছে, যিনি বাসের চালক তার দায়িত্ব আছে, তারপরে এই দায়িত্ব পালনের পরে যদি কেউ ব্যত্যয় ঘটায় তারপরে আপনি আইন প্রয়োগ করবেন, তখন আইন প্রয়োগে আপনি সফল হবেন। তো এটা একটা সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হন, আইন মান্য করেন। যারা এই মালিক শ্রমিক তারপরে গাড়ির যারা যাত্রী সকলকে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সকলের মঙ্গলের জন্য হলেও নিয়মকানুন মেনে আরেকজনের মঙ্গলের কথা চিন্তা করতে হবে, তবে এই সমস্যার সমাধান হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেকের অজানা শব্দ দূষণ একটি নীরব ঘাতক, আমাদের এই বিষয়টিও অবশ্যই সচেতন হতে হবে। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ করছি আমাদের আজকের স্পট রিপোর্টিং।
3: প্রিয় শ্রোতা, শুনছিলেন এতক্ষণ নগর পরিক্রমা পর্বটি।
0: আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
4: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। আজ আমাদের অতিথি একজন তরুণ উদ্যোক্তা, নাম নুসরাত জাহান রথি। কথা বলব তার সাথে, জানব তার উদ্যোগ প্রসঙ্গে।
5: আমি নুসরাত জাহান রথি, আমি কাজ করছি আর্টিফিশিয়াল ফুলের গয়না ও অর্গ্যানিক মেহেদি নিয়ে।
4: রথি, প্রথমে জানতে চাইব যে আপনি যে কাজ শুরু করলেন, উদ্যোক্তা হবার যে স্বপ্নটা আপনার ছিল, সেটা কি কাজ দিয়ে শুরু করলেন?
5: আমি 2015 সালে আমাদের ফুলের গয়না নিয়ে আমার বিজনেস শুরু করি। এরপর চিন্তা করলাম এটার পাশাপাশি কিছু একটা করার। এরপর আমি আমার জামদানি শাড়ি নিয়ে একবার কাজ শুরু করেছিলাম, প্রোডাক্ট কিনে দেন আমি সেল করছি। তো এরপরে আমি একদিন ফেসবুক চালাতে থাকি, এই সময় দেখি যে একটা পেজের লাইভ ওনারা অর্গ্যানিক মেহেদি সেল করে। তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, কারণ ওটা যেহেতু প্রোডাকশন টাইপ একটা বিজনেস, যেহেতু আমারও সেটাই পছন্দ। তো আমি ওইখান থেকে নলেজ নিলাম যে আমি এটাই আমি করি। পরে আমার হাজবেন্ডকেও বললাম, তো ও খুব খুশি যে হ্যাঁ, প্রোডাকশন টাইপ বিজনেস তো খুবই ভালো, তো তুমি এটা দিয়ে শুরু করতে পারো। এরপরে আমি গুগল ঘাটাঘাটি করলাম, ইউটিউব ঘাটাঘাটি করলাম এটার ফর্মুলার জন্য। তো ফর্মুলার জেনে আমি তখন 5,000 টাকা আমি ইনভেস্ট করে আমি বাংলাদেশ থেকে পাউডার, এসেন্সিয়াল অয়েল, যেটা আমাদের মেন উপকরণ, এইগুলো আমি আরো জিনিসপত্র আছে ওগুলো কিনে কিনে আমি মেহেদি বানাই। কিন্তু সেই মেহেদি আমার ভালো কালার
4: আসে,
5: পরে আমি করা শুরু করলাম যে বাংলাদেশে কোথাও কোনো ট্রেনিং নেওয়া যায় কিনা। এরপর আমি অনলাইনে একটা জায়গা থেকে ট্রেনিং নেই, শুধু বাংলাদেশ না, দেশের বাইরে থেকেও আমি ট্রেনিং নেই। ট্রেনিং নেওয়ার পরে যখন আমি ট্রেনিং আমাদের কোয়ালিটি সম্পর্কে আমি ধারণা পাই, এরপর যখন আমি সেই প্রোডাক্ট দিয়ে বানাই, বানানোর পর দেখি যে আলহামদুলিল্লাহ আমার তো প্রোডাক্ট হয়ে গেছে। আমার তাহলে দুটো জায়গায় ধরা, মানে আমি প্রবলেমে ছিলাম, এক হচ্ছে ফর্মুলার আর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমি জানতাম না। তো যখন এই দুটো আমার ক্লিয়ার হয়ে যায় ট্রেনিং এর পরে, পরে হচ্ছে আমি আমার সাকসেস হই আর কি বানাতে। এরপরে আমি আরো 1.5 বছর টাইম নেই, আমার কথা কি আমি বিজনেস সারা বছর করবো যদি আল্লাপাক আমার রিজিক রাখে। কিন্তু আমি ট্রেনিং করলাম, বানাতে পারলাম, আমার সেলে চলে যাবো না, সেটা করবো না। কারণ একজনের থেকে টাকা নিয়ে আমার প্রোডাক্টটা আমি সেল করতেছি, তার মানে আমি এখানে দায়বদ্ধ। নিজের প্রোডাক্টের কোয়ালিটি ভালো করতে কে না চায়, সবাই চায়। তো আমি একটু সময় দিই আমার কোয়ালিটি আরেকটু ভালো করে একটু এক্সপেরিমেন্ট করতে থাকি। আর যেহেতু অর্গ্যানিক মেডে ওয়েদারের অনেক একটা ব্যাপার থাকে, তো আমি এই 1.5 বছর শুধু ওয়েদার চেঞ্জে আমি কিভাবে করলে কিভাবে ভালো হবে এগুলো আমি শুরু করেছি। যখন 1.5 বছর পরে আমি দেখলাম যে হ্যাঁ, আমার এখন বিজনেসে নামতে পারবো, আমি আমার প্রতি আমার ভরসাটা আছে, তখন আমি আমার পেজে আমার অর্গ্যানিক মেহেদিটা বের করি। 2022 সাল থেকে আমাদের যাত্রা শুরু, আলহামদুলিল্লাহ 3 বছরে আমি খুব সুনামের সাথে আমাদের প্রোডাক্টটা আমি সেল করছি, সবাই খুব পছন্দ করে আমাদের নুসরাত হেনা।
4: এই যে হেনা আপনি গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছেন অনলাইনে, এই হেনাটা শুধুই কি হাতে ব্যবহার হয়?
5: আমরা দুই ধরনের মেহেদি সেল করি, একটা হাত স্কিনে দেওয়ার জন্য আর একটা নখের। যখন আমি স্কিনেরটা কনফার্ম হয়ে গেলাম, যখন লঞ্চ করেছি, তখন আমি দেখলাম যে কাস্টমার নখের মেহেদির কথাও বলছে। এখন অনেক আপুরা আছেন বা অনেক আন্টিরা আছেন সারা বছর নখের মেহেদি পরতে পছন্দ করেন।
4: কাজ করছেন মেহেদি নিয়ে, একজন উদ্যোক্তা হিসেবে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে আমাদের পর্বের নাম স্বপ্নের আগামী, আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি?
5: স্বপ্ন হচ্ছে আমি যে প্রোডাক্টই সেল করবো না কেন, সেটা হচ্ছে আমার প্রোডাকশনও হতে হবে, আমি গুণগত মানটা ধরে রাখতে পারবো। আর আমার সামনে আমরা অর্গ্যানিক সোপ নিয়ে কাজ করছি, ক্যান্ডেল নিয়ে আমি কাজ করছি। ইনশাল্লাহ এই দুটো প্রোডাক্ট ডিসেম্বরের মধ্যে আমাদের পেজে লঞ্চ হয়ে যাবে।
4: গ্রাহকদের কাছে যে সততা নিশ্চিত করা, এই বিষয়টি আমি অনুভব করলাম। তা আপনি কি আমাদের এই অনুষ্ঠানের শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন যে একজন উদ্যোক্তা হিসেবে আপনার সাথে কতজন কর্মী কাজ করছেন, এবং আপনার এই যে উদ্যোগের সাফল্য এর মূল মন্ত্র আপনি কি বলে মনে করেন?
5: আমাদের মেহেদিটা যেহেতু একটা সিজনাল প্রোডাক্ট, রোজায় আমাদের প্রচুর সেল হয়, সারা বছর যা সেল করা হয় তার থেকে 10 গুণ 15 গুণ বেশি আমাদের রোজার ঈদে সেল হয়। তো রোজার ঈদে তখন আমার 30-40 জন আমার মেয়ে কাজ করে, এখানে আমরা স্টুডেন্ট যারা আছেন ওরাই আমার এখানে কাজ করে, যাতে পড়াশোনার ফাঁকে ফাঁকে যেহেতু রোজার মাসে ওই ক্লাস কম হয়, তারপর স্কুল বন্ধ থাকে, তো ওই রোজার মাসটা তারা যাতে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে অবসর সময়। আর এছাড়া সারা বছর আমাদের এখানে 4-5 জন মেয়ে কাজ করে। আমি আসলে প্রোডাকশনটা বিজনেস খুব নিজে পছন্দ করি, আর সবাইকে এটাই বলবো, দেখেন প্রোডাকশনটা বিজনেস যখন আপনি করবেন, আপনার কোয়ালিটি আপনি নিজেই জানবেন যে আমি কি কোয়ালিটির প্রোডাক্ট বানাচ্ছি, তখন আপনি আপনার কাস্টমার ডিলিং সবকিছু আপনি স্বচ্ছভাবে করতে পারবেন। আর জায়গা থেকে প্রোডাক্ট কিনে আনলে তখন আপনার কাছে একটু ভয় থাকতে পারে, মানে যে জিনিসটা আমি ফিল করি, আমার কাছে ভয় লাগে যে তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো মেনটেন করতেছে কিনা, বা তার কাপড়ের দিকে যেটা হয় যে কালার উঠবে কিনা, বা ওয়াশের পরে ফ্যাকাশে হয়ে যাবে কিনা। তো আমি সবাইকে বলবো যে আপনারা প্রোডাকশন টাইপ বিজনেস গুলো করেন, এটা বাংলাদেশে চাহিদা কেন, পুরো ওয়ার্ল্ডে এটা চাহিদা খুব বেশি বর্তমানে। যেমন বিশ্বে চায়না প্রোডাকশন টাইপ বিজনেস বিজনেস করে হতে চায় না, এখন পুরো ওয়ার্ল্ড রাজত্ব করতেছে। ওনাদের প্রত্যেকটা বাসা হচ্ছে একটা করে ফ্যাক্টরি। আমি সবাইকে বলবো যে আমাদের বাংলাদেশে যেন প্রত্যেকটা ফ্যামিলি একটা করে ফ্যাক্টরি হয়, যে যারা হচ্ছে নিজেরা নিজের প্রোডাক্ট তৈরি করবে। আমরা পুরো ওয়ার্ল্ডে হচ্ছে আমার বাংলাদেশের নামটা যার হবে সবাই জানবে।
4: আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিলেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
5: আপনাকেও ধন্যবাদ।
4: প্রিয় শ্রোতা, রথির সাথে কথা বলে যা বুঝতে পারলাম, তিনি একজন তরুণ উদ্যোক্তা হওয়া সত্ত্বেও যে পণ্যটি নিয়ে কাজ করবেন সে পণ্যটির কাঁচামাল থেকে শুরু করে উৎপাদন সম্পর্কে নিজের স্বচ্ছ ধারণাকে তার আর্থিক পুঁজির সমান গুরুত্ব দিয়েছেন। এমন সৎ এবং স্বচ্ছ উদ্যোক্তাদের কল্যাণে আমাদের এই নারী উদ্যোক্তাদের কর্মপরিধি বিস্তৃত থেকে বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে তারা আমাদের দেশকে পৌঁছে দেবেন, এমন প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই।

0: শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: স্বাগত সবাইকে আজকের বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদার, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 19 জুলাইয়ের অনুষ্ঠানে 2026 সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা ও প্রাসঙ্গিক অনেক তথ্য জানানোর জন্য ধন্যবাদ। জীবন ও জীবিকা পর্বে লটকন বিক্রেতার সাথে আলাপচারিতে শুনে একজন সংগ্রামী মানুষের চলমান জীবন সম্পর্কে জেনেছি। আগামীতে এই পর্বে একজন পাঠাও উবার চালকের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করছি। নগর পাঁচালী পর্বে দীর্ঘ প্রায় 2 শতাব্দী ধরে পুরান ঢাকার ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন দারোগা আমিনউদ্দিন মসজিদ সম্পর্কে অনেক তথ্য জানা হল। কিছুটা ধুলোয় বিবর্ণ হয়ে যাওয়া মসজিদটি এখনও মনে করিয়ে দেয় ঢাকার অনেক বছরের পুরনো ইতিহাস। নগর প্রকৃতি পর্বে নগরের সূর্যোদয় বিষয়ে চমকপ্রদ বক্তব্য শোনা হল। ঢাকার সূর্যোদয় শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি নতুন দিনের আশা, কর্মপ্রেরণা এবং জীবনের নতুন সূচনার প্রতীক।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু ফয়সাল আহমেদ শিপনকে। আর আপনি একজন উবার চালকের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আগামীতে আমরা তা প্রচারের চেষ্টা করব, আবারও লিখবেন।
1: ফরহাদ হোসেন টুটুল, বন্ধু বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ গোবিন্দপুর, চাপাপুর, আদমদিঘি, বগুড়া থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনে থাকি, অনেক জানা জানা তথ্য জানতে পারি যা আমার স্মৃতিকে নতুনভাবে সঞ্চার করে। আমার একটি অনুরোধ আছে, সেটি হল মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানটি আগের মতো সপ্তাহে 7 দিন প্রচার।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু ফরহাদ হোসেন টুটুলকে। আর বন্ধু, কি বলতে চাই যে দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী মহানগর অনুষ্ঠানটি সপ্তাহে 3 দিন প্রচার হয়ে থাকে, আপাতত এই সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই। আশা করছি অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং আমাদের আবারও লিখবেন।
1: শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, রেডিও সেটে মহানগরের বাঁধন শুনতে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। মহানগর অনুষ্ঠানে জীবন জীবিকা পর্বটি শুনে আমাদের মন ছুঁয়ে যায়। আগামীতে এই পর্বে একজন ফল বিক্রেতার সাক্ষাৎকার প্রচার করার জন্য অনুরোধ করছে।
0: শ্রী দীপক চক্রবর্তী, অনুষ্ঠান শুনে আপনি মতামত জানিয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তীতে আপনার অনুরোধে ফল বিক্রেতার সাক্ষাৎকার প্রচারের চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
1: সম্রাট মোহাম্মদ ফারুক মুঘল ঠিকানা উল্লেখ করেননি, লিখেছেন, গত 21-7-2026 তারিখে প্রচারিত মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনলাম। আজকে ঢাকা নগর পরিক্রমা পর্বে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় আগত দর্শনার্থীদের মতামত তুলে ধরার উদ্যোগটি ছিল সময় উপযোগী ও সচেতনতামূলক। স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন এবং সফল উদ্যোক্তা রেহানা পারভিনের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি অনুপ্রেরণাদায়ক ছিল। অনুষ্ঠানে জীবন ও জীবিকা পর্বে ভবিষ্যতে একজন মুড়ি বিক্রেতা, একজন হাড়ি পাতিল বিক্রেতা এবং জীবন একজন ভ্রাম্যমান হকারের জীবন সংগ্রাম, কর্ম, অভিজ্ঞতা ও স্বপ্ন নিয়ে সাক্ষাৎকার প্রচার করলে ভালো লাগবে।
0: মতামত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ ফারুক মোঘলকে। তবে আগামীতে লিখবার সময় অবশ্যই আপনার নাম ঠিকানা উল্লেখ করবেন। আজ ঠিকানার পাশাপাশি আপনি আপনার নামটিও উল্লেখ করেননি, তবে ইমেল আইডি অনুযায়ী নামটি আমরা পড়েছি। আপনার অনুরোধে আগামীতে প্রচারের চেষ্টা থাকবে।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষে আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব রংপুর থেকে লিখেছেন, ভালোবাসা ভালো লাগার মহানগর শুভ সকাল, সাথে আছি সপ্তাহের 3 দিন। মহানগর কি তাদের অনুষ্ঠান সূচিতে ফেসবুকে পোস্ট করবে না, শ্রোতাদের মাঝে আগ্রহ বাড়াবে না? অপরিকল্পিত ঢাকা, অনিরাপদ খোরাখুরি, শব্দ, গন্ধ, পানি, বায়ু দূষণের ঢাকা নিয়ে সচেতনতামূলক উপস্থাপনা চাই। ঢাকার পুরাতন ঐতিহ্য ও স্মৃতিগুলো নিয়ে ধারাবাহিক আলোকপাত চাই, যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, পানাম নগর, বাংলাদেশ বেতার শাহবাগ কেন্দ্রের ইতিহাস নিয়ে উপস্থাপনা চাই।
0: বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনাকেও জানাই শুভ সকাল, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু সূচি বলে দেই, তারপরও আপনার অনুরোধ ভেবে দেখা হবে, সম্ভব হলে অবশ্যই ফেসবুক পোস্টের মাধ্যমে অনুষ্ঠান সূচি জানানো হবে। সেই সাথে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ইতিপূর্বে আমরা কিন্তু লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল নিয়ে অনুষ্ঠান প্রচার করেছি, তবে পানাম সিটি নিয়ে যেহেতু প্রচার হয়নি, আগামীতে তা প্রচারের চেষ্টা থাকবে, আবার লিখবেন, ধন্যবাদ।
1: আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বৃক্ষমেলা বিষয়ে 21 জুলাই নগর পরিক্রমা পর্বটি জনসচেতনতামূলক ছিল। এই বৃক্ষমেলা বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ বিষয়ক প্রাকৃতিক উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় শুধু রাজধানীতেই নয় দেশব্যাপী সবুজায়নের এক দারুণ আগ্রহ ও আনন্দ উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং স্বপ্নের আগামী পর্বে সফল উদ্যোক্তা রেহানা পারভীনের সাক্ষাৎকারটি ভালো লেগেছে।
0: আফিয়া খানম জুলি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি আগামীতেও আপনি আবারও লিখবেন।
1: এই ছিল আজকের বাঁধন ও এই বাঁধনের আয়োজন।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন এবং ই বাঁধন পর্ব। বন্ধুরা, অনেক কথা হল, এবারে ভাষাতে চাই সুরের ভেলায়। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন তানজি।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি মেট্রো রেলের সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি। উত্তর ও উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তর স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল 7:15। উত্তর ও উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসে 9:50 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় 10:30। আপনাদের যাত্রা শুভ হোক।
1: এবার বিদায় পালা, যাবার আগে বলবো শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজিম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ঈশ্বর জাহান নীলা
0: এবং আমি খান নাজিম ইলাহি।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজ আক্তার,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ঈশ্বর শর্মে।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত। গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই দুঃখ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাপটা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল গতকাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলার সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রার সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এই প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকবে।

0: ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবার শুনবেন নজরুল সংগীত, শিল্পী এম এ মান্নান।

তোমার একটুখানি স্পর্শ আমার সমস্ত জীবনে শূন্যতা ভরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। নজরুল উক্তি শুনছেন নজরুল সঙ্গীত এবং অন্যান্য কণ্ঠে এবারের গান।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী শাহনাজ বেলি, গানের কথা সাজিয়েছেন শমা শামসুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

প্রিয় শ্রোতা, শাহনাজ বেলির কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবারের গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: প্রিয় শ্রোতা, শাহনাজ বেলির কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন লাকী আখন্দের কণ্ঠে। প্রথম গানটির রচয়িতা এস এম হেদায়েত, সুরকার শিল্পী নিজেই।

আধুনিক গান শুনছেন লাকী আখন্দের কণ্ঠে। এবারের গানটি লিখেছেন মোহাম্মদ মুজাক্কির, শিল্পী এবং সুরকার লাকী আখন্দ।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। লাকী আখন্দের কণ্ঠে আধুনিক গান শুনছিলেন। প্রিয় শ্রোতা, এবারে অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, তোমার অসীমে প্রাণ মনলয়ে। রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকায়া হাসিনা।

0: পরদখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন লালন গীতি, শিল্পী তপন কুমার মজুমদার।

শ্রোতা এতক্ষণ লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন তপন কুমার মজুমদার। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি জুই ফারহানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। বাড়ি স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে তাদের জন্য বুথ ভাড়া মকুব করা হবে। তিনি গতকাল পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মন্ত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত দশম চীন দক্ষিণ এশিয়ার প্রদর্শনী এবং ৩০তম চীন কুনমিং আমদানি রপ্তানি মেলা ২০২৬ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এই কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ ভাড়া মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতাই এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান আখ্যায়িত করে জহিরুদ্দিন স্বপন বলেন, মেধা গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী ১০ই আগস্ট সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।

0: গিটারি লোকসঙ্গীতের সুর শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান জুয়েল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে নজরুল সঙ্গীত শুনবেন ফাতেমা তুজ জোহরার কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনলেন ফাতেমাতুজ জোহরের কণ্ঠে। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথমে শুনবেন কানাইলাল শীলের গান আজকার আলিমের কণ্ঠে।

0: পরপর দুখানে পল্লিগীতি শুনলেন শিল্পী ছিলেন আজগর আলিম, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজে ও এফএম 102 মেগাহার্টজে। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, তনয়া দেওয়ান, তামান্না সুলতানা ও আমি ফরজানা ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদ আফরোজ, হাফিজ আক্তার, মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, প্রথম গানের গীতিকার মোহাম্মদ বিল্লাল হোসেন, সুরকার পান্না দাস।

শ্রীমতী রক্ষিত দাসের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের কথা লিখেছেন মোহাম্মদ লুৎফুর রহমান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন হৈমন্তী রক্ষিত দাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় 21.6 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 87.7 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আজ রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হামিম আহমেদ।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন হামিম আহমেদ। এখন বর্ষাকাল, সচেতন থাকুন, নিরাপদ থাকুন, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু জ্বর থেকে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন রাখুন, যেখানে সেখানে তিন দিনের বেশি পানি জমতে দেবেন না। ঘুমানোর সময় দিনে বা রাতে অবশ্যই মশারি ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনার পরিবার থাকবে নিরাপদ। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফরজানা আভরিনিভা, গীতিকার এস এম নাসিরউদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু সচেতনতামূলক গানটি শুনলেন। এদেশ আমার, আপনার সকলের। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব আমরা সকলে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভীন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশু কিশোররা নিজেদের তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে তাদের জন্য বুথ ভাড়া মওকুফ করা হবে। তিনি গতকাল পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত দশম চীন দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং 30তম চীন কুনমিন আমদানি রপ্তানি মেলা 2026 বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না, এ কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আজকে তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিএনএস মেরিট অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতায় এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানো আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনে অন্যতম প্রধান প্রতিষ্ঠান আখ্যায়িত করে জহিরুদ্দিন স্বপন বলেন, মেধা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবদেহে যকৃতের প্রদাহ সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজও পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটি এবছর প্রতিপাদ্য চলুন সহজভাবে বুঝি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, তার সরকার 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গত রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলা সংবাদ শুনলেন, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে। এবারে নজরুল সঙ্গীত শুনতে পাবেন চৌধুরী মোস্তাক হোসেনের কণ্ঠে।

জয়পুর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন চৌধুরী মুস্তাক হোসেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতে। শিল্পী শেফালী সরগম। প্রথম গানের গীতিকার জাহাঙ্গীর আলম তালুকদার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পল্লীগীতি, শিল্পী শেফালী সরকাম। এবারে গানের গীতিকার প্রসেনজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি।

0: প্রিয় শ্রোতা, শুনলেন পল্লী গীতে শেফালি সারগ্রামের কণ্ঠে। এখন বর্ষাকাল, তাই প্রচুর পরিমাণে গাছ লাগান। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দেখায় এবং গাছ আমাদের অক্সিজেনের ভাণ্ডার। তাই গাছ লাগিয়ে গাছকে পরিচর্যা করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আব্দুল্লাহ মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: শুনলেন কৃষক কার্ডের গান। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো এবারে আর কথা নাই, চলুন তাহলে যাওয়া যাক চিঠির কাছে। দেখা যাক আমাদের বন্ধুরা কে কি লিখেছেন আর কি গানই বা শুনতে চেয়েছেন। প্রথম চিঠি মোহাম্মদ জলিল মিয়ার, বাঘাবাড়ি চোলাবাজার মনোহরদী নরসিংদীর বন্ধু। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন, প্রিয় আপু, আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটি পরিবার, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার এক ছেলে ও এক মেয়ে। এমনি করে আপনার ছোট পরিবারের কথা আপনি তুলে ধরেছেন এবং সেই সাথে সবাইকে আহ্বান করেছেন ছোট পরিবার গড়ার জন্য। আর সব শেষে আমাদের পছন্দের একটি গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, চলুন শোনা যাক গান। শিল্পী দিতি সরকার ও লোকমান হাকিম, কথা লিখেছেন কাজী ফারুক বাবুল আর সুর করেছেন মোহাম্মদ এসাক।

এবারে চিঠি জুবায়ের আলফাহাদের, ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি বলেছেন, প্রিয় আপু কেমন আছেন? প্রিয় কথা গানে সঙ্গীত মারলা আমার ভালোবাসার অনুষ্ঠান, কোন সপ্তাহেই না শুনে না লিখে থাকতে পারি না। অনেক ভালোবাসি, আগামীতেও সাথেই থাকব। অনেক শুভকামনা রইল অনুষ্ঠানের জন্য। জনসংখ্যা বিষয়ক একটি গানও আপনি শুনতে চেয়েছেন, ভীষণ ভালো লাগলো বন্ধু আপনার এমন চিঠি পেয়ে। এই যে সবসময় সাথেই থাকবেন এমনটি বলেছেন, আমরাও আশা করছি এমনি ভাবে আমাদের সাথে সবসময় থাকবেন। চলুন এবারে গান শোনা যাক, শিল্পী কাজী শুভ, গীতিকার নুরুজ্জামান তুষার, সুরকার গাজী দেলোয়ার হোসেন।

এবারে আব্দুস সালামের চিঠি। বিলনিহারিয়া জোনা পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন, বলেছেন, আশা করি শ্রোতা বন্ধুদের দোয়ায় অনেক ভালো আছেন। একটি গান শোনাতে চাই মিলন কুমার, নকুল কুমার, রাকিবুল ইসলাম, বদিয়ার মঞ্জুর এবং শাহিন আলীকে। অবশ্যই বন্ধু, আমরা সত্যি সত্যি অনেক বেশি ভালো আছি। আর এই যে আমরা যখন এমনি করে আপনাদের সাথে কথা বলি, আপনাদের লেখা পাই, তখন কিন্তু আমরা আরো অনেক বেশি ভালো থাকি, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমরাও চাই আপনারাও এমনি করে সবসময় আমাদের সাথে থাকুন। চলুন এবারে আপনার পছন্দের গানটি শুনে আসি। শিল্পী এম আর হাসান সেলিম, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম আর সুরকার এস এম আব্দুল আওয়াল।

আব্দুল কাদের ফকির কালাদহ নিজপাড়া কালাদহ বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন। প্রথমেই সালাম জানিয়েছেন, বলেছেন এটি আপনার প্রাণের অনুষ্ঠান, গ্রামই বাংলাদেশের প্রাণ। শহরপন্থরে যা কিছু দাঁড়িয়ে আছে তা কৃষি নির্ভর, গ্রামকে ভিত্তি করে। অনেক চমৎকার করে আপনি বলেছেন এবং সবশেষে আপনি বাল্যবিবাহ নিয়ে বেশ কিছু কথা বলেছেন। বলেছেন এই বাল্যবিবাহ বিষয়ে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। একদম ঠিক বন্ধু, অবশ্যই আমাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এটি আমাদের প্রতিটি পরিবার থেকেই প্রথমে শুরু করতে হবে। চলুন এবারে গান শুনে আসি। শিল্পী মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বির, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুরকার

সুমাত্রা কাজল, কালীপুর জলদির বাড়ি, ভৈরব, কিশোরগঞ্জ। আপনি বলেছেন প্রাণপ্রিয় আপি শুভেচ্ছা রইল। কথা জ্ঞানী সঙ্গীতমালা আমার প্রিয় অনুষ্ঠান, নিয়মিত শুনে থাকি। আমার একটি অনুরোধ, একটি গান শোনাতে চাই নাসিরুদ্দিন শরীফ ও আমির সোহেলকে, যৌতুক প্রতিরোধ বিষয়ক। অবশ্যই শোনাব বন্ধু, তার আগে একটু কথা। যৌতুক একটি গুরুতর সামাজিক সমস্যা। যৌতুক প্রতিরোধে সমগ্র সমাজের মানসিকতা পরিবর্তন জরুরি। সচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আসুন আমরা সবাই সচেতন হই। এবারে চলুন গান শুনে আসি। শিল্পী আইনুন নাহার শিউলি ও ইকবাল হোসেন, গীতিকার সিকদার ইসা কালী আর সুরকার আলী।

মোহাম্মদ রমজান আলী রিপন, নন্দুয়াকান্তি আজিজাবাদ তারা সিরাজগঞ্জের বন্ধু, শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন। বলেছেন, এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে এবং শ্রোতা বন্ধুদের জন্য ভালোবাসা রইল। সেই সাথে গান শুনতেও শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও শিকদার ইসাক আলীকে। আর আপনি গর্ভবতী স্বাস্থ্য বিষয়ক একটি গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, এবারে আপনার পছন্দের গান। শিল্পী আবিদা সুলতানা, গীতিকার কাজী ফারুক বাবুল, সুরকার সজল দাস।

বন্ধুরা, সবশেষে আমাদের পছন্দের একটি গান আপনাদের জন্য, আর এই গানটি সবার জন্য। শিল্পী বাবুল রাজা, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম আর সুর দিয়েছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ।

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সে সাথে জানা হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকবেন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ।

প্রিয়বন্ধুরা, সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মুনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

ছেলে মেয়ে বিভেদ নেই, সবার জন্য শিক্ষা চাই, জাতি উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। আসুন আমি আপনি আমরা সকলে পরিবার থেকে সন্তানকে সুশিক্ষা দান করি। সন্তানকে যদি পরিবার থেকে সুশিক্ষা দেয়া যায় তাহলে সেই সন্তান কিন্তু কোনো অন্যায় বা খারাপ সঙ্গে মিশতে পারে না। মা বাবাকে বন্ধুর মতো আচরণ করতে হবে তার সন্তানের সাথে, তবে সে কিন্তু ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। বন্ধু হিসেবে বাবা মায়ের বিকল্প নেই। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যাতে সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনাদের ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাজেদ ওয়াসিম। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারগণ। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বিধান রয়েছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এই জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবেন, এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের বিধি মতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে তাদের জন্য বুথ ভাড়া মওকুফ করা হবে। তিনি গতকাল পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ১০ম চীন দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ৩০তম চীন কুনমিং আমদানি রপ্তানি মেলা ২০২৬ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিন্স মেরিট অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতাই এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান আখ্যায়িত করে জহিরউদ্দিন স্বপন বলেন, মেধা গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবদেহে যকৃতের প্রদাহ সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য, চলুন সহজভাবে বুঝি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, তাঁর সরকার ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রক্রিয়া আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েলি সরকারের এই ধরনের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে তেল আবিবের এই ধরনের বসতি স্থাপন সম্প্রসারণের কোন আইনি বৈধতা নেই এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা সহ অস্থায়ীভাবে

পর বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আজ রাত 9টায় চট্টগ্রাম বন্দর সমূহ থেকে 460 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্সে এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গণমাধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স। বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমান উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিম বঙ্গোপসাগর উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশোগড়ের ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বা রয়েছে সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় রয়েছে রাত 10:05। বিশ্বভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:30।
0: এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয়, সন্তানদের নৈতিক শিক্ষাদানে পরিবারের করণীয়। সঞ্চালনে রয়েছেন ফারহান আহমদ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে উপস্থাপনায় যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা একটি হৃদয় বিতরক ঘটনা দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। গত 31 মে 2026 তারিখে জাতীয় জরুরি সেবা 999 থেকে পুলিশের কাছে একটি ফোন আসে। সেই ফোন কলের সূত্র ধরে মিরপুর 6 একটি ফ্ল্যাট থেকে 75 বছর বয়সী একজন বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হল মৃতের সেই লাশটি প্রায় 8 দিন পরে পুলিশ উদ্ধার করেছে। লাশটি তখন প্রায় পচে গেলে একাকার অবস্থা। এখানে একটি ব্যথাতুর বিষয় হল এই নিহতের সন্তানরা সকলে সমাজে প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত। তার 3 ছেলে সন্তানের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব, একজন ছিলেন বুয়েটের শিক্ষক এবং একজন ছিলেন কানাডার প্রবাসী। এবং তিনি যে মেয়ে সন্তানের সঙ্গে বসবাস করতেন তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। তো এখানে আমাদের সমাজের একটি মহা বিপদ সংকেতের দিকে নির্দেশ করে। আমরা আমাদের সন্তানদের কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি আর টাকা বানানোর যন্ত্র বানাচ্ছি না তো, আমরা কি তাদের সঠিক নৈতিকতা ও ইসলামিক শিক্ষা দিতে পারছি? তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে নৈতিক শিক্ষা দানে, সন্তানদেরকে নৈতিক শিক্ষা দানে পরিবারের করণীয়। আজকের পর্বে আপনাদের এই বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দানে আমাদের বিশেষজ্ঞ আলেম হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুফতি মোহাম্মদ ওসমান গনি, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, দমদম, ঢাকা। মুহতারামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
3: জি, আপনাকে স্বাগতম।
2: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই সন্তানদের নৈতিক শিক্ষা দানে পবিত্র কোরআনে মহানবুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশনা। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে মহানবুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বর্ণনা করেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, অর্থাৎ প্রত্যেকেই তোমাদের মধ্যে প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বদীনতা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ সন্তানদেরকে ইমানে শিক্ষায় শিক্ষা দেওয়া, সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার কর্তব্য। সে যদি এই কর্তব্য ঠিকভাবে পালন না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ দরবারে তাকে জবাবদিহি করতে হবে। তাছাড়া হাদিস শরীফে এসেছে যে সন্তান যদি পিতামাতার অবহেলায় নৈতিকহীন হয়ে পড়ে তাহলে সেই সন্তানই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পিতামাতার বিরুদ্ধে নালিশ দিবে। সূরা তিরমিজি শরীফের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার এবং নৈতিকতার উপরে কোন উপহার দিতে পারে না। এই কারণে সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের সন্তানদেরকে ইমানে শিক্ষায় শিক্ষা দেওয়া, পিতামাতার অধিকার এবং পরকালের জবাবদিহিতা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে এবং এই নম্বরে আপনারা আমাদের আজকের যে বিষয় ইসলামের দৃষ্টিতে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দানে পরিবারের করণীয়, এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 01553841500। আমি নম্বরটি আবারও বলছি 01553841500। এছাড়াও সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে কমেন্ট করার মাধ্যমে আপনারা আজকের পর্বে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি, তার আগে আমরা চলে যাব প্রারম্ভিক আলোচনায়। শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের অতিথি মুফতি মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে। আমাদের আজকের যে বিষয়, যে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দানে পরিবারের কর্তব্য এবং ভূমিকা, এই বিষয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি শুরুতে কিছু সংক্ষেপ আলোচনা করতেন।
3: যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আপনি আপনার সঞ্চালনায় একটি হৃদয় বিদারক ঘটনা দিয়ে শুরু করছেন। এতেই আমরা বুঝতে পাচ্ছি যে সমাজে মিথ্যাচার, প্রতারণা এবং নৈতিক অবক্ষয় দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ খুঁজতে গেলে দেখা যায় যে পরিবার যা একজন শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে নৈতিক শিক্ষার ভিত্তি আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়ছে, তাহলে আমরা দেখব যে ইসলাম আমাদের এই নৈতিক শিক্ষাটাকে ডেভেলপ করার জন্য কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, কি নির্দেশনা দিচ্ছেন, সেটি আমরা জানবো। আপনি যেমনটি বলছিলেন পবিত্র কোরআন কারিমের সেই আয়াতে কারিমাটি, যেটি খুব প্রসিদ্ধ আয়াত সূরা আত-তাহরিমের 66তম সূরার 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নিজেদের রক্ষা করার কথা বলছেন, তারপর পরিবারের কথা বলেছেন। প্রথমে কিন্তু নিজেদের রক্ষার কথা বলছেন, পরবর্তীতে পরিবারের কথা বলছেন। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে পিতামাতাকে আগে নিজের সৎপথে থাকতে হবে। পিতা মাতা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, পরহেজগার হন, তারপর সন্তানদেরকে সেই পথে তারা পরিচালনা করতে পারবেন। কিন্তু যদি পিতা মাতায় যদি নষ্ট হয় বা পিতা মাতায় যদি অন্যায় কাজে যদি লিপ্ত হয়, তারা যদি বেনামাজি হন, তারা যদি অসত্য কথা বলেন, তারা যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যান, তারা যদি কোরআন থেকে যোজন যোজন দূরে যায়, তাহলে কিন্তু সন্তানরা তাদের কথাগুলো কিন্তু শুনবে না। এটাই হচ্ছে আসল কথা। তাহলে একজন পরিবারের কি করণীয়, আমরা দেখব যে একজন সন্তান সে যদি নৈতিক চরিত্রে যদি চরিত্রবান হতে চায়, তাহলে পিতামাতার পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে কি দায়িত্ব, প্রথম যে দায়িত্বটি সেটি হচ্ছে তাদেরকে আকীদার শিক্ষা দিতে হবে। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সন্তান যখন কথা বলতে শিখবে, আব্বু আম্মু এই কথাগুলো যখন বলবে, তখন আব্বু আম্মু শেখানোর চেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে তাদেরকে তাওহীদের তালিম দিবে, তাদেরকে রিসালাতের তালিম। কারণ তাওহীদ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাওহীদ, এটা হলো বীজের মতো। এই বীজটাকে অবশ্যই এখান থেকে প্রোডাকশন পেতে চায় বা গাছ বা ফল পেতে চায়, তাহলে এটাকে মাটিতে লাগাতে হবে। আর মাটি যেটা, সয়েল যেটা, সেটা হচ্ছে কিন্তু তার রিসালাত। আর এই মাটি এবং এই বীজ, এটা কখনো মানে প্রোগ্রেস হবে না, এটা প্রোডাক্টিভ হবে না, এটা কখনো ভালো একটি গাছে পরিণত হবে না যদি আবহাওয়া ভালো না থাকে। আর আবহাওয়া যেটা, এনভায়রনমেন্ট যেটা, সেটা হচ্ছে কিন্তু তার আদব। তাহলে আদবও দরকার আছে, আর তার তাওহীদও দরকার আছে, তার রিসালাতও দরকার আছে। তিনটির সমন্বিত রূপ হচ্ছে কিন্তু তার তাওহীদ এবং রিসালাত। এটা কিন্তু শিক্ষা দিতে হবে। এই জন্য আমরা জানি যে হযরতে লোকমান আলাইহিস সালাম, যেটি পবিত্র কোরআনের সূরা লোকমানের 31তম সূরা 13তম আয়াতে আল্লাহ পাক রব্বুল যেটা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতে গিয়ে তিনি যে কথাটি বলছিলেন যে হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শিরক এটি একটি মহা জুলুম, এটি মহা একটি অপরাধ। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি কিন্তু প্রথমে শিরক যেন তার হৃদয়ে যেন প্রথিত না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল করছেন। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে ইবাদতের অভ্যাস তৈরি করা, আমাদের সন্তানদেরকে ইবাদতের অভ্যস্ত করতে হবে। কারণ এ ব্যাপারে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি বাণী রয়েছে, যে হাদিসটি সুনানে আবু দাউদের 495তম হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবানা সাবা ওহুম আবানা ও সাবি সিনিন, যখন তাদের বয়স 7 হবে তখন তোমরা তাদেরকে নামাজের তোমরা তালিম দিবে। ওয়া আদরিবুহুম আলাইহা ওহুম আবানা ও আশরিন, আর যখন তাদের বয়স হবে 10 তখন তোমরা তাদেরকে একটু মৃদু আঘাত করে হলে তাকে নামাজের কথা তোমরা বলবে। এই হাদিস থেকে যেটি বোঝা যায় সেটা হচ্ছে যে ইবাদতের প্রশিক্ষণ এটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া, যেটা ধৈর্য সহকারে করতে হবে এবং এটি একদিনে সম্পন্ন হবে না। 7 বছরে তাকে নামাজের তাকিদ দিতে হবে, আস্তে আস্তে করে তাকে নামাজের পথে আনতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমাদের আরেকটি বিষয় শিক্ষা দিতে হবে, সেটি হচ্ছে যে আমরা যেন তাদেরকে কোরআনের তালিম দিই। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলেন যে আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, আবার অন্য কোন আছে যে আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1 একটি হচ্ছে যে হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা, ও হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। কারণ কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর যত আউয়াল এবং আখির, ফার্স্ট টু লাস্ট, ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, প্রত্যেকটি জ্ঞান এবং বিজ্ঞানের কথা কোরআনে আছে। আমরা আমাদের সন্তানদেরকে কি শেখাই, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এগুলো যদি কিছু হবে না, শরীয়ত অজগর না শিখে, শরীয়ত বলি, আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি, আমাদের যদি স্লোগানটা এমন হয় যে পর্ব নামা স্কুলেতে হাট্টি মাটিম টিম, পর্ব মাগো স্কুল এবং মাদ্রাসাতে আলিফ লাম মিম, এই ছোট্ট সোনামণি হৃদয়ে যখন আলিফ লাম মিমটা ঢুকাই দিব, রাসূল বলেন লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম একটি অক্ষর, বাল এটা 101টি অক্ষর নেই, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এবং কেউ যদি আলিফ লাম মিম করে তার আমার নামে 330টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। আরেকটি হচ্ছে যে সন্তানদের মধ্যে আমাদের মানে জাস্টিস করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা আসে এভাবে যে তিনি এক সন্তানকে একটু বেশি সম্পদ দান করে ফেলেছিলেন। যখন বেশি সম্পদ দিচ্ছিলেন, এক পর্যায়ে জিজ্ঞেস করা হচ্ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি সবাইকে সেম টু সেম দান করেছো? বলে না হুজুর, আমি তেমনটি করতে পারিনি। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন, যদি তুমি এমনটি করতে না পারো তাহলে তুমি এখানে বৈষম্যের শিকার হয়েছে সন্তানেরা, তুমি কেন বৈষম্য স্বীকার করলে প্রত্যেকে যা দিবে সবাইকে সমানভাবে দিবে। আমরা অনেক সময় কি করি, আমাদের সন্তানদেরকে ছেলেদেরকে একটু ভালো কিছু দেই, মেয়েদেরকে ঠকাই ফেলি, কিন্তু কোরআন কিন্তু সেটি বলে নাই। কোরআন যেটি বলেছেন যে যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমরা অনেক সময় মেয়েদেরকে দোয়া দিয়ে দিই, মা যাও তোমাকে দোয়া দিয়ে দিলাম, আর ছেলেটার জন্য বড় একটা ফ্ল্যাট লিখে দিই অথবা ভালো একটা সুন্দর একটা গাড়ি তাকে দিয়ে দিই, এমনটি যেন না হয়। মানে আমরা যেন জাজ করতে পারি ভালো করে, তাদের যেন ন্যায় বিচার যেন করতে পারি, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে উত্তম চরিত্র এবং নিজের মানে নিজের আদর্শ স্থাপন করার জন্য, কারণ মর্নিং শো দ্য ডে উৎসবলগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন চলবে। আমার ছোট সোনামণিটি এটি কাদা মাটির মতো, তাকে আমি যেভাবে শিখাবো, আমি তাকে নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, তালিমের কথা বলবো, আব্বু আম্মুর সাথে সাথে মক্কা মদিনার শরীফের কথা বলবো, নবীজির প্রতি তাকে রেসপেক্ট সম্মানের কথা বলবো, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে রেসপেক্ট করতে হবে, রসুল বলেছেন
2: আমাদের অতিথির কাছ থেকে অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা পেলাম মুফতি সাহেবের কাছ থেকে। মুফতি সাহেবকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ। শ্রোতাবন্ধু, আমরা কথা না দাঁড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ফোন এনে, দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন, চলুন আমরা সরাসরি ফোন এনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুঝতে আমি সকলে ভালো আছেন?
2: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি।
4: জি আমি মানুষ সঙ্গে বলছিলাম দৃষ্টিপত্রবন্দ জামাল।
2: জি
4: মানুষ লক্ষ্য নিয়ে শুনে খুবই ভালো লাগে। শিশুদের হয়ে মা বাবা দেখছি যে আমারও ভরায়া মানে মোবাইল হাতে দিয়ে মানে চাকরে বেরিয়ে আমার দেখে এটা কি মার গুলো হবে না শুধু তো ছোট শুধু শিশু আর বোঝে না। আমি এই বিষয়ে করতে চাইছিলাম।
2: জি আচ্ছা, জাজাকাল্লাহ আপনার দুটি প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাব আমাদের মুফতি সাহেব বুজুর কাছে। ওনার যে প্রথম প্রশ্নটা ছিল, কিছু আমল যদি বলে দেন, ওনার ওয়াইফ অসুস্থ সুস্থ হচ্ছে না, সেক্ষেত্রে কি আমল করতে পারে। ওনার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে শিশুরা অনেক সময় বুঝে না, আবদার করে, বাধ্য হয়ে বাবা মা তাদেরকে ফোন দিয়ে দেওয়া লাগে, তো সেক্ষেত্রে কি শিশুর যেহেতু সে অবুঝ
3: প্রত্যেকটি রোগের মহা ঔষধ হচ্ছে সুরাতুল ফাতিহা। যেহেতু সুরাটি আমাদের প্রায় সকলের জানা নারী পুরুষ সবার, তা আমরা সুরাতুল ফাতিহা আমরা সবসময় পড়তে পারি অথবা এটাকে পড়ে একটা পানির মধ্যে ফু দিয়ে দেন আমরা এটাকে পান করতে পারি। এটি একটি আরেকটি আয়াত আমরা সাজেস্ট করতে পারি এইভাবে যে তিনি যেমন অসুস্থতার জন্য তিনি এই দোয়াটি করেছিলেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহুম্মা আযহিবিল বাআসা রাব্বিন নাস স্পষ্ট করে রয়েছে। তো আমরা মোটামুটি এগুলো আমরা পড়তে পারি অথবা শিশুরা কিন্তু একটু খাবার সময় এরা মোবাইল প্রেমী হয়ে যায় বা মোবাইলের সাথে খুব এডিক্টেড আসক্ত হয়ে যায়, তা আমরা মোবাইলে খুব বেশি আসক্ত না করে আমরা যদি যারা মা আছেন বা গার্ডিয়ান আমরা যারা আছি যারা খাওয়াই, আমরা যদি নতুন নতুন গল্প হাদিসের গল্প তাদেরকে শুনে যাচ্ছে, তুমি যদি এই খাবারটা লোকমাটা নাও তাহলে তোমাকে একটা সুন্দর একটা গল্প শোনাবো, আমরা হাদিস শরীফ থেকে একটা গল্প শোনাতে পারি, ছোট ছোট গল্পগুলো
2: বা কোরআন মাজিদ থেকে
5: সেগুলো
3: আমরা কিন্তু গল্প শোনাতে পারি। আবার যদি একান্ত যদি এমন হয় যে না মোবাইল ছাড়া সে খেতেই চাচ্ছে না, তাহলে মোবাইলে কিন্তু আমরা শিক্ষণীয় অনেক বিষয়
5: দিতে
3: পারি। ইসলামের যে কার্টুন গুলো আছে অথবা আর সেখানে ইসলামের বিভিন্ন গল্প আছে, অথবা তাকে এই মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখানো যায়। আমরা স্ক্রিনটাকে একটু বড় করে নিতে পারি, কারণ ছোট স্ক্রিন অনেক সময় তার চোখের প্রবলেম হতে পারে, এই জন্য স্ক্রিনটাকে বড় করে সেখানে আমরা কিন্তু শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে। অথবা কোরআন মাজিদের সূরা আমরা তেলাওয়াত শুনিয়ে দিলাম তাকে, যে দেখো খুব সুন্দর করে ছোট ছোট সোনামণিদের, কারণ ছোটরা কিন্তু ছোটদেরকে কিন্তু ফলো করতে কিন্তু তারা খুব ভালোবাসে, এই জন্য ছোট্ট সোনামণিদের কোরআনের তেলাওয়াত আমরা দিয়ে দিলাম, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াতে পারি আমরা।
5: নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় সন্তানদের নৈতিক শিক্ষা দানে পরিবারের করণীয়। এই সম্পর্কে এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এই আলোচ্য বিষয়, তাহলে সেই প্রাসঙ্গিকে আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। আশা করি আপনারা আমাদের আজকের বিষয়ে প্রশ্ন করবেন। জি জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: আসসালামু আলাইকুম।
5: জি ওয়া আলাইকুম আসসালাম।
4: ভালো আছেন?
5: জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। জি মুতারাম, আপনার প্রশ্নটি কি?
4: সকলে ভালো থাকুন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর তালওয়ার, সভাপতি কাশ্মীর বাজার জেলা বড়গুড়া।
5: জি জি জি।
4: আমি জানতে চাচ্ছি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে মাদ্রাসায় পড়াতে হবে, যদি কোনো শিক্ষার্থী বা ছেলে মেয়ে মাদ্রাসায় না পড়তে চাইতে কবে নিয়েছি গার্জিয়ানের, যদি কোনো খারাপ চরিত্রের উদ্দেশ্যে থাকে মত জাগার দেশে আসতে হয় না, গার্জিয়ান এবং মা বাবা কি করণীয় এই জন্য জানতে হচ্ছে ভাইয়া।
5: জাযাকাল্লাহ, আপনি খুবই জীবনভাবে একটু প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি আমাদের মুফতি সাহেবের কাছে চলে যাচ্ছি।
3: এর আগেও তো আমরা আলোচনা করেছি যে যারা গার্ডিয়ান বা মা বাবা কি করতে পারে, তা আমরা তাকে বলছিলাম তাওহীদের শিক্ষা দিবে, তারপর নামাজের তালিম দিবে, তারপরে উত্তম চরিত্র শিক্ষা দিবে, ভালো মানুষের সহবতে নেওয়া, কারণ আসহবত মুতাআসসিরা, প্রত্যেকটা সহবত বা সাহচর্য একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব কিন্তু আছে। কোরআন কিন্তু সে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, সত্যবাদীদের সাথে যেতে হবে। মাসালুল জালিসিস সালিহ ওয়া সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, এটা বুখারীর একটি বর্ণনা যে ভালো মানুষের উপমা হচ্ছে একটা আতর বিক্রেতার মতো, আর খারাপ মানুষের যে দৃষ্টান্ত সেটি হচ্ছে একটা কামারের মতো। তো ভালো মানুষের কাছে গেলে কিন্তু একটা আতর বিক্রেতার কাছে যেমন একটু আতর লাগাই দেয়, না হলে আতর কিনবো, না হলে একটা আন্তাজিদা মিন হুরি হান্তাইয়ে বা সুগন্ধিত অবশ্য পাবে। তো ভালো মানুষের সহবতে গেলে পরে ভালো হতে পারে। আবার সন্তানের জন্য কিন্তু আমাদের দোয়াও করা দরকার, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামতি দোয়া করেছিলেন সূরাতে ইব্রাহিমের চোদ্দ নম্বর সূরার চল্লিশ নম্বর আয়াত, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন দুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে প্রতিপালক আমাকে নামাজ কায়েম বানাও এবং আমাদের আমার সন্তানদের মধ্য থেকে, এই যে আমার সন্তানদের মধ্য থেকে নামাজ কায়েমকারী বানাও, সন্তানদের জন্য দোয়া করা দরকার। আমরা শুধু সন্তানদেরকে শাসন করতে চাই কিন্তু দোয়া করতে চাই না। আমরা মনে করি যে না, সন্তানটা শুধু আমার জন্য দোয়া করবে, আমি মল্লে পড়ে রাব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু আমাকে যে দোয়া করতে হবে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমাকে এমন একজন সন্তান দান করো যে সন্তানটি পায়াসম্যান হবে, লিডারশিপ করবে, যারা মুত্তাকি যারা পায়াসম্যান তাদের জন্য লিডারশিপ হবে, এরকম একজন আমাকে সন্তান কিন্তু আমার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তো একজন সন্তান যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে যে সে একেবারে নৈতিক চরিত্রহীন হয়ে যাবে এমনটি নয়, বরং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও সে যদি পাঠক্ত নামাজি হয়, নিজের দায়িত্ব সচেতনতা বোধ তৈরি হয়, মা বাবার সাথে ভালো বিহেভ করে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে মায়া করে, তাহলে অবশ্যই এই সন্তানের মধ্যে নৈতিক দায়িত্ব থাকতে পারে অবশ্যই। আর তবে হ্যাঁ, এই যে এডিক্টেড হচ্ছে, ড্রাগ নিচ্ছে বা বিভিন্ন রকমের মদ জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, এই জন্য কিন্তু আমরা গার্ডিয়ান যারা, আমরা যারা ফ্যামিলিতে যারা আছি, আমরা এদের সচেতন হতে হবে। যারা নিচ্ছে তারা কিন্তু কারো আমাদের ভাই, কারো বোন, কারো তো আত্মীয়স্বজন, কেউ না কেউ তো, আমরা তাদের ফ্যামিলি থেকে ডাইনিং কনসেপ্ট, আমরা যখন ডাইনিং বসে খাবার খেতে বসি তাদেরকে মেসেজটি দিয়ে দিতে হবে যে না, মদ এটি হারাম, মদ খেলে 40 দিনে তার কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এটা এগুলো বলতে হবে। আল্লাহ পাকরব কোনো কিছু কবুল করেন না, কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত ইসকার যেটা এডিক্টেড আসক্ত হয় এগুলো সম্পূর্ণ হারাম। মদ যারা পান করে, যারা বহন করে, যারা বিক্রি করে, এটাকে যারা নিয়ে যায় একজনের কাছে, যারা এটাকে আরেকজনের কাছে অ্যাপ্রোচ করে, এগুলো সব 10 জন ব্যক্তির উপর আল্লাহর লানত। তো এই কথাগুলো তাদেরকে জানান দিতে হবে, সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিই তাহলে কিন্তু এরা আস্তে আস্তে কিন্তু এখান থেকে অবশ্যই দূরে আসবে।
5: জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য। আমরা এখন দেখে নিতে চাই আমাদের সঙ্গে কে কে যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আফরোজা সরকার সীমা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নরসিংদী থেকে, আমাদের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মামুন চুয়াডাঙ্গা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন জি এম রসুল খুলনা থেকে, এবং আমাদের সঙ্গে লিমন রয়েছেন আমাদের সাথে দিনাজপুর থেকে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আজকে আমরা আলোচনা করছি ইসলামের দৃষ্টিতে সন্তানদের নৈতিক শিক্ষাদানে পরিবারের করণীয় এই বিষয়ে। আপনারা আমাদের আজকের বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: আমরা দেখতে পাই পিতা মাতা তারা বাচ্চাদের সামনে অনেক রকম মানে রাগারাগি হলে বাচ্চাদের সামনে বকা বাধ্য বা এই কাজগুলি করে,
5: আপনার প্রশ্নটির জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে গেছি আমাদের মুক্তি সাপোর্ট।
3: ধন্যবাদ আমাদের পার্টনার ভাই, আপনি সত্যি একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের পরিবারের মধ্যে আমাদের মা বাবা যারা, তারা হয়তো বা কোনো কারণে একটু কটু কথা বলছেন বা একটু বিবাদ করছেন, তো বিবাদ করার সময় তারা যে শব্দগুলো ইউজ করে, ব্যবহার করে, এই শব্দগুলো কিন্তু আসলে সত্যি মানে এই শব্দগুলো থেকে কিন্তু সন্তান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো আমি আমরা বলবো যে যখন সন্তানেরা থাকবে তখন ঝগড়া বিবাদ না করা বা মারপিট না করা, এটা খেয়াল করতে হবে। আর এখানে আমরা হযরতে লোকমান তিনি কিন্তু এখানে শিখাই দিয়েছেন আমাদেরকে কত সুন্দর করে, ইয়া বুনাইয়া হে বৎস, কত আদর করে, কত মায়া করে, কত এফেকশন দিয়ে মায়া করে হজরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর করে বলছেন, ইয়া বুনাইয়া হে বৎস, আমার আদরের সন্তান, আমার কলেজার টুকরা সন্তান। আমরা কয়দিন কয়জন আমরা আমাদের সন্তানদেরকে এরকম ডেকে নিয়েছি, আমার কলেজার টুকরা সন্তান, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার আদরের সন্তান কথা, এই কথা বলো না কেন, মানে এত জোরে জোরে আমরা তাদেরকে মানে খুব কর্কশ আওয়াজ যে আমরা বলি, ওলা আপনি যদি একেবারে কঠোর হৃদয়ের হয়ে যান তাহলে তো এটা আপনার জন্য এটা শোভনীয় মানে বেমানান নবী, আপনি লিনতালাহুমতা ফাজান গালিজাল কাল, আপনি তাদের প্রতি কোমল হন, হৃদয় মানে হৃদয় দিয়ে কথা বলেন। এই জন্য আমরা যখন আমাদের সন্তানদেরকে কথা বলবো খুব হৃদয় দিয়ে কথা বলবো, এমন কোন শব্দ আমরা ব্যবহার করবো না যে শব্দগুলো আমাদের সন্তানরা শিখে আবার আমাদেরকে গালি হিসেবে পরবর্তীতে আমাদেরকে আবার ছুড়ে মারবে, এমন কথা আমরা কখনো শিখাবো না। এই জন্যই তো আমাদের সন্তানদেরকে ছোট কাল থেকে এই তালিমগুলো দেওয়া যে সিবাবুল মুসলিম ফুসুক, কাউকে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচার বা কেতাল হুকুফ, কোনো মুসলমানকে হত্যা করা এটা কুফুরির মতো অন্যায়। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে সবসময় তাদের প্রতি কোমল হৃদয়ে কথা বলার জন্য বলেছেন, চুমু খেতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন তুমি কি তোমার সন্তানদেরকে চুমু খাও? বলে না হুজুর আমি তো খাই না। বলে আজকে গিয়ে কথা বলবে তোমার চুমু খাবে। এবং মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, নবীজি ছোট্ট ছোট্ট সোনামণিদের পাশ দিয়ে যখন যাচ্ছেন তাদেরকে সালাম দিলেন, এবং নবীজির ওই ছোট্ট সোনামণিরা বললো যে নবী আমাদেরকে সালাম দেয়, আগামীকাল থেকে আমাদের ডিসিশন হবে যে নবীর সালাম দেওয়ার আগে আমরা সালাম দিব। আমরা অনেক সময় মনে করি ছোটরা আমাদেরকে শুধু সালাম দিতে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মাঝে মধ্যে তাদের সালাম দিতে হয়। ছোট সময় সালাম দিলে ও কিন্তু খুশি হবে, মুসাফা করতে হাতটা বাড়াই দিতে হয়, এটা শিখবে, আমরা শিখাতে চাই না।
5: জি জি আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্যই বলা হয় যে আল কোরআন আমাদের হচ্ছে একটা আমাদের জন্য একটা রোল মডেল, আল কোরআন হচ্ছে আমাদের জন্য একটা গাইড বুক। আমরা যদি কোরআনকে পড়ে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ধারণ করি, তাহলে এর মধ্যে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হয় সেই সম্পর্কে বিস্তর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা বিন্দু, আমরা এখন আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
5: জি ওয়া আলাইকুম আসসালাম।
4: আমরা সন্তানকে মানুষ করি শেষ বয়সে ভরসা হিসেবে সে আমার পাশে থাকে।
5: জি জি জি।
4: কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি যখন বাসাকে চলে যাচ্ছি তখন সে আমার প্রতি যে দায়িত্ব যে কর্তব্য আমাকে সন্তান করলো যদি করে থাকে তাহলে পরকালে তার কি বিচার হবে? আমি কি পিতা হিসেবে মাতা হিসেবে তাহলে ব্যর্থ হয়ে যাবো আল্লাহর কাছে?
5: জি জাজাকুমুল্লাহ খায়রান। আপনি খুবই একটি জীবন ঘনিষ্ঠ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি অনেক আবেগ জড়িয়ে অনেক সুন্দর করে প্রশ্নটি করেছেন। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের মুফতি সাহেব হুজুরের কাছে।
3: না, বাস্তব কথাটাই উনি কিন্তু সমাজের চিত্রটা তুলে ধরেছেন যে আমাদের অনেক সময় অহরহ ঘটছে যে সন্তানকে হয়তো বা ভালো করে লেখাপড়া শিখিয়ে শিক্ষা দিয়েছেন, বড় ব্যারিস্টার বানিয়েছেন বা আরো বড় উচ্চ শিক্ষিত করেছেন, বিসিএস ক্যাডার বানিয়েছেন বা আরো যত রকম
5: দেখা যাচ্ছে উনি ওনার যদি নৈতিক দায়িত্ব পালন করে থাকেন অথবা কোরআন শিক্ষা দেওয়া অথবা অন্যান্য যে সমস্ত বিষয় শিক্ষা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময়
3: এই সমস্যাটা হয়ে যায়। আসলে প্রথমে বলবো যে উনি আসলে ওনার দৃষ্টিকোণ থেকে উনি মনে করেছেন যে আমি আমার দায়িত্বটি পালন করেছি, আমার মনে ওখানে কোথাও কোনো গ্যাপ ছিল। কোথাও যদি গ্যাপ না থাকতো তাহলে এই সন্তান মা বাবার যেভাবে শিক্ষাটা দেওয়া দরকার ছিল সেই শিক্ষাগুলো যদি সন্তানগুলো পাইতো তাহলে আমার মনে হয় এই গ্যাপটা পূরণ হতো। আমার মনে কোথাও যেন গ্যাপ ছিল, ধরে নিলাম গ্যাপ ছিল না, তাহলে এই সন্তান যে অন্যায়টা করছে এই অন্যায়টা ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে? আমরা যদি কোরআনের কথা বলি, কোরআন হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হবে ইবাদত, আর মা এবং বাবা তাদের হবে ইতাআত, ইতাআত হবে ইহসান হবে, আর আল্লাহ এবং তার রসুলের হবে ইবাদত এবং তাদের আনুগত্য হবে, সাথে সাথে মা বাবার হবে ইহসান। ইহসান কি? ইহসান হচ্ছে যে তারা যেটা পাওয়ার উপযুক্ত তাদেরকে সেটা দিয়ে দেওয়া, এটার নামই হচ্ছে ইহসান। এটা হচ্ছে তাদের বদান্যতা কি যে তারা যদি এমন হয়ে যায় বার্ধক্যকালে পৌঁছে যায় তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তাদেরকে খুব এমন কোন শব্দ ইউজ করা যাবে না যাতে করে তারা কষ্ট পেয়ে উ শব্দটা বলেন, ফালা তাকুলনা উফু ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়াকুল লাহুমা কাউলান করিমা তাদের সাথে খুব বিনয়ের সাথে কথা বলতে হবে, সম্মানজনক ভাবে কথা বলতে হবে, এবং ওয়াকফিদ লাহুমা জানা হাদুল্লি মিনার রহমা কোমলতার চাদর বিছিয়ে দিতে হবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং সর্বশেষ তার জন্য যখন মারা যাবে তখন তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ এরা যেভাবে আমাদেরকে ছোটকালে লালন পালন করেছিল আল্লাহ তুমি তাদেরকে ঠিক সেইভাবে লালন পালন করো, কবরে জিন্দগি তাদের সুখময় করো। এখন যদি এই কাজটা তো সন্তানের দায়িত্ব, যদি না করে তাহলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো গুনাহ গুনার শাস্তি দুনিয়াতে পাবে, অবশ্যই পাবে। তার একটি হচ্ছে কেউ যদি ওকুকুল ওয়ালেদাইন মা বাবার সাথে খারাপ বিহেভ করে, একটা হচ্ছে হুকুকুল ওয়ালেদাইন, একটা হচ্ছে ওকুকুল ওয়ালেদাইন, মা বাবার যদি বিরুদ্ধাচারণ করে মানে মা বাবার সাথে যদি খারাপ বিহেভ করে এটার যে প্রতিদানটা সে দুনিয়ায় বসে পাবে। যদি কেউ মায়ের সাথে খারাপ আচরণ করে তার চোখের প্রবলেম হবে, আবার পদে পদে সে বিপদে পড়বে, এরকম কিন্তু একটি বলা আছে একটি হাদিসের মধ্যে। এভাবে মানে বিভিন্ন সায়েন্টিস্টরাও কিন্তু একটা পরীক্ষা করে দেখেছেন, কারণ চোখ তৈরি হয় মায়ের অংশ থেকে, যেহেতু ক্রোমোজোম আছে 23 এবং 23, 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে তো একটা সন্তান ভ্রূণ তৈরি হয়। তো মায়ের কোন অংশটু থেকে চোখ তৈরি হয়? বলছেন যে বাবার থেকে চোখটা তৈরি হয় নাকি মা থেকে? বিজ্ঞান বলছে যে মায়ের অংশ থেকে চোখ তৈরি হয়। এই জন্য মায়ের সাথে যদি কেউ খারাপ বিহেভ করে তাহলে চোখের প্রবলেম হতে পারে, শক্তি কমে যায় যদি বাবার অংশ থেকে কারো যদি সমস্যা হয়ে থাকে। তো এগুলো কিন্তু জাস্ট একটা বিজ্ঞানের একটা থিওরি দিয়েছেন। মূলত আল্লাহ রসুল যেটা বলছে ইন্না আল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানা মাহাত ওয়া কারিহালাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাত আসওয়াল ওয়া ইদাআতাল মাল। আল্লাহ পাক রব্বুল হারাম করে দিয়েছেন উকুকাল ওয়ালিদাইন, মা বাবার বিরুদ্ধাচরণ করা। কোন সন্তান যদি মা বাবার বিরুদ্ধাচরণ করে এবং মা বাবাকে শেষ বয়সে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের প্রতি একেবারে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে কোনো গুরুত্ব দেয় না, এমন গার্ডিয়ান এমনও আছে যে গার্ডিয়ান ছোটবেলা অনেক লালন পালন করেছে, তাদেরকে সন্তানদেরকে বড় করেছেন, কিন্তু সে বড় হওয়ার পরে মা বাবাকে সেভাবে শ্রদ্ধা করে না, বরং তাদেরকে নেগলেক্ট করে, নেগলেক্ট এমন নেগলেক্ট করে যে তাদেরকে একটু পোশাক আশাক তো দেওয়া দূরের কথা, খাবারটা পর্যন্ত দেয় না, মানুষের কাছে তুলে দেয়, রাস্তায় ফেলে দিয়ে আসে। এই যে কাজটা, এটা নিঃসন্দেহে একটি গর্হিত কাজ, একজন সন্তান হিসেবে এটা যে কত চরম অন্যায় করছে। এবং এই কাজগুলো যারা করছে এগুলো কিন্তু এমন মনে করবেন না যেটা জাহেল অশিক্ষিত, এগুলো না, যারা লিটারেট একেবারে খুবই ইলিট ফ্যামিলি যারা, তারা কিন্তু এমনটি করছে। তো আমাদের ইলিট ফ্যামিলি যারা, তাদেরকে খুব সচেতন হতে হবে, মা বাবার সাথে যে ভালো বিহেভ করতে হবে এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। টেলিভিশন রেডিও সহ বাংলাদেশ বেতার সহ প্রত্যেকটি জায়গায় এগুলো নিয়ে আলোচনা করা দরকার। আজকে এই নৈতিক শিক্ষা নিয়ে যে কথাগুলো আমরা বলছি এগুলো বারবার আলোচনা হওয়া দরকার। এই আলোচনা হলে আমি মনে করি আমাদের সন্তানরা সচেতন হবে, এবং বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলোর উপর সেমিনার হওয়া দরকার, এগুলোর উপর বই পুস্তক লেখা দরকার, এদের পড়ানো দরকার, এগুলোকে বিভিন্নভাবে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আমাদের শিক্ষার অভাবে কিন্তু মানুষ বিপদগামী হয় আমাদের না জানার কারণে। যদি আমরা এই শাস্তি সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা এমনটি করব না।
5: জি, জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে অত্যন্ত সুন্দর করে বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কোনো ক্ষেত্রেই বৈষম্য করেনি। পবিত্র কুরআনে যেমন পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা হয়েছে, তেমনি সন্তানদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও বলা হয়েছে। আজকের পর্বে আমরা পিতা মাতার সন্তানদের নৈতিক শিক্ষা দানে পরিবারের করণীয় সম্পর্কে আলোচনা করছি। হয়তো সামনের কোনো এক পর্বে আমরা সন্তানদের দায়িত্ব সম্পর্কেও আলোচনা করব। সুতরাং আশা করি পবিত্র কোরআন এবং সুন্নাহ দিক নির্দেশনায় আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সক্ষম হব। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
6: ওয়ালাইকুম আসসালাম। নুরউদ্দিন খান ইশোটি পাবনা থেকে আবারো বলছি।
5: জি,
6: আমার গানের বিষয়ে আমরা শুনতে পাই যে কেউ যদি তার পিতা মাতার যত্ন করে না করে, তার সন্তানও তার যত্ন করবে না। এখন একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে নিজে চলতে ফিরতে পারে না, খাইতে পারে না, নিজেই খাওয়া মুশকিল, তার পিতা মাতার খোঁজ সে নিতে পারলো না, এই জন্য কি তার ছেলে সন্তানটা কি তার খোঁজ নেবে না? এই এইটা এই বিষয়ে আপনারা কি বলবেন?
5: ধন্যবাদ।
3: আসলে প্রথমে উনি যে কনসেপ্টটা বললেন যে কেউ যদি নিজের মা বাবার সাথে সেবা না করে তাহলে পরবর্তী প্রজন্ম তাদের সেবা করবে না, এটি কোনো হাদিসের বাণী নয়। প্রথম কথা হলো এটা, আর এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ উনি যে প্রতিবন্ধীর কথা বলেছেন, আমাদের হোক সেটি দৃষ্টি প্রতিবন্ধী হোক অন্য কোনো প্রতিবন্ধী, হতে পারে যে এটা এটা একটা জরুরত, এটা একটা জরুরত, আর জরুরত তবেই হল মাহাজুরাত। উনি নিজেও তো চলতে পারেন, নিজে তো উনি মাজুর, তিনি যেহেতু নিজে মাজুর, সুতরাং মাজুর ব্যক্তির উপর তো আবার অন্য আর একটা ওজোর চাপিয়ে দেওয়া এটা কখনো শোভনীয় নয়। প্রথম কথা হচ্ছে যে আমার পরবর্তী প্রজন্ম কি করলো সেটি দেখবার বিষয় নয়, কারণ আমি তো আমার সম্পর্কে জিজ্ঞাসিত হব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি আমার দায়িত্ব তো থেকে আমি কতটুকু পালন করতে পেরেছি সেটা হচ্ছে দেখবার বিষয়। কারণ পৃথিবীর বিপর্যয়ের পিছনে অন্যতম কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন যে ইজউতু খিজাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনিমা ওয়াজ যাকাতু মাগরিমা ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এই নবীজি বলে দিয়েছেন যে মাকে কষ্ট দিবে এবং বাবাকে দূরে ঠেলে ফেলে দিবে, এই দুটো কারণকে ফাইন্ড আউট করা হয়েছে। দুটো কারণে বলা হয়েছে যে যারা মা বাবাকে কষ্ট দিবে এবং বাবাকে দূরে ফেলে দিবে, বন্ধুকে কাছে ডাকবে। আমরা কিন্তু তাই দেখছি, মা বাবাকে দূরে ফেলে দিচ্ছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সে মৌজে আসে বা খুব আনন্দ ফুর্তি করছে। তো এই যে কারণগুলো, এইগুলো কারণের কারণে কিন্তু সমাজের মধ্যে বিপর্যয় ঘটছে। তো আমরা বলবো যে আপনি যে কথাটি আমাদের সম্মানিত শ্রোতা তিনি বলেছেন যে আমি যদি এটা করতে না পারি তাহলে আমার পরবর্তী প্রজন্ম এমনটি করবে, এই কনসেপ্ট আমরা রাখবো না। তবে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে তো আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়।
5: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে। উনি যেখানে শুরুতে যেটা বলেছিলেন যে ওনার যদি দায়িত্ব পালন না করেন হয়তো মানে যে শারীরিকভাবে সুস্থ সক্ষম তাহলে তার পরবর্তী প্রজন্ম তারও দেখাশোনা করবে না, আসলে সেটা তো হাদিস দ্বারা প্রচলিত না, মানে হাদিসে এমনটা না আসলো। আসলে তো এটা এইভাবে বলা যায় যে কারণ তার সন্তান দেখতেছে যে সে তার মানে তার পিতামাতা অর্থাৎ তার দাদাকে তার বাবা মা সম্মান করছে না, তাহলে তো সে সেটাই দেখবে। যেহেতু আপনি শুরুতে একবার বলেছিলেন যে সুনাম কাদামান্টির মতন তাদেরকে যেভাবে করা হয়, তারা যেটা শিখে দেখে সেই হিসাবে তারা তাদের জীবন পরিচালনা করে। তারা যখন দেখবে যে তার বাবা মা হচ্ছে তার বাবা মাকে সম্মান করতেছে না, তাহলে তো সে তার বাবা মাকে সম্মান করার জিনিসটা সে শিখতেই পারবে না।
3: অবশ্যই তারা তো দেখে শিখে, কারণ এই জন্য নবীজি বলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি সন্তান তার দিন কবুলের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। সুম্মা ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তাকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা আগুন পূজারী বানায়। তা আমি যখন ছোটকালে আমার মা বাবাকে যখন দেখবো যে আব্বু আম্মু জানামাজ বিছিয়ে তারা নামাজ আদায় করছেন, ছোট সোনামণিটা এখন কিছু বুঝে না, সে কিন্তু জানামাজের পাশে কিন্তু তুমি জঙ্গলে গিয়ে একাই তুমি একজন আবেদ হবে, কিন্তু আবেদের চেয়ে একজন হাদি মূল্য অনেক বেশি। তুমি শুধু নিজে ইবাদত করে করবে এমনটি নয়, বরং তুমি যখন ইবাদত করবে তোমার ইবাদত দেখে তোমার ছেলে মেয়েরা তোমার নাতি নাতনি সন্তান সন্ততি এরা কিন্তু দেখবে। আমাদের মা বাবাদেরকে কিন্তু সন্তানরা দেখে, যে মা বাবা যদি দেখে যে ওরা ভালো মাইন্ডের, ওরা খুব ভালো মেহমান প্রিয়, ওরা যদি দেখে যে না এরা নামাজি, এরা কোরআন তেলাওয়াত করে, এই ছোট্ট সোনামণিটা কিন্তু আস্তে আস্তে এগুলো দেখেই কিন্তু শিখবে। আর যদি ছোটকাল থেকে এরা খারাপ কাজের সাথে লিপ্ত, তখন ছোটকাল থেকে এরা খারাপের উপরেই কিন্তু এরা শিখবে।
5: জাজাকুমুল্লাহ খায়রান। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন বিল্লাল ব্যাপারী, আমাদের সঙ্গে জয়পুরহাট থেকে রয়েছেন আজবাইন হোসেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন জি এম রসুল। আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রশ্রোতামিন্দু, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি আপনি প্রশ্নটি করতে পারেন।
7: প্রশ্নটা হচ্ছে যে কোন হাদিস শরীফে আমি বয়ানে শুনেছি যে আপনার হচ্ছে যে কোন হচ্ছে যে সাইদু ইস্তেগফার যদি পাঠ করে ফজর এবং মাগরিবের পরে, এবং যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে পরবর্তী নামাজের পূর্বে মারা যায়, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাত,
3: জান্নাতে যেতে শুধু একটি বাধা, সেটি হচ্ছে মৃত্যু। আরেকটি হচ্ছে যে ব্যক্তি মানকারা বাদাল ফজরে ওয়া বাদাল মাগরিব, ফজরের নামাজের পর এবং মাগরিবের পরে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা
5: শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে আছে আমরা স্পষ্ট বুঝলাম যে সন্তানকে কেবল জাগতিক ডিগ্রিতে প্রতিষ্ঠিত করাই শেষ কথা নয়, বরং তাকে একজন খোদাবিরু সুচরিত্রবান এবং নৈতিক সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই পরিবারের মূল দায়িত্ব। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা একটি ঘটনা দিয়ে শুরু করেছিলাম, মিরপুরে সেই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা। আমরা যদি আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের সমাজে এরকম মর্মান্তিক ঘটনা অহরহ ঘটতেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথি মুফতি মোহাম্মদ ওসমান গনি সাহেব হুজুরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং ধন্যবাদ প্রিয় শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদেরকে প্রশ্ন করে আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানের নতুন পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোনের অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিচ্ছে সেটি বড় কথা নয়, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয় এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশে সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌর নদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জনগণ ভোট দিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ছোট মনে করা উদ্ধত যেসব রাজনীতিবিদ দেখায় তারা দলের শত্রু। অপকর্ম করে দলের পরিচয় কেউ যেন রক্ষা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, নতুন অর্থনৈতিক মডেলের মূল কেন্দ্রে রয়েছে বিনিয়োগ। আজ বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করে আমদানি নির্ভর করার কারণে সংকট তৈরি হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। And you are tuning into World Music.

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হলো?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি 5 মিশালি গানের অনুষ্ঠানে। প্রথমে শুনবেন একটি দেশের গান, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। গানটি লিখেছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা প্রিয় শুনছেন পাঁচমিশালি গান। এবার আপনাদের শোনাবে এই গানটি সামিউ চৌধুরীর কণ্ঠে। শোনাব বন্ধুরা আধুনিক গান, কথাগুলো সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, গানটিতে সুর করেছেন শওকত হোসেন।

বাংলা পাঁচপিছারি গানের অনুষ্ঠানে এবার আপনাদের শোনাব নজরুল সঙ্গীত। আর নজরুল সঙ্গীত মানে আমাদের কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে আমরা বিশেষভাবে সবটা সময় স্মরণ করি। তো বন্ধুরা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার আপনাদের নজরুল সঙ্গীত শোনাব মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে, আবার ভালোবাসার।

শ্রোতা বন্ধু, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবারে তোমাকে চাই ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন পাঁচমিশালী গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে শামীম আহমেদ, ফাতেমা ইশরাত জাহান ও ওয়াহিদা রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রুহুল আমিন, নাসরিন আক্তার ও মোহাম্মদ রাসেল খান। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের গান শুনবেন। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

আপনারা এখন ভক্তিমূলক গান শুনবেন ইসমতারা পারভীন ইভার কণ্ঠে। গীতিকার মনিজা খানম, সুরকার লোকমান হাকিম।

অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন, দেশপ্রেম ইমানের অঙ্গ। আসুন আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করি।

বেতাহকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসিরুদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আরও বলেন, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌর নদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জনগণ ভোট দিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ছোট মনে করার অধ্যত্ত যেসব রাজনীতিবিদ দেখায় তারা দলের শত্রু। অপকর্ম করে দলের পরিচয়ে কেউ যেন রক্ষা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, নতুন অর্থনৈতিক মডেলের মূল কেন্দ্রে রয়েছে বিনিয়োগ। আজ বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করে আমদানি নির্ভর করার কারণে সংকট তৈরি হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার।

0: প্রিয় শ্রোতা, জীবনের সুখ খুঁজে নিতে হয় আমাদের নানা প্রান্তে, নানা দ্বারে, এবং জীবনকে সুন্দর করবার প্রত্যাশাও আমাদের হাতে রয়েছে। এবং আমাদের ভাবনায় যেটা রয়েছে যে সুন্দর জীবন, নিরোগ জীবন এবং পরিবারকে ছোট রেখে সুখী হওয়া, এই প্রত্যাশা সবার আছে। আর সেই ক্ষেত্র নিয়ে আমরা কথা বলে থাকি এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। আজও আমরা ব্যতিক্রম কোনো বিষয় নয়, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলব, বাল্য বিবাহ কিশোরী মাতৃত্বের জন্য হুমকি। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আলোচনায় অনেক তথ্য বেরিয়ে আসে এবং যেগুলো মানতে পারলে, জানতে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হাতের মুঠোয় চলে আসে। আমরা চাই পরিবারকে সুন্দর করতে, জীবনকে সুন্দর করতে। আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে স্টুডিওতে রয়েছেন ডাক্তার শামসুন নাহার, যিনি জুনিয়র কনসালটেন্ট MFSTC পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রয়েছেন ডক্টর ইরশাদ জাহান, এবং যিনি স্ত্রী এবং প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ। সাথে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম, যিনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আমরা আলোচনায় আছি, সাথে রয়েছি আমি ডক্টর রেজাউল আলম খান। প্রিয় শ্রোতা, গুরুত্বপূর্ণ আলোচনায় ভাববার অনেক বিষয় রয়েছে, পরিবারকে নিয়ে, একটা সুন্দর জীবনকে নিয়ে। যে কিশোরী বড় হবে, মা হবে, সংসারকে ধরবে, তার জীবনটাকে গুছিয়ে দিতে হবে। বাল্য বিবাহ সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে। সুতরাং জীবনকে সুন্দর করবার জন্য সুস্বাস্থ্যের পেছনে বাল্য বিবাহ যে একটা ক্ষতিকর দিক রয়েছে, প্রথমে আসি আলোচনায়। ডক্টর ইরশাদ জাহান, আপনি কিভাবে ভাবছেন বিষয়টা?
1: বাল্য বিবাহ আমরা যে বলছি যে বিয়ের বয়স হচ্ছে যে আমরা মিনিমাম ন্যূনতম ক্ষেত্রে আমরা 18 বছর বলি যে বিয়ের বয়স, মেয়েদেরকে 18 বছর নিচে বিয়ে দেওয়া হবে না। 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। 18 বছর আগে বয়সের আগেই আমাদের দেশে অনেক মেয়েদের কিশোরীদেরই বিয়ে হয়ে যায় এবং সেটাই হচ্ছে আমরা বাল্য বিবাহ বলে ধরে থাকি। তো বাল্য বিবাহ আসলে আইনত, স্বাস্থ্যগত ভাবে কোন দিক থেকে সেটা সুখের নয়, সেটা সুবিধার নয়। বাল্য বিবাহ আমাদের দেশে আইন করা হয়েছে যে বাল্য বিবাহ দেওয়া যাবে না, এবং সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, উনি কথা বলবেন। আর আমরা যেটা বলতে চাই যে বাল্য বিবাহ অবশ্যই উচিত না, যে 18 বছর বয়সের আগে বিয়ে দিয়ে দিলে যেটা হয় যে কিশোরীরা মা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এবং আমরা যে বলছি 20-এর আগে মা নয়, তাই নয়। আমরা কিশোরী মায়ের সংখ্যা অনেক আমাদের দেশে, এবং আমরা রোগী দেখতে বসলেই দেখি যে 15-16-17 বছরের মায়েরা আসছে আমাদের কাছে। সুতরাং এই কিশোরী মায়েদের শারীরিক গঠন তৈরি হয় না, মা হওয়ার মতো উপযোগী পর্যাপ্ত পরিমাণে স্ট্রাকচার তৈরি হয় না মা হওয়ার জন্য। এর মধ্যে আবার তারা মা হয়ে যাচ্ছে, তাদের মানসিক এবং শারীরিক বিকাশের আগেই তারা মা হচ্ছে, এর অনেক কুফল রয়েছে।
0: যে কথাগুলো শুনছিলাম, শুরুতেও বলেছিলাম প্রিয় শ্রোতা, যে বাল্য বিবাহ কিশোরী মাতৃত্বের জন্য হুমকি। সুতরাং বাল্য বিবাহ কিশোরী মাতৃত্বের যে একটা মৃত্যু ঝুঁকি ডেকে নিয়ে আসে, আমরা জানি যে প্রতিটি গর্ভধারণই কিন্তু মৃত্যু ঝুঁকিপূর্ণ, মৃত্যু ঝুঁকি রয়েছে। আর সেখানে বাল্য বিবাহ কিশোরী মৃত্যুর জন্য তো দ্বার প্রান্তে অবস্থান করছে। আমরা সে আলোচনা আসি। ডাক্তার শামসুন নাহার, কি বলবেন বিষয়টি?
2: আসলে আমাদের দেশে গর্ভজনিত জটিলতার, মাতৃমৃত্যুর অন্যতম কারণ হচ্ছে বাল্য বিবাহ এবং কিশোরী গর্ভধারণ। 20 বছরের পূর্বে সন্তান গ্রহণের জন্য উপযুক্ত সময় না। দেহের পূর্ণতা প্রাপ্তির আগেই কোন কিশোরী যদি গর্ভবতী হয়, তাহলে তার গর্ভধারণ এবং প্রসবের সময় কিন্তু প্রচুর জটিলতার সম্মুখীন হয়। সুতরাং মানে সঠিকভাবে সঠিক সময়ে গর্ভধারণ না করতে পারে, তাহলে সে মানসিকভাবে, শারীরিকভাবে পরিপূর্ণ

0: বনটায় সে হেসে খেলে বেড়াবে, দেহ গঠন তো হবেই এবং পারিবারিক পারিপার্শ্বিকতায় তাকে চমৎকারভাবে মনোমানসিকতা তৈরি করা একটা সময় কিন্তু কিশোরী বয়স। এই যে বয়সে বিয়ের কথাটা, বিষয়টি যে একটা অস্বাভাবিক স্বাভাবিক নয়, কিভাবে দেখছেন অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম রনি?
1: আসলে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের মুসলিম আইনে এটা বিয়ে একটা দেওয়ানি চুক্তি, যেটা হিন্দু আইনে বলা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক উৎসর্গ, খ্রিস্টান আইনে বিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং একটি পবিত্র চুক্তি, যার মাধ্যমে একজন নারী এবং পুরুষের মধ্যে সারা জীবনের জন্য একটা দাম্পত্য সম্পর্ক তৈরি হয়। আর বাল্যবিবাহ নিরোধ আইন 2017, তো এই আইনে বলা হচ্ছে যে ছেলের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হতে হবে আর মেয়ের ক্ষেত্রে 18 বছর পূর্ণ হতে হবে। এই 21 বছর এবং 18 বছর যদি বয়স পূর্ণ না হয়, তার নিচের বয়সের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কেউ যদি বিয়ে করে তাহলে সেটা হচ্ছে বাল্য বিবাহ বলে গণ্য হবে। অবশ্য নতুন আইনে আরেকটু বলা হয়েছে যে এই কোন পূর্ণবয়স্ক কোন নারী বা পূর্ণবয়স্ক কোন পুরুষ, অপ্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষকে যদি বিয়ে করে সেক্ষেত্রে সেটা বাল্য বিবাহ বলে গণ্য হবে। এবং এটার তো ক্ষতিকর দিক আছে, যেটা সম্মানিত চিকিৎসক দয় বলছিলেন যে মাতৃমৃত্যুর অবশ্যই একটা কারণ, কারণ পুষ্টির অভাব, তারপরে হচ্ছে অপরিণত বয়সে বিয়ে করার ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। আর আমরা তো চাই হচ্ছে একটা সুস্থ জাতি, আর সেই কারণে বাল্যবিবাহ নিরোধ আইন সার্বিক দিক থেকে এটা একটা কার্যকরী একটা দিক। এবং আপনি হয়তো এটাও জানেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এই নতুন আইনে জাতীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের কথা বলা হয়েছে এবং এই সংক্রান্ত তাদের যে কার্যাবলী সেটাও নির্ধারণ করতে পারবে।
0: তো মনে হয় আজকে অনেক পরিবার সচেতন এবং তিনি অন্যকে সচেতন করছেন, এটা একটা ভালো দিক। তবে একটি প্রসঙ্গ যে বিয়ে কিন্তু আনন্দের বিষয়, কিন্তু দুটো পরিবারের বন্ধন, শুধু স্বামী স্ত্রী বন্ধন নয়, দুটো পরিবারের একটা বন্ধন, সেখানে বন্ধন ছিন্ন হোক এমন সুযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যায় বাল্যবিবাহে। অর্থাৎ দু পরিবারের বন্ধনের মাঝে আইন এসে দাঁড়িয়ে যায়, জেল জরিমানার একটা প্রসঙ্গ আসে, যিনি বিয়ে করাচ্ছেন কাজী বা আইনের লোকেরা তারাও আটকা পড়ে যান। এই যে বিভিন্ন দিক কিন্তু আমাদের ভাববার রয়েছে, শুধু বন্ধন বিষয় নয়। এই বিষয়গুলো কিভাবে দেখছেন অ্যাডভোকেট আজহারুল ইসলাম?
1: হ্যাঁ, এই আইনে বলা হচ্ছে যে বিশেষ করে যখন অপ্রাপ্তবয়স্ক কোন নারী বা পুরুষ এরা যদি বাল্য বিবাহ করে, দুজনে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অনধিক এক মাসের আটকাদেশ এবং অনধিক 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোন প্রাপ্তবয়স্ক কোন নারী বা পুরুষ যদি হচ্ছে কোন অপ্রাপ্তবয়স্ক কোন নারী বা পুরুষকে বিয়ে করে, সেটা একটা অপরাধ, এজন্য অনধিক 2 বছর কারাদণ্ড এবং অনধিক 1,00,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর আপনি যেটা বলছিলেন যে একটা উভয় পক্ষের মধ্যে বিবাহ সুসম্পন্ন করার একটা আনন্দের একটা বিষয়, ভালো কথা, কিন্তু সেটা সাবালক বা সাবালিকা হতে হবে। এক্ষেত্রে পিতা মাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি, তারা যদি কর্তৃত্ব সম্পন্ন হয়ে কোনো এরকম বাল্য বিবাহ সম্পন্ন করে, সেক্ষেত্রেও কিন্তু এই আইনে সাজার বিধান রয়েছে এবং সেক্ষেত্রে অনধিক 2 বছর এবং অনন্য 6 মাস কারাদণ্ড, আবার 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর আপনি যেটা বলছিলেন যে কেউ যদি বিয়ে পড়ে, অর্থাৎ আমাদের সাধারণত নিকা রেজিস্ট্রারের কাছে আমাদের বিয়ে রেজিস্ট্রি করতে হবে, এটা আমাদের প্রচলিত আইন। তো নিকা রেজিস্ট্রার যদি বাল্য বিবাহ নিবন্ধন করে, এটা করতেই পারবে না, যদি করে তাহলে কি হবে, সেটা একটা অপরাধ বলে গণ্য হবে এবং এজন্য তিনিও কিন্তু অনধিক 2 বছর এবং অনন্য 6 মাস কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
0: চমৎকার তথ্যগুলো আমরা জানলাম। আমরা স্ত্রী এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর ইশরাত জাহান, আপনি তো প্রচুর নারীদের দেখেন, কিশোরীদেরকেও দেখেন, তারা নানা রোগে আক্রান্ত হয়ে আসে, পাশাপাশি এই বিষয়গুলো কি আপনারা খোলামেলা বলেন তাদেরকে, বা মায়েরা তাদের মতামত কি জানান যে বাল্যবিবাহ প্রসঙ্গ যেটা আসে, কিশোরী মৃত্যুর একটা প্রশ্ন আসে, এই কথাগুলোকে বুঝিয়ে বলেন আপনারা?
2: কিশোরী মায়েরা যখন আসে আমাদের কাছে, তাদের মায়েদেরকে সাথে নিয়ে আসে, তাদের মায়েদেরও খুব একটা বয়স না, তারাও কিশোরী সময়ই মা হয়েছিলেন, 16-32 বছর হয়তো তার। তো সেই জন্য ওনারা যখন আসেন, আমরা কিন্তু প্রথমেই বলি এবং প্রথমে যখন জিজ্ঞেস করি যে এই যে রুগী তার বয়স কত, সেটা ঠিক মতো বলতে চায় না, মানে তার বয়স 15-16। ওনারা কিন্তু বলতে চান না, দ্বিধান্বিত হন, তার মানে কি? তার ওনারা জানেন যেটা এটা আইনত ঠিক না, উনি যে এই 16 বছর বয়সের মেয়েটাকে নিয়ে আসছেন গর্ভবতী মা হিসেবে, এই জিনিসটা ঠিক না। উনি কিন্তু জেনেই এই জন্য একটু গোপন করার চেষ্টা করেন, কখনো 18 বলেন, কখনো চুপ থাকেন, বয়স বলতে চান না। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, তাদের মনের মধ্যে কিন্তু রয়েছে যে তারা

0: বুঝতে পারছেন যে এটা ঠিক না, তারপরেও ওনারা দিচ্ছেন। তারপর যদি আমরা এই কথাগুলো তুলি যে আপনি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন, বিয়ে বা যদি বা হলো তাহলে বাচ্চা হলো কেন, মা হওয়ার সময় তোর হয়নি, ও তো কিছুই বোঝে না ছোট মানুষ, তখন ওনারা সামাজিক অবস্থার কথা বলেন যে সামাজিক অবস্থা ভালো না, সেই জন্য মেয়ে বড় হলে বাড়িতে রাখা যাচ্ছে না, বিয়ে দিয়ে দিচ্ছি। তো এই ব্যাপারগুলো বলেন। তো আমাদের সামাজিক এবং সমাজ ব্যবস্থা এবং আইন ব্যবস্থারও হয়তো দুর্বলতা রয়েছে, সেই দিকটাও হয়তো খেয়াল করা দরকার। কিন্তু সবার আগে দরকার মোটিভেশন, যে তারা মানে মানসিকভাবে প্রস্তুত হবে যে না আমরা বিয়ে দিব না। উনি যদি মনে করেন যে আমি আমার মেয়েকে বিয়ে দিব না, এবং এই ব্যাপারে মাকেই সবার আগে এগিয়ে আসতে হবে, মা যদি চিন্তা করেন তাহলে উনি পারবেন।
1: একটা অপরাধ বোধ কাজ করে ভেতরে। ডাক্তার শামসুন্নাহার, আপনি তো প্রচুর এমন রোগী দেখেন, মায়েরা তাদের জীবন কাহিনীতে কি তারা বলেন যে আমরা ভুল করেছিলাম এবং এই ভুল করাতে আমাকে জীবনে এই ধরনের মাশুল দিতে হয়েছে, অর্থাৎ নানা ধরনের রোগের মাশুল, তাদের কমপ্লিকেশন বলতে আমরা বলতে চাই যে আজকাল ভিভিএফ হচ্ছে, ভেসিকো ভাজিনাল ফিস্টুলা, তাদের যেগুলো হয়েছে দীর্ঘদিন গোপন রেখেছেন তারা, তার পেছনে কারণ ছিল বাল্যবিবাহ, এমন কিছু তারা বলেন?
2: হ্যাঁ, মাঝে মাঝে তারা যখন আমরা প্রচুর সময় নিয়ে তাদের সাথে কথা বলি, তারা আমাদের সাথে শেয়ার করে তাদের যে দুঃখ কষ্ট। আজকাল অবশ্য মানুষ অনেকটা সচেতন হয়েছে বা শিক্ষার হার বেড়েছে, তখন তারা বলে আসলে আমরা তো পড়াশোনা জানতাম না, আমাদের বাবা মারা আমাদেরকে ছোটবেলায় বিয়ে দিয়েছে, আমরা চেষ্টা করতেছি আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য। তারা চায় না যে তারা যে সমস্যাটা ওই আগে ফেস করেছে, তাদের মেয়ে বা তাদের ছেলের বউ, তারা যাতে ওই সমস্যা, এই যে এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার ইন্টিনেটাল চেকআপে এখন দেখি শাশুড়ি মারা খুব যত্ন করে কিন্তু আসলে তার পরিবারের মেম্বারদেরকে আমাদের কাছে নিয়ে আসে, যে গর্ভবতী যদি বাল্যবিবাহ হয়েই যায় বা গর্ভবতী হয়েই যায়, তারা এতটাই সচেতন থাকে যাতে বারবার জিজ্ঞেস করে যে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপা কোনো অসুবিধা হবে কিনা, ম্যাডাম কোনো অসুবিধা হবে কিনা, যাতে এই গর্ভটা এইটা যাতে ভালোভাবে তার গর্ভটা খালাস হতে পারে, বা পরবর্তীতে আবার কবে বাচ্চা নিলে তার জন্য সুবিধা হবে। তারা আমাদের সাথে মাঝে মাঝে আমাদের সাথে কথা বলে, আমরা তাদেরকে চেষ্টা করি তাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য।
1: এই যে অংশগ্রহণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডক্টর ইশা জান, আপনি তো এমন রোগী পান, তাদের মন্তব্য, মায়েদের দুঃখ এবং তারা বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, আপনি কিভাবে দৃশ্যগুলো দেখেছেন?
0: অনেক মা আছেন, আপনি যেটা বলছিলেন যে ভিভিএফ, ভেসিকো ভাজিনাল ফিস্টুলা, 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, এই অসুখ উনি একদম গোপনে নিভৃতে রেখেছেন, কেউ জানে না, এটা কাউকে বলবার মতো মানে মানসিকতা ওনার নাই, হয়তো কষ্ট করছেন। এবং এটা কিন্তু হয়েছে শুধুমাত্র অল্প বয়সে মা হওয়ার জন্য, কিশোরী বয়সে মা হওয়ার জন্য, তার হাড্ডির গঠনটা, স্ট্রাকচারটা ছোট ছিল, তার পেলভিস ছোট ছিল, তখন সে মা হয়েছে, নর্মাল ডেলিভারি হতে গিয়েছে, নর্মাল ডেলিভারি হবে কি হবে না এটা বিচার করার কেউ ছিল না ওই সময়, এক চেষ্টা করছে অবস্ট্রাকটেড লেবার হয়ে গেছে, তখন হয়তো হাসপাতালে এনেছে, তখন হাসপাতালে আসার পর হয়তো সিজারিয়ান হয়েছে, আবার এদিকে পরে দুই দিন পরে আবার ভেসিকো ভাজিনাল ফিস্টুলা নিয়ে উনি ভুগছেন। তো এরপরে যেটা হয়, অনেক ভেসিকো ভাজিনাল ফিস্টুলা এমন একটা জিনিস যা মায়েদেরকে একদম মানে সমাজ বিচ্ছিন্ন করে ফেলে। হ্যাঁ, যে স্বামী তাড়িয়ে দেয়, কারণ তার গায়ে থেকে সবসময় প্রস্রাবের গন্ধ বের হচ্ছে, সমাজ থেকে তাড়িয়ে দেয়, পরিবার থেকে বের করে দেয়, কাজ করতে পারে না তারা, কোথায় কাজ করবে, অনেক ভুক্তভোগী আমাদের কিছু প্রত্যন্ত অঞ্চলে, যেমন সিলেটের কিছু অঞ্চল আছে, তারপরে রংপুরের কিছু জায়গা আছে, এইসব জায়গায় অনেক ভিভিএফ আছে। আসার কথা যে এখন আমাদের যে গর্ভকালীন পরিচর্যার হার অনেক বেড়েছে, তারপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি, যেটা যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হচ্ছে, সেটাতে অনেক বেড়েছে, এবং এই অবস্ট্রাকটেড লেবারটা অনেকখানি কমে গেছে তারা হাসপাতালে এসে ডেলিভারি করে।
1: তাহলে কি বলা যায় যে বেশিরভাগ কারণ এই বাল্যবিবাহ ছিল, যেখানে যোনিনালী প্রস্রাবের ছিঁড়ে গেছে প্রসবের সময় এবং সেটার রিপেয়ার করা হয়নি, তাকে সুস্থ করে দেয়া হয়নি, তিনি পুষে রেখেছেন 20-25 বছর, গায়ে প্রস্রাবের গন্ধ, মূত্রনালী যে দুরূহ অবস্থা, তিনি কাউকে বোঝাতেও পারেননি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমরা কিশোরী বাল্যবিবাহ এটা একটা মূল এবং বড় ধরনের কারণ বলে আমরা মনে করি। তবে আসি যে এই সমস্যাগুলো সমাধানের মূলত প্রধান পথই হচ্ছে শিক্ষা, আমরা আলোচনায় একটু আগে পেয়েছি, এবং আজকাল যারা শিক্ষিত হচ্ছে তারা কিন্তু এই বাল্যবিবাহ, কিশোরী মৃত্যুর যে ঝুঁকি নিয়ে আসে তারা বুঝতে শিখেছে, কিশোরী নিজে বুঝতে শিখেছে, মা নিজে। সুতরাং মা চান না তার সন্তানকে এই সমস্যায় জড়িয়ে পড়ুক বা সেই সমস্যায় তিনি আক্রান্ত হোক, সুতরাং শিক্ষাই কিন্তু এই সমস্যার সমাধানের মূল একটা পথ বলে আমরা মনে করি। অ্যাডভোকেট মোহাম্মদ আজহার ইসলাম, আপনার মন্তব্য কি?
3: আসলে যে দারিদ্রতা, অজ্ঞতা, অসচেতনতা, প্রচলিত প্রথা এবং কুসংস্কার, বা আমাদের যে সামাজিক অস্থিরতা, সামাজিক যে চাপ, এবং মেয়ে শিশুর প্রতি যে নেতিবাচক মনোভাব এসবের ঊর্ধ্বে উঠতে হবে, তাহলেই আমি মনে করি যে বাল্যবিবাহ এমনিতেই কমে আসবে।
4: মা নিজে কষ্ট করেছেন এবং তিনি চান না তার সন্তান কষ্ট করুক, অন্তত মেয়ে। যদি মেয়ে লেখাপড়া চালিয়ে যায়, আপনার মন্তব্য কি ডক্টর শামসুন্নাহার, যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে কি সমস্যা খুব সহজে এড়ানো সম্ভব?
2: অবশ্যই এড়ানো সম্ভব, কারণ শিক্ষা মানুষকে অনেক বাধা, অনেক সামাজিক বাধা, পারিবারিক বাধা, ধর্মীয় বাধা, এগুলোকে কিন্তু আসলে ওই থেকে অনেক দূরে রাখে। সে যত শিক্ষিত হবে সে তত বুঝতে পারবে যে আসলে এই যে বাধাগুলো কোথায় কখন, সে নিজে সেই বাধা থেকে মানে দূরে থাকবে, প্লাস তার যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা সমাজ সবাইকে সেই বাধা থেকে সে দূরে রাখার চেষ্টা করবে।
4: তিনি আরো বেশি সচেতন হবেন যদি শিক্ষা শিক্ষিত হয়, ডক্টর ইশরাত আপনার মন্তব্য কি?
0: অবশ্যই তারা সচেতন হবেন, যেটা হচ্ছে যে মেয়েরা যদি বিয়ে পয়সার অভাবে পড়তে পারে না এরকম যাতে না হয়, যদি বিয়ে ক্লাস পর্যন্ত তারা করতে পারে অবৈতনিক ভাবে, তাহলে তো তার হয়েই গেল, সে তো নিজের পায়ে দাঁড়িয়েই গেল। তার একটা যথেষ্ট বয়স, বিএ ক্লাস মানে অন্তত 22-23 বছর বয়স হবে, তার যথেষ্ট বয়স হলো, তারপর সে পড়াশোনা শিখলো, নিজের পায়ে দাঁড়াতে পারলো, নিজে কাজ করতে পারবে, নিজের অর্থনৈতিক যে স্বাধীনতা সেটি ধারণ করতে পারবে। সুতরাং তাকে সে তো বাল্যবিবাহ থেকে রক্ষা পেলই, সুতরাং সে যখন তার বিয়ে হবে, তারপর সে মা হবে এবং সংসার তৈরিতে, পরিবার তৈরিতে একটা পরিকল্পনার অংশ নিতে পারবে। যেহেতু শিক্ষিত সে, সে একটা পরিবার পরিকল্পনা অংশ নিতে পারবে, তখন তাকে কেউ অন্য কেউ গাইড করতে পারবে না।
4: সেটা বলা যায় শিক্ষায় শক্তি, শিক্ষায় আলো, এবং নারী ক্ষমতায়নের পেছনে এই শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা কি মনে করতে পারি যে এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, সচেতন করতে পারি, তাহলে খুব সহজে এই বাল্যবিবাহ, এই যে কিশোরী মৃত্যুর জন্য ঝুঁকি, এই তথ্যটা ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, মনে মনে এবং সবার মনকে জুড়ে আমরা পৌঁছে দিতে পারি? অ্যাডভোকেট আজহার ইসলাম, আপনার মন্তব্য কি?
3: আসলে কি, মানে যারা বাল্যবিবাহ করে তারা মনে করে যে এটাই তাদের জীবনের শ্রেষ্ঠ বিনোদন, এই মোহ কিন্তু পরবর্তীতে বেশি দিন স্থায়ী হয় না, ফলে কি হয়, দাম্পত্য কলহ বাড়তে থাকে এবং এই অপরিণত বয়সে বিয়ে করার ফলে এই সংসারের বা শিশুর মানে অপুষ্ট শিশুর চাহিদা পূরণ করতে গিয়ে অনেক সময় এই অপ্রাপ্ত বয়স্ক বাবা সে চিন্তায়, চুরি, ডাকাতি এগুলো অপকর্মে লিপ্ত হচ্ছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহের দ্বারা জন্ম নেওয়া যে শিশু, সেই শিশু দৈহিক, মানসিক এবং নৈতিক বিকাশের সকল পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। আসলে আমি মনে করি যে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, আর এক্ষেত্রে শিক্ষার হার বৃদ্ধি পেলেই কিন্তু এমনিতেই বাল্যবিবাহের হার কমে আসবে, যেটা ওনারাও বলছিলেন। কাজে শিক্ষাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর আপনি জানেন যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই জন্য অনেকে হয়তো বাল্যবিবাহ প্রতিরোধ করতে গিয়ে ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এখানে আইনে বলা হচ্ছে কেউ লিখিত বা মৌখিক আবেদন জানাতে পারবে অথবা অন্য কোনো মাধ্যমে, অর্থাৎ বর্তমানে ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমেও কিন্তু গোপনে জানাতে পারবে। তো একটা প্রশ্ন, কাকে জানাবে, এটা একটা বিষয়। এই জন্য কিন্তু এই আইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা স্থানীয় সরকারের প্রতিনিধি, তারা যে কোনো ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদন অথবা অন্য কোনো মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ পেলে তারা কিন্তু ওই বিবাহ বন্ধ করবেন বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
4: আইন কার্যক্রম এবং তার নানা কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আপনি কি মনে করেন যে আমরা দীর্ঘদিন ধরে আলোচনাগুলো করছি, এর আগেও করছি, অতীত বলে একটা কথা ছিল আর বর্তমান বলে একটা কথা আছে, আমরা কি ভেবে নিতে পারি যে আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়েছে, আগের চেয়ে লোকেরা সচেতন বেশি, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রয়োগও বেড়েছে? এ ব্যাপারে মন্তব্য জানতে চাই।
3: আমি মনে করি যে এটা অনেক পজিটিভ একটা অবস্থায় আমরা এসেছি। মানুষ কিন্তু এখন অনেকে শহরমুখী হয়েছে, শহরের ছোঁয়া পেয়েছে, ডিজিটালাইজড হয়েছে সবকিছু, যার ফলে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে, তারা নিজের জীবনকে উপলব্ধি করছে। তারপরেও কিন্তু আইনের একটা প্রয়োগের যে বিষয়টা রয়েছে, কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগের বিষয় রয়েছে এবং সরকার কঠোর আইন প্রয়োগও করেছেন, তো সবকিছু মিলে যেটা দেখা যায় আমি মনে করি সেটা হচ্ছে যে মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়েছে, আইনের কঠোর প্রয়োগ হচ্ছে এবং এক্ষেত্রে আগের তুলনায় অনেকটা কমে এসছে বলে আমি মনে করি।
4: যতটুকু ঘটে হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারাও সচেতন হচ্ছেন, তারা ভুল করছেন এবং তারা অপরাধ বোধে আজকে জাগ্রত। এটা আমাদের সবার জন্য একটা ইতিবাচক দিক। নেতিবাচক দিক হচ্ছে শিক্ষায় যারা অনগ্রসর, যারা পিছিয়ে রয়েছেন, আমার মনে হয় সেদিকটাও এগোচ্ছে, শিক্ষা শিক্ষিত হচ্ছে। আর জানতে চাই চিকিৎসক হিসেবে ডক্টর ইশরাত জান, প্রচুর রোগী আপনারা দেখেন, আগে যেমন কিশোরী মা পেতেন সেই কিশোরী মা আমি ঢাকায় বলবো না, ঢাকার বাইরেও গ্রামে বহু জায়গায় যান চিকিৎসা করতে, আপনারা তা আপনাদের কাছে রোগী আসে, আপনাদের দুজনের কাছে শুনবো ডক্টর শামসুন্নাহার এবং ডক্টর ইরশাদ, আপাতত ইরশাদ আপনাকে যাই যে কেমন রোগী পাচ্ছেন, তাদের মাঝে কি কিশোরী মেয়ে পাচ্ছেন কি যে বাল্যবিবাহ হয়েছে, এমনটি মা কষ্ট পাচ্ছে, তার ঝুঁকিতে রয়েছে, সে সংখ্যা কেমন আগের চেয়ে?
0: আপনি একটা কথা বলছিলেন যে গ্রামে পাওয়া যায় কিনা, ঢাকার কথা বলবেন না, কিন্তু আমি ঢাকাতে বসেই আমরা অনেক রোগী পাচ্ছি যে কিশোরী মা পাচ্ছি, এবং কিশোরী মায়েদের কিছু ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন প্রি এক্লামশিয়া হওয়ার সম্ভাবনা খুবই থাকে, তারপরে আমরা এর আগে বলেছিলাম ভেসিকোভাজাইনাল ফিস্টুলা, তারপরে রক্তশূন্যতা, এমনিতেই তারা তাদের শারীরিক গঠন ভালো থাকে না, রক্তশূন্য থাকে, এই ধরনের বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে তারা আমাদের কাছে, উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন। তো সুতরাং আমরা অনেকেই পাচ্ছি, আমরা এমনি ভাবে মনে করছি যে হয়তো সচেতন, কিন্তু আসলে কিন্তু বাল্যবিবাহ হচ্ছে, হচ্ছে আমরা কিশোরী মা অনেক পাচ্ছি, সেটা ঢাকাতেও পাচ্ছি এবং গ্রামে তো বটেই, প্রত্যন্ত অঞ্চলে তো বটেই, সেখানে সামাজিক অবস্থা, তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক অবস্থা সবকিছুর জন্যই তারা বাল্যবিবাহের শিকার হচ্ছে।
4: ডক্টর শামসুন্নাহার আপনার মন্তব্য কি?
2: আপনার সাথে আমিও একমত যে আমরা যতই আইন করি না কেন, যতই যা করি না কেন, বিভিন্ন কারণে আসলে বাল্যবিবাহ হচ্ছে এবং মানে অল্প বয়সে গর্ভধারণও হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার হাসপাতালে সেদিন একটা মেয়ে আসছে, তার বয়স হচ্ছে 16 বছর, ওকে যখন জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, সে তো প্রথমে বলতেই চাচ্ছিল না, এটা আসলে দুঃখজনক। তো পাওয়া যায় না যে তা না, তবে এখন যেটা হয়েছে গর্ভবতী চেকআপটা বেশি হওয়াতে, এন্টিডেটাল চেকআপ বেশি হওয়াতে কমপ্লিকেশন বা মাতৃমৃত্যু যে একটা অন্যতম প্রধান কারণ ছিল যে অল্প বয়সে মৃত্যু, সেটার হারটা হয়তো বা একটু কমে আসছে।
4: কিন্তু একটি কথা বলতেই হবে যে আইনের প্রয়োগ আমাদের সবার জন্য একটা সুফলের ধারক বাহক, এবং এটা মেনে চলতেই হবে। তবে আমি কথা ফাঁকে বলেছিলাম যে বিচ্ছিন্ন ঘটনাকে প্রাধান্য দেওয়া যাবে না, আমাদের তাকিয়ে দেখতে হবে আলোর দিকে, সুন্দর দিকে, সুন্দর জীবনের দিকে, এবং কিশোরীর সুন্দর জীবনের ভাবনার দিকে প্রচেষ্টায় এনে দিতে পারে শিক্ষা, এবং সে ব্যাপারে মা বাবাকে প্রথম সচেতন হতে হবে। তারপরে একটা আবেগীয় দিক আমরা লক্ষ্য করি যে নানি দাদি তার নাতিন বউ বা নাত বউ দেখতে চায়, এই যে একটা আবেগীয় প্রসঙ্গ, এটাকে আবেগীয় বলতে হবে। মা বাবাও কিন্তু ক্ষেত্রে চায় যে আমার সন্তান দ্রুত বিয়ে হয়ে যাক, সেটাও একটা আবেগীয় দিক, বাস্তবতার দিক নয়। সুতরাং বাস্তবতার দিকের যে প্রয়োগটি আইন এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়, আইনের সে সুবাতাস আমাদের মেনে চলতে হবে, এবং সেই প্রয়োগটির ক্ষেত্রে আমাদের সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অ্যাডভোকেট আজহার ইসলাম আপনার মন্তব্য কি?
3: আপনি যেটা বলছিলেন যে হচ্ছে আবেগের বিষয়, একটু আগে যেটা বললেন, আসলে আইনে তো আবেগের স্থান নেই, এটা আমরা সবাই জানি। তো এই বাল্যবিবাহ আইনে একটা বয়সের ক্ষেত্রে একটা কঠোর নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটা হচ্ছে যে আগে যেমন বিয়ে পড়ানোর ক্ষেত্রে অনেক সময় এফিডেভিট করে বয়স কমিয়ে বা জন্ম নিবন্ধন সনদ বয়স বাড়িয়ে বিয়ে করছে, এরকম বাল্যবিবাহ করছে, আমরা দেখেছি এরকম আমাদের কোর্টেও অনেক সময় এরকম আসে, বা আইনজীবীরাও অনেক সময় এফিডেভিট করে বয়সটাকে সেভাবে ইয়ে করে কোর্ট ম্যারেজ করে দেয়, যদি কোর্ট ম্যারেজ ম্যারেজ নয়, এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তো বিয়ে রেজিস্ট্রেশন যেখানে বাধ্যতামূলক, বাল্যবিবাহ নিরোধ আইন 2017-তে এখানে বলা হচ্ছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ বা আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষ উভয়ের এই বিবাহ পড়ানোর ক্ষেত্রে নিকা রেজিস্ট্রারকে যেটা ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে তাদের অবশ্যই বয়সটাকে প্রমাণ করতে হবে যে তারা পুরুষের ক্ষেত্রে 21, নারীর ক্ষেত্রে 18, এবং এই প্রমাণের জন্য তিনি জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট কিংবা প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট অথবা পাসপোর্ট, এটা আইনগত দলিল হিসেবে তিনি বিবেচনা করতে পারবেন। এবং এক্ষেত্রে এই আইনে কঠোরভাবে বলা হয়েছে যে বিয়ে রেজিস্ট্রেশনের আগে অবশ্যই বয়সটা নিশ্চিত হতে হবে।
4: আপনার সাথে আমরা একমত, কিন্তু একটি প্রসঙ্গে আসি যে পালিয়ে কোর্টে বিয়ে করা আর নিকা রেজিস্ট্রারের কাছে বিয়ে করা, আমাদের প্রিয় শ্রোতাদের কাছে একটা তথ্য জানানোর প্রয়োজন যে বাল্যবিবাহ বা কিশোরীদের যে বিয়েগুলো হচ্ছে, যদি কোর্টে পালিয়ে করে তার গ্রহণযোগ্যতা আর নিকা রেজিস্ট্রারের কাছে বিয়ে করার গ্রহণযোগ্যতার মধ্যে পার্থক্যটা কোথায়?
3: এই আইনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, আগে যেমন সবাই পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করত, কোর্টে আসলে সাধারণত আমরা যেটা করি, প্রথমত একটা এফিডেভিট করিয়ে দিই, এফিডেভিটে বলা হয় যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এই ঘোষণাটা দেওয়া হয়। কিন্তু একই সঙ্গে আমরা বলে দিই এফিডেভিটে যে আমাদের বিবাহ হচ্ছে আমরা কাজী মাধ্যমে অর্থাৎ নিকা রেজিস্টার মাধ্যমে রেজিস্ট্রি করে নেব। অর্থাৎ আইন কিন্তু এটাই যে নিকা রেজিস্টারের মাধ্যমে রেজিস্ট্রি না হলে এই বিয়েটা আইনসম্মত হবে না। বিয়ে তো উভয়ের সম্মতি, উভয়ের একজনের প্রস্তাব আরেকজনের সম্মতি, এবং এর মাধ্যমেই ধর্মীয় বিবাহ হয়। কিন্তু আইনে বলা হচ্ছে বিবাহ রেজিস্ট্রি করতে হবে, অর্থাৎ কোর্টে এফিডেভিট করে বর্তমানে বিবাহের আর কোনো সুযোগ নেই। কাজেই কেউ এফিডেভিট করে বিয়ে করতে চাইলে সেটা বিবাহ হবে না, তাকে কিন্তু ওই নিকা রেজিস্টারের কাছেই যেতে হবে এবং নিকা রেজিস্টার বাধ্য বয়সটা তাদের সাবালক সাবালিকার পর্যায়ে গিয়েছে কিনা এটা নিশ্চিত হয়েই তবেই তিনি বিয়ে রেজিস্ট্রি করবেন। যদি না করেন তাহলে কিন্তু সেই নিকা রেজিস্টারও কিন্তু শাস্তির বিধান রয়েছে।
4: প্রিয় শ্রোতা, শাস্তির প্রসঙ্গ এসে গেল, তাহলে বোঝা গেল দু পরিবারের বন্ধনের মাঝে পুলিশ আসবে, দু পরিবার বন্ধনের পর স্বামীকে ধরে নিয়ে যাবে, থানায় রেখে দিবে, অথবা জেল খাটতে হবে এক বছর বা এক মাস, অথবা টাকা জরিমানা। এই বিষয়গুলো কি মেনে নেওয়া যায়? আর শিক্ষায় শিক্ষিত হতে চায় একটি মেয়ে, তাকে সুযোগ করে দিন, তাকে সেভাবে এগিয়ে যেতে হাত বাড়িয়ে দিন। আমাদের এই প্রত্যয়গুলো সবার জীবনকেই গঠনমূলক প্রচেষ্টা আনতেই পারে। আর মৃত্যু ঝুঁকিগুলো তো বারবার কেন বলা হচ্ছে, এই প্রসঙ্গ খোলামেলা ধারণা সবার মনের ভিতরে থাকতে হবে। বাল্যবিবাহ কিশোর মৃত্যুর জন্য একটা বড় ধরনের কারণ, মৃত্যু ঝুঁকি এড়াবার জন্যই কিন্তু নানা প্রচেষ্টা। আমরা বারবার বলি গর্ভকালীন পরিচর্যার কথা, আমরা বলি প্ল্যানিং এর কথা, আমরা বলি পাঁচটি বিপদচিহ্নের কথা, এই কথাগুলো বারবার কেন বলা হয়, টিকা দেবার কথা কেন বলা হয়, শুধু মৃত্যু ঝুঁকি এড়াবার জন্য। তারপরেও বলা হয় প্রতিটি গর্ভধারণ কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে, আর সেখানে কিশোরী মৃত্যু দ্বার প্রান্তে বসে থাকে যদি এই বিয়েটি অসময় হয়, বয়স যদি অসম হয়। আলোচনায় ডক্টর ইশরাত জাহান জানতে চাই যে কিশোরী বিয়েতে মৃত্যু ঝুঁকি দ্বার প্রান্তে কেন, এই প্রসঙ্গটা কেন এলো?
0: আমরা বারবারই বলছিলাম যে কিশোরীর মৃত্যু আমরা চাই না, বাল্য বিবাহ আমরা চাই না। তো বাল্য বিবাহ মানেই হচ্ছে যে তার একটা, যে আমরা নিম্নতম বয়স বলা হয়েছে যে 18 বছর বয়স, 18 বছর আগে বিয়ে হচ্ছে, এবং বিয়ে হওয়া মানেই হচ্ছে যে তার যেহেতু শিক্ষা কম, ছোট মানুষ, তার শিক্ষা কম, তার বুদ্ধি পরিপক্ক হয়নি, সে কোনো বাথ প্ল্যানিং করতে পারবে না, সে কোনো পরিবার পরিকল্পনার অংশ নিতে পারবে না, তাকে এই জন্য কোনো প্ল্যানিং ছাড়াই তার সে প্রেগনেন্ট হবে, সে মা হতে যাবে, তখন সময়ে যদি মা হয় তখন অ্যাবর্শনের ঝুঁকি বাড়ছে, তারপরে যদি না অ্যাবর্শন নাও করায় সেই মা প্রেগনেন্সিটা কন্টিনিউ করে, প্রেগনেন্সি কন্টিনিউ করলেও প্রিএক্লামশিয়া, বিভিএফ, তারপরে হচ্ছে ডায়াবেটিস, এবং পরবর্তীতে এই যে জটিলতাগুলি মায়েদের হয়, এবং এখন গবেষণা করে বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভস্থ শিশুর এই প্রবলেমগুলি হচ্ছে। তো সুতরাং এটি অনেক দীর্ঘমেয়াদী একটা সমস্যা, এটা যে এই মাটা মারা গেল বা এই মাটার জটিলতা হলো সেটা না, তার গর্ভস্থ শিশুরও আগামী 20 বছর বা 25 বছর পরে ডায়াবেটিস হচ্ছে, তো সেটা সুতরাং এটা মেনে নেওয়া যায় না। এবং এই সব ক্ষেত্রেই আমরা বলছি যে অবশ্যই বাল্য বিবাহ আইনটাকে প্রণয়ন করতে হবে, আমাদের সবাইকে মেনে নিতে হবে, সমাজে সবাইকে মানতে হবে। আমরা বিভিন্ন রকম প্রচার প্রচারণা, রেডিও টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করা হচ্ছে, জনসংখ্যার প্রোগ্রাম করা হচ্ছে, বলা হচ্ছে যে বাল্য বিবাহ দেওয়া যাবে না। এখন আবার যেহেতু আইন প্রণয়নে অনেকেই এগিয়ে আসছেন আমাদের, তারপরে জেলা পরিষদ থেকে ব্যবস্থাপনায় রয়েছেন, তারা এগিয়ে আসছেন, সবাই মিলে আমরা যদি বাল্য বিবাহ আইনটাকে প্রণয়ন করতে পারি আর বাল্য বিবাহকে নিরোধ করতে পারি, অবশ্যই আমরা মাতৃমৃত্যু আরো কমাতে পারব।
4: আসলে একটি জীবন খুবই মূল্যবান, একটি শিশু ফুলের মতো, এবং সে যখন বড় হবে, বিয়ের বয়স হবে, সে ফুলের মালাই গলায় দেবে এবং অন্যকে পরিয়েও দেবে, সেটা যেন সময়োচিত সিদ্ধান্তের মাঝে আমরা বিবেচনা আনতে পারি, এটা আমাদের প্রত্যাশা। আজকে আলোচনায় বাল্য বিবাহ কিশোরী মাতৃত্বের জন্য হুমকি, এই কথাগুলো মানতে হবে, অনেক মূল্যবান পরামর্শ আমরা পেয়েছি আজকে আলোচনায়, এবং এগুলো প্রতিটি পরিবারের সদস্যরা মানবেন এবং অন্যকেও জানাবেন, আর এইভাবেই আমরা তৈরি করব সুন্দর একটা সমাজ, দেশ এগোবে, আমাদের জাতি মনে একটা সুখ খুঁজে পাবো আমরা। এসবের ছোট পরিবার অনুষ্ঠানের সবশেষ প্রসঙ্গে আজকে এটাই বলতে চাই, সুন্দর জীবনের প্রত্যাশায় আমাদের যেন কোনো বাধা প্রতিবন্ধকতা না থাকে। আজকে আলোচনায় ডক্টর শামসুন নাহার, ডক্টর ইশরাত জাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম সময় দিয়েছেন, অনেক তথ্য বলেছেন, তিনজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এবারে শুনব বাল্য বিবাহ নিয়ে একটি গান, শিল্পী মহিন, গীতিকার নুরুজ্জামান তুষার।

0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি বেতার কার্টুন।
1: বেলা পার হয়ে যাক, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আসিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পিছন দিক থেকে আসুক একখান ট্রাক এসে মাইরা দিল। ব্যাস আমি আমার ফা দিকে নাড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কত কইতেছেন? ঘরে তো কেউ নাই।
1: এমন নসিবের লগে দেখান দে। আমি জানি না, আমার খাওয়া নেই রে। খিদা লাগলে আমার মাথা আগুন ধরে যায়।
2: আমি কর্তিকে খাওয়ান দিব।
1: খাওয়ান দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দোষ না কেন?
2: না, আপনি কেন ভিক্ষা করবেন?
1: আমি ঘরে না খাইয়া থাকি আর তুই বান্ধবী
2: কয়েস
1: আমি এমন কমালে।

0: নিশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আজ যে তুমি নেশা করে বাড়ি ফিরছো,
2: কি আমার সোনার চন্দ্রে তোর বাপের টাকা নেশা করছো নাকি?
1: বাপ তুই কত দিবে না করে দিলাম
2: কি? তুই আমার চোখ করবে কথা আজকে তোরে
3: তোর
2: বাপে বিয়ের সময় নগদ 20,000 টাকা দিয়ে রেখেছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখেছো, দিব কোথায়?
2: দিতে পারবো না তো কই ছিল কেন? তোর ঘর থেকে বাইর হ, কেন খারাপ হয়নি কে? আমি কি জানি আমার ঘর থেকে বাইর কেন কথা কানে জানো? আজ তোর
1: দেখ
3: তোর মেয়ে বাবা এমন মানুষের মধ্যে মারতেছে কে?
0: কেন জবান বন্ধ হয়ে গেল কে? দাঁত লেগে গেছে।
1: দাঁত
0: লাগে নাই,
1: তুই কি করছিস?
2: মাথা চিন্তা করলো কেন তর্ক করতে গেল বউ? কেন তর্ক করতে গেল? কথা কো

0: আজ অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটির প্রযোজনা ছিলেন শাহিদা মঞ্জুরি।
1: ছোট পরিবার অনুষ্ঠান।

নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 278। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান আপনি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনডলিতে এখন আপনাদের জন্য রয়েছে ভক্তিমূলক গান। শিল্পী ইসমতারা পারভিনিবা কথাগুলো সাজিয়েছেন মনিজা খানম আর গানটিতে সুর করেছেন লোকমান হাকিম।

ইসমাতরা পারভীন ইভার কণ্ঠে ভক্তিমূলক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

বৃক্ষরোপণের গানটি শুনলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে, এরপর শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has praised the developers of a locally built ventilator and a high-flow oxygen machine. He also assured them of the government's full support to complete the necessary testing approvals and commercial production of the two medical devices. Prime Minister made the remarks at a meeting at the Cabinet Division in the Secretariat today. He said the government is giving the highest priority to research and innovation to advance modern healthcare technologies. Officials at the meeting said the ventilator and the high-flow oxygen machine were developed by two teams of experts. Once the required regulatory approvals and clinical trials are completed, the devices could be introduced at hospitals across the country and also have the potential to be exported to international markets, they said. Acting President Hafizuddin Ahmad Birbikram received his first ceremonial salute and held his first official engagements today at Bongo Bhavan after taking charge. On his arrival at the Bongo Bhavan, a smart contingent of the horse-mounted President Guard Regiment PGR welcomed the acting president and escorted him to the venue of the Guard of Honor. A smartly turned out PGR contingent extended him a Guard of Honor as part of the welcoming ceremony. A combined military band comprising the Army, Navy and Air Force played a welcome tune. Hafizuddin Ahmed then participated in a view-sharing meeting. The Military Secretary Major General A.S.M. Bahauddin and Public Division Secretary Khan Mohammad Nurul Amin briefed him about Bongo Bhavan. Chief Election Commissioner CEC A.M.M. Nasiruddin has said the preliminary discussions on the presidential election have been completed. The commission is fully prepared to organize the presidential election at any time. The CEC informed this after holding meeting with Acting Speaker Barrister Kaiser Kamal at the Jatiyo Shonshud Bhavan today. The CEC said the date and schedule of the election have not been finalized yet. The specific date will be finalized after necessary consultations and coordination with the speaker, and it will be informed to everyone through a gadget notification. LGRT Minister and Cooperatives Mirza Fakhrul Islam Alamgir has stressed the need for creating a social movement against drug abuse across the country. He made the remarks while speaking at an anti-drug meeting in Thakurgaon today. Mirza Fakhrul Islam Alamgir said, if drug abuse can be eradicated, many problems of the society will be solved. The current BNP government is making all-out efforts to eradicate drug abuse from the country, he added. Information and Broadcasting Minister Johiruddin Shopon has warned of taking stern action if any irregularity is found in distilled liquors. He said this at a tree plantation program at Kutubpur in Goronodi of Borishal today. The Information and Broadcasting Minister said no middleman or broker can be kept in the distribution of farm liquors. Johiruddin Shopon called upon all to come forward to protect the environment through tree plantation. Israeli Prime Minister Benjamin Netanyahu will meet U.S. President Donald Trump at the White House today for their first talk since the Iran conflict began. Relations between Netanyahu and Trump have occasionally appeared strained in recent months, but both have sought to tone things down. According to BBC News, today's meeting is expected to focus primarily on the war that began with U.S.-Israeli strikes on Iran in late February, as Washington says it wants to give negotiations a chance. A preliminary magnitude 7.1 earthquake struck Kumamoto on Japan's Kyushu Island today, prompting authorities to issue a tsunami advisory. The Japan Meteorological Agency said that an advisory was issued for Ariake Bay along the western coast of Kumamoto, located about 900 kilometers southwest of Tokyo. Japan's Nuclear Regulation Authority said no abnormalities were detected at three nearby nuclear power plants following the earthquake. Kumamoto was struck by a deadly earthquake in 2016 that killed more than 50 people, injured around 1,800 and damaged tens of thousands of homes. Dhaka Meteorological Office says the deep depression over northwest Bay and adjoining West Bengal North Orisha coast at 6 a.m. today now lies over North Orisha and adjoining Gangetic West Bengal coast. It is likely to move west-northwestwards and weaken gradually. State pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি শামীম শবনম। বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় $30 কোটি বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন সুবিধা গড়ে তুলতে চায়। আজ সচিবালয়ে বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের এক বৈঠকে এই বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়। সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়ী সম্পর্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার ভিত্তিতে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী। দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থা 10 বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। তিনি বলেন, এআই ভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,20,858 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 2,10,943 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,750 টাকা কমিয়ে 1,81,200 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,48,016 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকার বেবজা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি $30.47 মিলিয়ন বিনিয়োগে গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে।

0: কার্য দিবসে আজ সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে ঢাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 284টির, কমেছে 60টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 60 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5900 পয়েন্টে। ডিএসইতে আজ 1,260,93,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাটবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 872,08,00,000 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ আরিফুল হক।

0: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষাও তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকে স্টুডিওতে আমাদের সাথে একজন শিক্ষার্থী রয়েছে, তুমি তোমার পরিচয় দাও।
1: আসসালামু আলাইকুম, আমি জাকিয়াতুন্নাহার রিতু, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা।
0: আর সেই সাথে আমি আছি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা জানিয়ে দিচ্ছি। আজ আমরা আলোচনা করব পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে। শুরুতেই আমরা একটু জানি যে কি কি রয়েছে আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা জানার চেষ্টা করব বাস্তুতন্ত্র কি, তার উপাদান, তার প্রকারভেদ এগুলো সম্পর্কে, পাশাপাশি খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এগুলোও ব্যাখ্যা করতে পারবো, সেই সাথে বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ সেটা ব্যাখ্যা করতে পারবো, এবং সেই সাথে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের যে ভূমিকা কি, বা জীবের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের যে অবদান সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। শুরুতেই ঋতুর কাছে যাচ্ছি। ঋতু, তুমি তাহলে একটু বলো যে বাস্তুতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি।
1: বাস্তুতন্ত্র বলতে আসলে আমরা যে আমাদের পরিবেশে একজন আরেকজনকে হচ্ছে মানে একটি প্রাণী আরেকটা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে যে একটা শৃঙ্খলের মতন তৈরি হতে থাকে, এটাই আসলে বাস্তুতন্ত্রের একটা অংশ।
0: আচ্ছা, তুমি বলতে চাচ্ছো এরকম এই যে সিস্টেম বা পদ্ধতিটা যেখানে বজায় থাকে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তো আমরা যদি একটু সুন্দর করে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে বাস্তুতন্ত্র হচ্ছে যে একটি স্বনিয়ন্ত্রিত একটা একক, যেখানে পুষ্টিচক্র এবং শক্তি প্রবাহ স্বস্থিতে বিরাজমান থাকে, এবং যেখানে জীব এবং জড়ের মধ্যে একটা মিথস্ক্রিয়া বিদ্যমান থাকে, এটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। তো এই বাস্তুতন্ত্রের উপাদানের ক্ষেত্রে যদি আমরা আসি, বাস্তুতন্ত্রে আমরা মূলত দুটি উপাদান দেখতে পাই, তাই তো? সে দুটি উপাদান কি?
1: একটা অজীব আর একটা জীব।
0: একটা জীব উপাদান, অজীব, এবং এটাকে আমরা জীব বা সজীব উপাদান বলতে পারি। আচ্ছা, তো অজীব উপাদানের মধ্যে কি কি থাকতে পারে?
1: অজীব উপাদান আবার হচ্ছে দুই প্রকার, যেমন একটা অজৈব আর একটা জৈব উপাদান। আবার অজৈবের ভিতরে হচ্ছে যেমন আমরা খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু ইত্যাদি এসব দেখে থাকি। আবার জৈব উপাদান হচ্ছে আমরা যে জীবের মৃত ও গলিত দেহাবশেষ যেগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে জৈব উপাদান হিসেবে বলে থাকি।
0: আচ্ছা, তো এই এগুলো গেল হচ্ছে অজীব উপাদানের কথা, যা যা বলেছে সবই ঠিক আছে, যে ভৌত উপাদান এবং জৈব উপাদান। ভৌত উপাদানকে আমরা অজীব উপাদানে বলি, এর মধ্যে আমরা মাটি, পানি, বাতাস, তাপ, আর্দ্রতা এগুলো আমরা অন্তর্ভুক্ত করি। পাশাপাশি জৈব উপাদানের মধ্যে মূলত মৃত যে সকল জীব আছে তাদের দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত, কারণ এগুলো গলে পচে আবার পরিবেশে কিন্তু ফিরে আসে। আচ্ছা, তো এবার আসি আমরা সজীব উপাদানের মধ্যে। সজীব উপাদান আমরা কোনগুলোকে বলছি?
1: সজীব উপাদান বলতে হচ্ছে আমরা
0: সহজ কথা যে পরিবেশের জীবন্ত যে অংশটা, বা যাদের প্রাণ আছে যে অংশের, যে উপাদানের বাস্তুতন্ত্রের। আমরা একটু বললাম না যে বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা একক, একটা নির্দিষ্ট অঞ্চলের জীব এবং জড়ের মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া, এর ফলে এটা গড়ে ওঠে। তো সেই জায়গায় আমরা দেখি যে এখানে পুষ্টিচক্র এবং শক্তি প্রবাহ দুটি কিন্তু বিদ্যমান থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাই মূলত

0: একটা হচ্ছে উৎপাদক,
1: একটা খাদক, একটা বিয়োজক।
0: তো উৎপাদক কাদেরকে বলি আমরা?
1: উৎপাদক হচ্ছে মানে আমরা যেগুলা থেকে হচ্ছে খাবার পেয়ে থাকি, মানে সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে।
0: হ্যাঁ, উৎপাদন বলতে আসলে সহজ কথা তো মানে যারা উৎপাদন করতে পারে, তাই না? তো সেই জায়গায় আমরা কিন্তু আমার এই যে জীবগুলোর মধ্যে যদি দেখি, জীবগুলো বলতে এখন উদ্ভিদ প্রাণী দুটোই বোঝায়, তো এই জায়গায় আমরা দেখবো যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ যারা যারা ক্লোরোফিল নামক পিগমেন্ট ধারণ করে প্লাস্টিকের মধ্যে, তারাই কেবলমাত্র নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে শ্বাস শ্বসন প্রক্রিয়া। এই জন্য কিন্তু তাদেরকে আমরা প্রোডিউসার বা উৎপাদক বলে থাকি। এই প্রক্রিয়ায় বা শ্বাস শ্বসন প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করে উদ্ভিদ, তার উপরে কিন্তু উদ্ভিদ তো বটেই, উদ্ভিদের নিজের যে নিজেদের যে প্রয়োজন সেটা তো মেটেই, সেই সাথে সমগ্র প্রাণীকুল কিন্তু এই উদ্ভিদের উপরেই নির্ভরশীল তাদের খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী উপাদানটা কি?
1: খাদক বা এটাকে ভক্ষক বলা।
0: আচ্ছা, তো সেক্ষেত্রে কারা পরের মধ্যে?
1: এই শ্রেণীর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের যারা উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে নিজেরা গ্রহণ করে এবং অন্য প্রাণীকে খেয়ে জীবন ধারণ করতে করে, তারা হচ্ছে খাদক।
0: আচ্ছা, আর এখানে উদ্ভিদ যে উৎপাদক তাকেও খাদ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে, আর অন্য প্রাণীও
1: খাদ্য হিসেবে
0: গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের প্রাণীকে আমরা বা এই ধরনের উপাদানকে আমরা কি বলছি?
1: খাদক বা ভক্ষক।
0: খাদক বা ভক্ষক বলছি, যেটাকে ইংরেজিতে আমরা বলছি কনজিউমার, তাই তো? তো এখানে কিন্তু ভাগ করা যায় যে প্রথম স্তরের খাদক,
1: দ্বিতীয় স্তরের
0: খাদক বা তৃতীয় স্তরের খাদক, ইংরেজিতে এখানে বলা হয় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো প্রথম স্তরের খাদক করা যারা
1: ছোট কীট পতঙ্গ হচ্ছে,
0: একেবারে সহজ করে বললে যারা উৎপাদকদের খায়। প্রথম স্তরের খাদ্য কি করবে? মূলত উদ্ভিদ ভোজী হয়ে থাকে এবং এরা সাধারণত সরাসরি ওই উদ্ভিদের উপরেই নির্ভরশীল খাবারের জন্য। এরা হচ্ছে প্রথম স্তরের খাদ্য। যেমন ধরো তৃণভোজী যে প্রাণীগুলো আছে, কীটপতঙ্গ থেকে শুরু করে, কীটপতঙ্গ তো অনেক কীটপতঙ্গ আছে যারা হচ্ছে পাতা বা লতা পাতার যে নির্যাস এটা খেয়ে জীবন ধারণ করে, তো সেগুলো থেকে শুরু করে অনেক বড় প্রাণীও যারা তৃণভোজী বা হার্বিভোরাস তারা কিন্তু এর মধ্যে পড়বে। যেমন গরু ছাগল এরাও কিন্তু এর মধ্যে পড়বে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে। তুমি যদি একটা পুকুরের ক্ষেত্রে বলো, সেই জায়গায় যেমন একেবারে ছোট মাছ যারা হচ্ছে থাকে পুকুরের মধ্যে, সেগুলো কিন্তু হচ্ছে প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক করা তাহলে?
1: যারা হচ্ছে প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ
0: করে, যেমন
1: পাখি, ব্যাঙ, মানুষ এর মধ্যে।
0: হ্যাঁ, এরা সাধারণত হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী নামে কিন্তু পরিচিত, যারা দ্বিতীয় স্তর প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, এবার আসো তৃতীয় শ্রেণীর বা তৃতীয় স্তরের যে খাদক তাদের কথায়, এরা কারা?
1: এরা হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদককে হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে আসলে, যেমন কচ্ছপ, ব্যাঙ, এই ক্ষেত্রে মানুষও আছে, বক ইত্যাদি, এরকম আরো অনেক প্রাণী রয়েছে।
0: যারা
1: হচ্ছে যে দ্বিতীয় স্তরের খাদক স্তরের প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তৃতীয় স্তরের খাদকরা।
0: আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় হচ্ছে মূলত শুধু দ্বিতীয় স্তর বলতে না, দ্বিতীয় স্তর প্রথম স্তরও হতে পারে। মোট কথা এরা হচ্ছে অন্য যে খাদক যারা আছে, বিশেষ করে যারা কার্নিভোরাস যারা, তাদেরকে মূলত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে আমরা ওই যেমন ব্যাঙ কিন্তু আমরা দেখেছি সেকেন্ডারি কনজিউমের মধ্যে পড়ে, আবার কিন্তু টার্শিয়ারির মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্র বিশেষে পড়ে। তো সেক্ষেত্রে ব্যাঙ ছাড়াও বক, কচ্ছপ বা মানুষও এক্ষেত্রে হতে পারে। কখনো কখনো দেখা যায় যে একটা স্তরের প্রাণী একাধিক স্তরের খাবার কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই না? যেমন মানুষ হিসেবে আমরা যখন ডাল ভাত খাই আলু ভর্তা দিয়ে, তখন কিন্তু আমার প্রথম স্তরের খাদক, কিন্তু যখন আমরা মাছ মাংস খাই
1: তখন হচ্ছে আমরা
0: দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। তো এই হচ্ছে হিসাব। এছাড়া তুমি দেখবে যে অনেক সময় ঈগল, এরা কিন্তু আবার হচ্ছে যে তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। দেখা যাচ্ছে এই জায়গায় ঈগল কিন্তু বড় ঈগল কিন্তু দেখা যাচ্ছে যে একটা বনের মধ্যে থেকে বানরকে উঠে নিয়ে যেতে পারে, এরকম মানে যারা ফেরোশাস, তো সেক্ষেত্রে তারা হচ্ছে টারশিয়ারি বা সর্বোচ্চ স্তরের খাদকের মধ্যে পড়বে। আচ্ছা, এবার আসো তিন নম্বর যে আমাদের স্তরটা ছিল সেটা
1: বিয়োজক।
0: বিয়োজক এটা কি?
1: এটা হচ্ছে পচনকারী, মানে হচ্ছে যেগুলা অণুজীব আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, মৃত উদ্ভিদের প্রাণী দেহ থেকে যেগুলা তৈরি হয় আর কি, সেগুলা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে, মানে যে এক প্রকার হচ্ছে মৃতদেহ গুলা মিশে যেগুলো হচ্ছে খাদ্য হিসেবে ব্যাকটেরিয়া এগুলা গ্রহণ করে।
0: আচ্ছা, অর্থাৎ সহজ কথায় যে এরা হচ্ছে মূলত ডিকম্পোজার বা পচনকারী নামে পরিচিত। যে কোনো একটা জীব, উদ্ভিদ হোক প্রাণী হোক, সেটা মারা গেলে তাকে ডিকম্পোজ করার যে কাজ, বিয়োজিত করার যে কাজ, সেই কাজটা এরা করে। এরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অণুজীব হয়, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই ধরনের ছোট ছোট যে অণুজীবগুলো আছে এগুলো মূলত ওই মৃত উদ্ভিদ প্রাণীর উপরে কাজ করে। তো দেখা যাচ্ছে যে এর ফলে ওই ওই মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয় এবং হয়ে জৈব এবং অজৈব বিভিন্ন দ্রব্যাদিতে রূপান্তরিত হয়, এবং এর মধ্যে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, বাকিটা পরিবেশে অর্থাৎ মাটিতে বা বাতাসে জমা হয়, যা উদ্ভিদ আবার ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব এবং জীব উপাদানের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা চলতে থাকে এবং বাস্তু সংস্থানটা সচল থাকে মূলত। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা শিখলাম যে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো ছিল সেগুলো। এবার আসো যে এর এর যে টাইপস বা প্রকারভেদ সেগুলোতে আসি। কত ধরনের হতে পারে বলতো? এটা
1: এটা হচ্ছে দু ধরনের বাস্তুতন্ত্র রয়েছে আমাদের এই পরিবেশে। তার মধ্যে একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র।
0: আচ্ছা, নাম শুনেই তোমরা বুঝতে পারছি না যে জলজ বা স্থলজ। হ্যাঁ, আবার এগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়। যেমন তুমি স্থলজের মধ্যে তুমি পাবে যে সমভূমির, যেমন একটা বনভূমি, সমতল অঞ্চলে হতে পারে কোনো বনভূমি, সেটাও কিন্তু একটা বাস্তুতন্ত্র। আবার তুমি দেখবে যে তৃণভূমি, যেখানে শুধু ঘাস, ঘাসের একদম বড় ল্যান্ড, সেটাও কিন্তু একটা বাস্তুতন্ত্র। আবার তুমি দেখবে যে মরুভূমিতে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র। তুমি পাহাড়ে যাবে, পাহাড়ি অঞ্চলে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র। ইভেন একদম মেরু অঞ্চলে কিন্তু এক ধরনের বাস্তুতন্ত্র আছে, তাই তো? তো এগুলো সবই কিন্তু স্থলজ বাস্তুতন্ত্র, তাই না?
1: জি স্যার।
0: তো আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশের যে বনভূমি অঞ্চল এটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম, এই যে অঞ্চলটা আছে এখানকার যে বনাঞ্চল সেটা, আরেকটা হচ্ছে আমাদের খুলনার সমুদ্র উপকূলবর্তী যে সুন্দরবন সেটা। এই অঞ্চল দুটো মূলত বনভূমির জন্য বিখ্যাত আমাদের দেশে। তো এখানে বেশ বড় বাস্তুতন্ত্র রয়েছে এবং স্থল বাস্তুতন্ত্রের একটা চমৎকার উদাহরণ। কারণ তুমি যদি এই সুন্দরবনের দিকে তাকাও, এটা দেখা যাচ্ছে যে খুলনা জেলা থেকে এর দক্ষিণে, যেহেতু সমুদ্রের কাছে, এখান থেকে ভেতরের দিকে, মানে সমুদ্র উপকূল থেকে ভেতরের দিকে প্রায় কয়েক মাইল পর্যন্ত এর বিস্তৃতি, এবং জোয়ার ভাটা হয় নিয়মিত। জোয়ারের সময় দেখা যাচ্ছে যে বনভূমিটা পানিতে ভরে যায়,
1: কিছু ভাটা
0: হ্যাঁ পানিটা নেমে যায়। আবার ফলে হয় কি যে ওই সমুদ্রের পানি যেহেতু ওঠানামা করে, ওই লবণাক্ততা মিশে থাকে মাটিতে, কাজেই এখানে যে উদ্ভিদগুলো থাকে তারা কিন্তু লবণাক্ততা সহ্য করতে পারে, সেই উদ্ভিদগুলো কিন্তু এখানে থাকে। এবং যার জন্যই কিন্তু এই অঞ্চলটার নাম হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাটিটা কর্দমাক্ত থাকে, ফলে এখানে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই দেখা যাচ্ছে যে এদের মূল কিছু কিছু উদ্ভিদের মাটির ভিতরে না গিয়ে আবার হচ্ছে যে উপরে উঠে যায়, এটাকে শ্বাসমূল বলা হয়। কিন্তু এসব মূলের আগে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে। হ্যাঁ, এদেরকে বলা হয় বাংলায় শ্বাসমূল। তো ফলে এটা একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে এখানকার উদ্ভিদকে, বিশেষ করে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, এগুলো কিন্তু সুন্দরবনের কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ। এছাড়া এরা উদ্ভিদ তো বটেই, সে সাথে কিন্তু কি আমরা যদি ওই উপাদানের কথা বলি তাহলে কি এরা কিসের মধ্যে পড়বে? আবার তুমি দেখবে যে এই বনে যে পোকামাকড় আছে, পাখি, মুরগি, হরিণ, এরা পড়বে হচ্ছে এই
1: খাদক স্তরগুলোর ভিতরে।
0: হ্যাঁ, প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে, যেহেতু এরা গাছের লতা পাতা খাচ্ছে আর কি, বা ঘাস খাচ্ছে এরকম। আর এখানে যে বানর আছে, কচ্ছপ আছে, সারস আছে, তারা পড়বে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে। আবার ধরো যে এখানে বাঘ রয়েছে, শুকর আছে, কিছু এরা তৃতীয় স্তরের খাদক। কিন্তু বাঘকে তুমি সর্বোচ্চ ধরলে, শুকরটা হচ্ছে আবার এক্ষেত্রে এরা সর্বভোগ, মানে সবকিছুই মোটামুটি খায়। তো এখানে ওই যেমনটা বলছিলাম যে জড় বা ভৌত উপাদানের মধ্যে কি আছে, মাটি, পানি, বাতাস, তো এগুলো আছেই। পাশাপাশি জীব সজীব উপাদানগুলো তো আমরা আলোচনা করলাম। এখানে আমরা যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, চিতাবাঘ, বানর, চিত্রর, হরিণ, বন্য শুকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি, কীট পতঙ্গ, এগুলো কিন্তু এখানে আছে। তাহলে চমৎকার একটা বাস্তুতন্ত্রের উদাহরণ, স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, তাই না? আচ্ছা, তুমি যদি জলজ বাস্তুতন্ত্রের কথা বলো তাহলে সেক্ষেত্রে কি হতে পারে?
1: সেটি হচ্ছে আবার তিন ধরনের হয়ে থাকে।
0: যেমন
1: যেমন একটা পুকুরের বাস্তুতন্ত্র, তারপরে নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, তিন প্রকারের হয়ে থাকে আসলে, তিন ভাবে।
0: আচ্ছা, তো এই যে পুকুর, নদ নদী, সমুদ্রের কথা বলো, আমরা যেকোনো একটা নিয়ে যদি কথা বলি, যেমন যদি পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলি, ধরো একটা পুকুরে যে জলজ উদ্ভিদ তো থাকে, তাই না, পারে বা ভাসমান, তাহলে এরা হচ্ছে সেই পুকুরের কি উৎপাদক। আবার সেই পুকুরের মধ্যে যখন ছোট মাছ আমরা দেখি, যারা হচ্ছে বিভিন্ন ধরনের জলজ কীট পতঙ্গ এগুলো খায়, না কীট পতঙ্গ ছাড়াও ওই যে কি বলে ওই উদ্ভিদের নির্যাস এগুলো গ্রহণ করে, সেগুলো কিন্তু প্রথম স্তর খাদকের মধ্যে পড়বে। আর দ্বিতীয় স্তর খাদক করা হবে
1: যারা ওই যে
0: ছোট মাছ বা ওই যে ছোট ছোট কীট পতঙ্গ, হ্যাঁ, এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করবে। আর এদেরকে কিন্তু আবার নাম আছে, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ পানিতে ভাসমান, এগুলো বলো ফাইটোপ্লাঙ্কটন। আর ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী আছে এদেরকে বলো জিওপ্লাঙ্কটন। ঠিক আছে, এগুলো হচ্ছে বললাম প্রথম স্তর খাদকের কথা। দ্বিতীয় স্তর খাদকের ক্ষেত্রে,
1: দ্বিতীয় স্তর খাদকের ক্ষেত্রে হচ্ছে যারা
0: প্রথম স্তর খাদকদের
1: খাদ্য হিসেবে গ্রহণ,
0: খাদ্য হিসেবে গ্রহণ করছে, এক্ষেত্রে আমরা পাই কাদেরকে?
1: বিভিন্ন ধরনের পোকামাকড়, ছোট ছোট মাছ,
0: না একটু বড় মাছ, কারণ এই একটু বড় মাছই তো ওই প্রথম স্তর খাদ্য, তো একটু ছোট মাছ ওদেরকে যারা খাচ্ছে সেটা, তারা তো একটু বড়,
1: একটু বড় হবে,
0: একটু বড় মাছ, ব্যাং, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার যখন ধরো কচ্ছপ, বক, সাপ, এরা হচ্ছে যখন আবার ওই দ্বিতীয় স্তর খাদকদের খায়, তখন তারা আবার তৃতীয় স্তর খাদকের মধ্যে পড়বে। আবার এইসব প্রাণী যখন মারা যায় বা জলজ উদ্ভিদ যখন মারা যায়, তখন সেটা কিন্তু ওই পানিতেই ডিকম্পোস্ট হয় বা তলানি থেকে ডিকম্পোস্ট হয়, তখন আবার ওই পুকুরে বিদ্যমান যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা বিয়োজক কাজ করে, তাই না? এভাবে সাইক্লিং করার আবার কিন্তু এটা পরিবেশে ফিরে আসে, কারণ সেটা যখন মাটিতে মিশে যায় সেখান থেকে আবার উদ্ভিদ পুষ্টি নেয়, আবার কিন্তু সেটা পরিবেশে ফিরে আসে। তো এভাবে করে একটা বাস্তুতন্ত্র কি থাকে, সচল থাকে। তো আমরা একটা জলজ এবং একটা স্থলজ দুই ধরনের বাস্তুতন্ত্র দেখলাম। এবার আসো আমরা আরেকটা টপিক যেটা বলছিলাম, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, এ সম্পর্কে। খাদ্য শৃঙ্খলটা কি?
1: খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ প্রথম স্তরে খাদ্যের উৎপাদকের উপর একটা শৃঙ্খল হিসেবে কে কাকে খাচ্ছে এরকম।
0: সহজ কথা, আমরা যে খাবার, যেমন একটু আগে বললাম না, উৎপাদকদের খাচ্ছে প্রথম স্তরের খাদক, তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক, তাদেরকে তৃতীয় স্তরের খাদক, এই যে একটা চেইন, এটাকে বলা হয় ইংরেজিতে ফুড চেইন, বাংলায় বলা হয় কি, খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল কিন্তু যেমন সরল হতে পারে আবার জটিল হতে পারে। কিরকম, যে একটা শৃঙ্খল ধরো আমরা বললাম যে ঘাস, পতঙ্গ, ব্যাং, সাপ, ঈগল, এগুলো হতে পারে। আবার যখন একটা ঈগল ডিরেক্ট যখন কোনো পোকা খাচ্ছে বা ডিরেক্ট যখন কোনো ব্যাংকে খাচ্ছে বা এদেরকে খাচ্ছে, তখন কিন্তু এটা আবার একটু মানে চেইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম করে দেখা যাচ্ছে যে ওই খাদ্য শৃঙ্খল মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কিন্তু আবার একটা জালের মতো গঠন সৃষ্টি করতে পারে, যেটা ফুড ওয়েব বা খাদ্য জাল বলে। মূলত খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল কোনো বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এই সংযুক্তিটাকে মূলত কি বলা হয়, খাদ্য জল। তো এখানে মূলত কি হয় যে এই প্রত্যেকটা লেভেলে, এটাকে বলা ট্রফিক লেভেল, যে খাদ্য স্তর গুলোর কথা বলছিল, কি বলা হয়,
1: ট্রফিক
0: লেভেল, এই জায়গায় মূলত শক্তির ট্রান্সফার হয়, এনার্জি ট্রান্সফার হয়। হ্যাঁ, আমরা এখানে কি পাই, যে আমরা এখানে দেখি যে ধরো পৃথিবীতে যত উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদ বিশেষ করে, তাদের খাদ্য উৎপাদন করছে, উৎপাদক হিসেবে কাজ করছে। তো সেই তুমি যদি মানে একটু সাজাও এগুলোকে, ধরো যারা উৎপাদক তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি পাবা। তুমি এরপরে যদি দেখো যে কারা প্রথম স্তর খাদক আছে, তাদেরকে তুমি পাবা হচ্ছে উৎপাদকের চেয়ে তুলনামূলক একটু কম সংখ্যায়। তুমি যদি আবার এরপরের স্তরে যাও, দ্বিতীয় স্তর খাদকে, সেখানে আবার প্রথম স্তরের চেয়ে একটু কম, আবার এরপরে গেলে তৃতীয় স্তরে আবার দ্বিতীয় স্তরের চেয়ে একটু কম, এরকম করতে করতে তুমি দেখবে যেটা পিরামিড শেপ ধারণ করেছে, এটাকে বলা হয় সংখ্যার পিরামিড বা খাদ্য পিরামিড। অ্যাকচুয়ালি সংখ্যার ক্ষেত্রেও কিন্তু এই পিরামিড প্রযোজ্য, খাদ্যের ক্ষেত্রেও, ইভেন শক্তির ক্ষেত্রেও, কারণ শক্তিটা মূলত ওই একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু বেশি থাকে, আস্তে আস্তে আস্তে আস্তে এটা ট্রান্সফার হয় ওই তৃতীয় স্তর পর্যন্ত, সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়, তাই তো?
1: জি স্যার।
0: তো মূলত এই যে আমরা দেখি যে সৌরশক্তিটাই রাসায়নিক শক্তির উপর রূপান্তরিত কোথায়, সবুজ উদ্ভিদের মাধ্যমে, তাই না? এবং এটা কিন্তু মূলত ট্রান্সফার হয় প্রত্যেক ট্রফিক লেভেলে। এই যে আমরা এতগুলো আলোচনা করলাম, এটার ভূমিকাটা আসলে কি, মানে যে পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশের কথা যখন বলছি, পরিবেশ কাকে বলছি আসলে? আমরা
1: আমাদের আশেপাশে যত কীট পতঙ্গ, প্রাণী, সবকিছু মিলে, উদ্ভিদ, সবকিছু মিলে হচ্ছে আমাদের একটা পরিবেশ,
0: মানে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তো সেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কিন্তু একটা কি আছে, চমৎকার ভূমিকা রয়েছে। এখানে বাস্তুতন্ত্র একটা স্বয়ংসম্পূর্ণ একক, যেটা আমি প্রথমে সংজ্ঞা বলার ক্ষেত্রে বলেছিলাম, এটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত, তাই না? স্বয়ংসম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত, কারণ স্রষ্টা ব্যবস্থা এরকম করে রেখেছেন যে জড় এবং জীব পরস্পরের আন্তঃক্রিয়ার ফলেই একটা একক গড়ে উঠবে, যেখানে সবাই সবার মতো করে সার্ভাইভ করতে পারবে, ঠিক আছে? এটাতে হয় কি যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, ইকোলজি মিন্স এটাকে বাংলায় বলা হচ্ছে বাস্তুবিদ্যা, মানে বাস্তুতন্ত্র নিয়ে যেখানে আলোচনা করা হয়, আর বাস্তুতন্ত্র ইংলিশটা কি, ইকোসিস্টেম, ঠিক আছে? এর ফলে কি হয় যে পরিবেশে ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতান্ত্রিক যে ভারসাম্যটা, এটা রক্ষা হয়। কারণ তুমি দেখবে যে হরিণ শিকার করেন অনেকে, যদি বেশি মাত্রায় হরিণ শিকার করে ফেলায় তখন কি হবে, পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, একটা মানে প্রজাতির উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে। আজকে আমরা পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে যে আলোচনা করলাম, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী শিক্ষার্থীদের আসরে আমরা নতুন কোন টপিক নিয়ে কথা বলবো, আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজ এখানেই বিদায় নিচ্ছি।
2: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hello, how are you, dear learners? I welcome all of you at today's English learning program, Let's Speak English. I'm Abdulrahman from Bangladesh Better. I hope all of you are well by the grace of the Almighty Allah. Dear learners, today in the studio, two students from Dhaka University, another one is from Oxford Inner School. Present here, let's introduce with them.
1: Hello, I'm Shoujo Khairul Oishi, a student of Dhaka University, and I welcome all of you to this program.
2: Hi, my name is Mashru Rahman, and I welcome you all to our program.
0: Thanks a lot, Oishi and Mashru, for coming to our studio today for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে the sound system in a large classroom. Yes, that's great. And the aim of this program is to form integrative sentence with modal verb. You must have known about modal verbs in language. Of course, there are lots of verbs. There are many classifications of verbs which are the soul of this language. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির লক্ষ্য হলো আমরা will try to know how to form integrative sentence with modal verbs. আর এই অনুষ্ঠানটিতে will also enjoy listening a short conversation entitled The Sound System in a Large Classroom. তবে আমরা এই short conversationটি শোনার আগে এতে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো তোমাদের কাছে ফ্যামিলিয়ার মনে হতে পারে অর দ্যাট মাইট বি আনফ্যামিলিয়ার টু ইউ অর ফ্যামিলিয়ার টু ইউ হাউএভার লেটস স্টার্ট লার্নিং দিস ভোকাবুলারিজ ইউজড ইন দিস শর্ট কনভারসেশন হাউএভার ফার্স্ট ওয়ার্ড ইজ এনহ্যান্স এনহ্যান্স মিন্স ইমপ্রুভ অর ইনক্রিজ আর এই ভার্বটির ফর্ম হচ্ছে বাংলায় অবশ্যই ক্রিয়াপদ আর ভার্ব আর এর উচ্চারণ হবে ইনহ্যান্স ইনহ্যান্স এনহ্যান্স না ইনহ্যান্স পরের শব্দটি হচ্ছে ফিডব্যাক এটি একদম কমপ্লিটলি আমরা বলি মতামত যেটাকে বলি অপিনিয়ন আর ইট দা ফর্ম অব দিস ওয়ার্ড ইজ নাউন এই পরের শব্দটি লিখু ইয়েস তোমরা অবশ্যই তোমাদের সামনে একটি অ্যাটলিস্ট ডায়েরি এবং কলম নিয়ে বসেছ ইনক্লুসিভ তিনটা সিলেবল ইনক্লুসিভ আই এন সি এল ইউ এস আই ভি ই ইনক্লুসিভ এই ইংরেজি শব্দটির ফর্ম হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ বিশেষণ পদ আর এর বাংলা অর্থ হলো অন্তর্ভুক্ত বা ইনক্লুডিং ইংরেজিতে বললে এটা আসে এরপরে লিখো আর একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটি এই কনভারসেশনটিতে ইউজ হয়েছে ব্যবহৃত হয়েছে ইম্পেয়ারমেন্ট নাউন অফকোর্স আমরা সাধারণত যে সমস্ত সর্বক্ষেত্রে নয় ওয়ার্ডস এন্ড ইন মেইন সাফিক্স এগুলো ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ নাউন এর অর্থ হলো সিনোনিম হলো ডিসএবিলিটি অর ইনক্যাপাবিলিটি এরপরের শব্দটি হলো ইন্টিগ্রেশন এটি নাউন হ্যাঁ আবার বলি যে ওয়ার্ডস এন্ড ইন মোস্ট অফেন টি আই ও এন এস আই ও এন এই ধরনের শব্দ শেষে এই সাফিক্স গুলো থাকলে আমরা সেটাকে নাউন হিসাবে বিবেচনায় আনি হ্যাঁ অনেক সময় এটি ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট মিনিং অব দিস ওয়ার্ড ইজ অ্যাবসর্বিং লার্জার গ্রুপ অর ইনকর্পোরেশন Dear learners, now let's enjoy listening the conversation entitled The Sound System in a Large Classroom.
1: Hi, what do you think about the sound system in a large classroom?
2: A large classroom sound system consists of wireless microphones for the speaker. What do you think?
1: Three systems are highly specialized and designed to enhance learning environments in several ways.
2: How can students hear during question and answers?
1: Teachers typically wear pendant microphones. Large rooms may also include desk microphones. Students can be easily heard during question and answer sessions. Would you have your knowledge regarding this?
2: Audio processors manage background noise and prevent microphone feedback. They balance the audio evenly.
1: What is multimedia integration?
2: Well, they easily connect to the interactive displays, projectors and laptops.
1: Why are sound systems essential?
2: For inclusive education, it's very elemental. It benefits students with hearing impairments. It also ensures teachers' health.
1: The system also allow multimedia integration.
2: Right you are. Thanks.
1: You're welcome.
0: Thanks a lot, Oishi and Mashu, for participating in this short conversation. Dear learners, এই short conversationটিতে একটি sentence বলা হয়েছে, would you share your knowledge regarding this? Another word is, এই শব্দটি লক্ষ্য করো, আমরা অনেক সময় এই modal verb উডটা ব্যবহার করি. We use this modal auxiliary verb to introduce a polite request or to ask a polite request. অর্থাৎ ভদ্র অনুরোধ অর্থে কাউকে ভদ্রভাবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এই মডেল ভার্ব উড ব্যবহার করে থাকি. তোমরা নিশ্চয়ই এই শর্ট কনভারসেশনটিতে একটি সেন্টেন্স শুনে থাকবে, সেটি হলো, হাউ ক্যান স্টুডেন্টস হিয়ার ডিউরিং কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন. আমরা এটি যদিও একটি ইন্টোগেটিভ সেন্টেন্স, কিন্তু মডাল ভার্ব হিসেবে যখন আমরা ইন্টোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, মোস্ট অফেন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে নাউন ব্যবহার করি. ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলে থাকি হাউ স্টুডেন্টস ক্যান ডু দিস এটসেট্রা এটসেট্রা, বাট ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে মডাল অক্সিলারি ভার্ব হবে. মডাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে, কিন্তু এটা ডাব্লিউএস কোশ্চেনের পরে ব্যবহার হবে. অর্থাৎ স্ট্রাকচার বা কাঠামোগত বিন্যাসটি হলো এরকম, ডাব্লিউএস কোশ্চেন, দেন অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব অথবা ডু ভার্ব, এক্সেট্রা এক্সেট্রা, দেন সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম. ইয়েস, আফটার মডাল অক্সিলারি ভার্ব উই মাস্ট ইউজ দ্য বেস ফর্ম অব দ্য ভার্ব. আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মডাল ভার্ব সেটি ইডিওমেটিক আকারে থাকুক বা সিঙ্গেল আকারে থাকুক, এরপরে আমরা অবশ্যই ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করব উইদাউট টু. এই শর্ট কনভারসেশনটিতে বলা হয়েছে, হাউ ক্যান স্টুডেন্টস হিয়ার ডিউরিং আ কোশ্চেন অ্যান্ড আনসার সেশন. এখানে হাউ ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব, ক্যান মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, আর স্টুডেন্টস হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে. বেস ভার্ব হিয়ার অর্থাৎ দিস হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য প্রিন্সিপাল ভার্ব. ডিউরিং এটিকে আমরা প্রেপোজিশন বলতে পারি, আর কোশ্চেন আনসার সেশন এটাকে যদি গ্রামাটিক্যালি বিবেচনায় আনি, কম্পাউন্ড নাউন ফ্রেজ বলতে পারি. ফ্রেজ তোমরা নিশ্চয়ই জানো, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস ইউ অ্যান আইডিয়া. ফ্রেজ ইজ নট আ ক্লজ. ইউ মাস্ট আস্ক ইউর seniors or teachers, or you can read a good grammar book, or you can browse to learn about the difference between phrase and clauses. Yes, dear learners, basically learning language is a continuous process. তোমাকে থেমেগেলেই চলবে না, you have to continue it. Dear learners, আমরা এর উপরে কয়েকটি এই হাউ দিয়ে তারপর মডাল ভার্ব ক্যান বা কুড দিয়ে কয়েকটি সেন্টেন্স শুনব. ঐশি, ক্যান ইউ শেয়ার আস বাই ইউজিং হাউ এন্ড মডাল ভার্ব, টেল আস সাম অ্যাট লিস্ট থ্রি সেন্টেন্সেস বাই ইউজিং হাউ এন্ড মডাল ভার্ব ক্যান অর উইল অর কুড.
1: হাউ ক্যান ইউ হেল্প দেম, হাউ ক্যান দে গো দেয়ার, হাউ উইল ইউ কাম ব্যাক.
0: মাশরুফ, প্লিজ টেল সাম সেন্টেন্সেস বাই ইউজিং ইয়েস.
2: How can he do this?
0: How can
2: he do this task?
0: That's great.
2: How could he go there?
0: Okay.
2: How can he improve your English?
0: How can he improve your English? That's great. Thank you. So it's a very simple thing. Just after WS question, you must ensure that you are using modal verb or any other verb. But you must not use subject after WS question. That's great. Dear learners, can we learn the conversation again?
1: Hi, what do you think about the sound system in a large classroom?
2: A large classroom sound system consists of wireless microphones for the speaker. What do you think?
1: These systems are highly specialized and designed to enhance learning environments in several ways.
2: How can students hear?
0: Okay, dear learners, we are almost at the end of our session today. I welcome all of you again, and I am really thankful to everybody who are actively listening our program. No more today. I'll talk to you later on. Thank you.

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনা করলেন মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিন নৌশিন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে দেশের গান। শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন ও সালমা জাহান, কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক আর গানটিতে সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

0: আসাদ,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আমাদের বন্ধু, আমাদের দায়িত্ব দেশের জন্য কাজ করা, যার যার অবস্থান থেকে। তো বন্ধুরা আসুন, আমরা যে যেখানে থাকি দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করে যাই। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

গল্পের দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশনুল্লাহ মাসুদ। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ছয়টায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামাইকুম
1: আরে বুবু যে তোমার তো কোনো দেরি হওয়ার কথা না, অবশ্যই দেরি কেন, দেরি বলছি না, আমরা এসেছি কেবল তোমার কথা বলছি, পরস্পর এই যে কুশল বার্তা বিনিময়
0: সেটা
1: গেল টাকা পয়সার ব্যাপার, যে তোমার কৃষি খামার
0: নিজের শরীরটাও যদি ভালো থাকে,
1: ষড় ঋতুর দেশে বাস করি, এই বাংলাদেশে কিন্তু ঋতু আসে যায় আসে যায়, সবে আমাদের অভ্যস্ত আমরা হয়ে গিয়েছি দেখতে দেখতে, এবং আমরা সবকিছুকে মোকাবেলা করেই কিন্তু আমাদের কৃষি কাজকে চালিয়ে যাই।
0: কথা কই না, ঋতুর কাজ ঋতু করবো, আমগো কাজ আমরা করবো।
1: তো আবার যে তুমি বলো যে বসে থাকলে চলবে না, ভাই চলবে না,
0: দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না, ভাই চলবে না,
1: কাজ করো ভাই কাজ করো। তো সে কাজের প্রসঙ্গে আমরা আসি একটুখানি, আমাদের পাটের যে উৎপাদন এটা কিন্তু বৃদ্ধি করতে হবে, এবং তার গুণগত মান উন্নয়নে সঠিক ব্যবস্থাপনা কি এই বিষয়টা জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কারণ কি, পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ,
0: নিজস্ব সম্পদ,
1: এবং এখন পাটের বহুবিধ ব্যবহার শুরু হয়েছে, আগে আমরা জানতাম সামান্য কিছু, এখন বহুবিধ কত কিছু, সেই বিষয়ে আমরা একটুখানি আলোচনা শুনবো। এই মুহূর্তে আলোচনা রাখছেন ক্যামেলিয়া কাদের, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় তিনি কর্মরত আছেন। তো দেখে তিনি কি বলেন এই বিষয়ে।
2: কৃষিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু, পাটের উৎপাদন বৃদ্ধি এবং গুণগত মান উন্নয়নের সঠিক ব্যবস্থাপনা। এই বিষয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ক্যামেলিয়া কাদের, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একজন কৃষি বিজ্ঞানী। প্রথমে আপনাদের সাথে আলোচনা করতে চাই, পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়গুলোতে? পাটের উৎপাদন বাড়াতে হলে প্রথমে আমাদেরকে পাটের ভালো জাত এবং মানসম্মত বীজ নির্বাচন করতে হবে। এরপরে আমরা উপযুক্ত সময়ে বপন, বীজের সঠিক হার, সুষম সারের প্রয়োগ এবং সময় মতো আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। এই ব্যবস্থাপনা যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে আসলে উল্লেখযোগ্যভাবে পাটের ফলন বাড়ানো যাবে। এরপরে আপনাদের সাথে আলোচনা করতে চাই, পাট চাষে সঠিক সময়ে বপন কেন এত গুরুত্বপূর্ণ? সঠিক সময়ে বপন করলে পাট গাছ অনুকূল আবহাওয়ায় ভালোভাবে বেড়ে উঠতে পারে, ফলে গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হয়, সেই সাথে রোগবালাই এবং প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিটাও তুলনামূলকভাবে কমে যায়। তাই আপনার এলাকার আবহাওয়া ও জাতের বৈশিষ্ট্য অনুযায়ী উপযুক্ত সময়ে বপন করাটা জরুরি। এরপরে আলোচনা করতে চাই, পাটের জমিতে গাছের ঘনত্ব এবং আগাছা নিয়ন্ত্রণের বিষয়টিকে কৃষক ভাইদের কিভাবে দেখা উচিত? আসলে গাছ যদি অতিরিক্ত ঝোপালু বা ঘন হয় তাহলে গাছগুলো চিকন এবং দুর্বল হতে পারে, আবার গাছ যদি কম হয় তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তাই জাত এবং চাষ পদ্ধতি অনুযায়ী সঠিক সময়ে গাছের ঘনত্বকে বজায় রাখতে হবে। একই সাথে পাটের শুরুর বৃদ্ধির যে সময়টা, ওই সময়টাতে পাটের জমিটা আগাছা মুক্ত রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি পাটের গুণগত মানের বিষয়ে। উন্নত মানের তন্তু পাওয়ার জন্য কৃষক ভাইদের কি করণীয়? উন্নত মানের তন্তু বা আঁশ পাওয়ার জন্য আসলে প্রথমে আমাদেরকে ভালো জাত নির্বাচন করতে হবে, এবং সঠিক সময়ে পাট কাটাটাও একই সাথে গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা 120 দিনে পাট কেটে থাকি। এরপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে জাগ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে, যেটাকে আমরা নেটিং পদ্ধতি বলে থাকি, পরিষ্কার পানিতে সঠিক সময়ে জাগ দিতে হবে, এতে করে তন্তু অতিরিক্ত পচে না যায় সেটিও খেয়াল রাখতে হবে। এবার আসি পাটের গুণগত মান

0: থেকে সঠিক সময় আর পর্যাপ্ত পানিতে যদি জাগ দেওয়া হয় তাহলে কিন্তু পাট আঁশগুলো পরিষ্কার, সোনালী, উজ্জ্বল এবং শক্তিশালী হয়। কিন্তু অতিরিক্ত যদি পাট পচানো হয় তাহলে পাটের গুণগত মান নষ্ট হতে পারে। তাই উন্নত মানের পাটের জন্য সঠিক সময়ে জাগ ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এরপর আসি জাগ দেওয়ার পর পাটের আঁশ ভালো রাখার জন্য কৃষকদের করণীয় কি। জাগ শেষে আঁশ পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার স্থানে সেটিকে ভালোভাবে শুকাতে দিতে হবে। আঁশে যাতে ময়লা বা অন্য কোনো পদার্থ মিশে না যায় এটি খেয়াল রাখতে হবে, কারণ এতে পাটের গুণগত মান বা আঁশের গুণগত মানটা কমে যেতে পারে। তাই আঁশ পরিষ্কার রাখা এবং পাটের আঁশগুলো সঠিকভাবে রোদে শুকানো দুটোই সমানভাবে গুরুত্ব বহন করে। এবার পরিবেশ পরিস্থিতি বা জলবায়ু বিষয়ক কিছু সমস্যা সমাধানের কথা বলতে চাই। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে পাট চাষে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে আসলে কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত সে বিষয়টা আলোচনা করতে চাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকদেরকে প্রথমে উন্নত জাত নির্বাচন করতে হবে এবং সময় মতো চাষাবাদ পদ্ধতি করতে হবে। জলাবদ্ধতা হলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কারণ পাট আসলে জলাবদ্ধতা সহ্য করতে পারে না। একই সাথে কৃষকদেরকে জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণ করতে হবে। সবশেষে পাট চাষীদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কিছু মতামত প্রদান করতে চাচ্ছি। আমার সংক্ষিপ্ত পরামর্শ হল, উন্নত জাত এবং মানসম্মত বীজ ব্যবহার করুন, সঠিক সময়ে বপন করুন, সুষম সার প্রয়োগ করুন এবং সেই সাথে আগাছাটাকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন, সময় মতো নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি সঠিক সময়ে পাট কেটে উন্নত পদ্ধতিতে জাগ দিন। মনে রাখতে হবে, শুধু ফলন বেশি করাই আমাদের লক্ষ্য নয়, উন্নত মানের পাট আঁশ উৎপাদনই হবে আমাদের লক্ষ্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে কথা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
1: তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সোনালী সম্পদ, সোনালী পাট, এটি কত গুণগত মান এবং তার দিন দিন তার উৎকর্ষ সাধন হচ্ছে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ফলে আমরা কিন্তু ভালোভাবে আরো উৎপাদন করতে পারছি।
2: যত নগদ পয়সার কাম সব রেখে দিত পাট বেচা করবো, বিয়া শাদী মুসলমানি অনুষ্ঠান সবই করতো পাট বেচা,
1: পাট বিক্রি করে এতটাই তাদের ছিল। তো আমরা একটা শব্দ শুনি বা কথা শুনি যে বিভিন্ন নকশা করা, বিভিন্ন ফুল রাখা, বিভিন্ন রকম কারুকার্য দেওয়া খুবই ভালো। তো সময় মতো আমাদের এগুলো ব্যবহার করতে হবে এবং ঐতিহ্যকে ধরে রাখতে হবে। তো পাটের পাশাপাশি ধান ছাড়া তো আমাদের কোন বিকল্প নেই।
2: ধান থেকে ভাত হয়, সেই ভাত খাই আমরা বাসি।
1: এখন সেই ধান প্রকরণ আছে, বিভিন্ন ধরন আছে,
2: ধান আছে।
1: তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমন ধান। তো সেই আমন ধান রোপণ এবং রোগমুক্ত চাষাবাদ কিভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের অনেক জানার বাকি আছে। আজকে আমরা আমি জানাবো না, আমাদের আজকে সন্ধ্যায় একটি আয়োজন আছে এই বিষয়ে, সেটা একটু আমাদের শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে শুনতে চাই। ঠিক বলেছ সুপ্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজই অর্থাৎ 28/7/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এ সময় উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি আপনাদের জ্ঞাতার্থে, 02-448-1

0: 268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 13279 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পারেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও। এছাড়াও সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারব। সবাইকে আমন্ত্রণ। তেমনি যেহেতু জানলামই, আমরা কিন্তু যথাসময়ে আজকেই সন্ধ্যা 7:05 দেশ আমার মাটি আমরা এটা শুনব এবং আমাদের যার যার প্রশ্নগুলো ওখানে অবশ্যই টেলিফোনের মাধ্যমে জানার চেষ্টা করব প্রশ্নের জবাব। তো এখন আমরা একটা গান শুনি, কেমন হয়?
1: খুব ভালো হয়। গান শুনি, পান আছে, পান খাও। শাশি পান গাছে সুপারি, একবার খাইবা অনেকক্ষণ গন্ধ থাকবে।
0: প্রতিদিনই তুমি তো আপ্যায়ন করো, তারপর আমার একটু ছোট্ট আমন্ত্রণ থাকলো, পান এখন চলবে গানের মধ্যেই, তারপর মোটামুটি আমাদের পান খাওয়া শেষ হলে আমাদের এই আয়োজন থেকে এই আসর থেকে বেরোবার আগ মুহূর্তে আমার পক্ষ থেকে চা আজ খাও। সঙ্গে দেখো কিছু আরো কিছু বলে দাও। ঠিক আছে, তাহলে আমরা গান চলে যাচ্ছি। গান হচ্ছে জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে রচিত। গানের প্রথম বাণী হচ্ছে এসো এসো গাইব সবাই মিলে, শিল্পী অপু আমান এবং মুজাহ তাবিহা মুজাহ সাবিয়া পুষ্পিতা, কথা এবং সুর লিখেছেন মিল্টন খন্দকার। তাহলে শুনে আসি গানটা কেমন হয়, দেখা যাক।
2: আচ্ছা।

0: আমাদের
1: কাজের উদ্দীপনা কিন্তু বাড়িয়ে দেয়,
2: সব মনে থাকবে,
0: মনে থাকে, পানও খাইলাম, ভালো কথা মনে থাকবে।
1: ঠিক তাই তো, ভালো কথার মধ্যে আমাদের কিন্তু, আমরা সবাই যে বিভিন্ন এলাকায় বসবাস করি, সবার কিন্তু আসলে আবহাওয়াগত যে তারতম্য রয়েছে, ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন আবহাওয়া, অর্থাৎ এক বৃষ্টির দিনই কিন্তু দেখা যাচ্ছে কোথাও হালকা রোদ আছে, বৃষ্টি হয়নি একেবারে। এখন আধুনিক জমানা, ফোনের যোগাযোগ আমরা করতে পারি, তো সেখানে যাদের ওরকম বৃষ্টি বেশি হচ্ছে তাদের জন্য কিছু তথ্য রয়েছে বা কিছু পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো জমি থেকে আমাকে দ্রুত পানি নিষ্কাশন করতে বলা হয়েছে এরকম পরিস্থিতিতে, আর গাছ সোজা করে দিতে বলা হয়েছে, যেগুলো একটু হেলে পড়ে ভুলে
0: যায়,
1: বেঁচে থাকবার জন্য অবকাশ দিতে হবে, আর ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করতে হবে, অর্থাৎ গাছের কিছু অংশ হয়তো মাটি লাগিয়ে, কাদা লাগিয়ে, বন্য কিছু লেগে নষ্ট হতে পারে, পোকামাকড়, সেগুলো কেটে সরে দিয়ে পচা করতে
0: হবে।
1: হ্যাঁ, পচা বা ভাঙা ডাল এবং পাতা, ডাল বা গাছের অংশ কেটে ফেলতে হবে, যাতে করে রোগ কম ছড়ায়, কারণ রোগ বালের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সকল জীবের মধ্যে কিন্তু রোগের লক্ষণ দেখা দেয় এবং রোগের দ্বারা আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হতে পারে, কাজে রোগ বালায় পর্যবেক্ষণ করতে হবে। অতি বৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ে, লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া সার ব্যবস্থাপনার কথা আমরা সবাই জানি, কিন্তু ভারী বৃষ্টিতে সার ধুয়ে যেতে পারে, পানি নেমে গেলে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাছা পরিষ্কার কথা আগে বলেছি, ফসল দ্রুত সংগ্রহ করতে হবে, অর্থাৎ পরবর্তী বৃষ্টিতে নতুন করে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই কষ্টের ফসল যাতে করে নষ্ট না হয় আমাদেরকে সময় মতো সংগ্রহ করতে হবে। কাজে আমরা 10 ফুটে নাকি 1 ফুটে যাতে আমাদের সময়ের কাজগুলো সম্পন্ন করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। আরেকটি পরামর্শ রয়েছে, নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, অর্থাৎ জমির কি অবস্থা এবং ক্ষতি হচ্ছে কিনা, হ্যাঁ, কোন ফসলটা হেলে পড়লো, দুলে পড়লো, অথবা ঠিক মতো ফসলটা ফলেনি, সেগুলো কিন্তু নতুন করে জলাবদ্ধতা হচ্ছে কিনা, পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে।
2: খাটায় খাটে লাভের গাতি, তারার দেখ মাথায়
1: মাথায় ছাতি,
2: ঘরে বসে পুছে ভাত, ঘরে
1: হাবাত হাবাত,
2: ঘরে বসে সংবাদ লন যাইবো না, মাঠে যাইতেই হইবো,
1: পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটাই করতে হবে। তো আমরা তাহলে এই মুহূর্তে এতক্ষণ গাছ নিয়ে বা বিভিন্ন রকম ফসল নিয়ে আলোচনা করলাম বা শুনলাম, ঠিক একই বিষয়টা উদ্ভিদ উদ্যানের গুরুত্ব কতটুকু, অর্থাৎ গাছের যে বাগান, সহজ বাংলায় বলতে গেলে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব কতটুকু আমাদের কৃষকদের জীবনে, সেই বিষয়টা নিয়ে একটা সুন্দর মনোমুগ্ধকর আলোচনা শুনব। মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, সামাজিক বন উইং, বন ভবন, আগারগাঁও, ঢাকায় তিনি কর্মরত রয়েছেন। সাক্ষাৎকার হিসেবে তিনি এই কথাগুলো বলছেন, আর সাক্ষাৎকারটা নিয়েছেন সঞ্জিদা হোসেন। তাহলে খেয়াল করে শোনার চেষ্টা করি আসলে তিনি কি বলতে চাইছেন এর মধ্যে দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব জাতীয় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
4: জি, ধন্যবাদ আপনাদের।
3: প্রথমে আপনার কাছে জানতে চাইব দেশব্যাপী জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থান ভিত্তিক এলাকা সম্পর্কে।
4: ধন্যবাদ। 1962 সালে বাংলাদেশ বন বিভাগে গড়ে ওঠা জাতীয় ঐতিহ্যবাহী জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দৃষ্টান্ত আবাসস্থলটি ঢাকার মিরপুর একে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানের কাছেই রয়েছে তুরাগ নদী, আর এর আয়তন প্রায় 208 একর। এছাড়া দেশব্যাপী আরো অনেক উদ্ভিদ উদ্যান রয়েছে, যেমন গাজীপুরে আছে ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যান, তারপরে টাঙ্গাইল এবং ময়মনসিংহে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, দিনাজপুরে রয়েছে 5টি উদ্ভিদ উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংড়া জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান, হিমসাই জাতীয় উদ্যান। এছাড়া কক্সবাজারে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, লাউসারা জাতীয় উদ্যান রয়েছে মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রামে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, নোয়াখালীতে আছে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান, হবিগঞ্জে আছে সাতছড়ি জাতীয় উদ্যান, সিলেটে আছে খাদিমনগর জাতীয় উদ্যান, চট্টগ্রামে রয়েছে বারৈঢালা জাতীয় উদ্যান, পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান, আর ময়মনসিংহে রয়েছে কাদিনগর জাতীয় উদ্যান, এছাড়া নওগাঁতে রয়েছে আলতা দিঘি জাতীয় উদ্যান।
3: এরপর আপনার কাছে জানতে চাইব, শিক্ষা গবেষণা ও জ্ঞান অর্জনে এবং বিনোদনে জাতীয় উদ্ভিদ উদ্যানের কি কি ভূমিকা রয়েছে?
4: আসলে অনেক ভূমিকা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং বন ও বন্য পশু পাখির সৌন্দর্য অবলোকন করার একটি উৎকৃষ্ট স্থান হল এই উদ্যান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক, বিদেশি ডেলিগেট, শিক্ষার্থী, গবেষকগণ পরিদর্শন ও গবেষণা কাজে এসে থাকেন। উদ্যান কর্তৃপক্ষ সকলকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে থাকেন। তাই জাতীয় উদ্ভিদ উদ্যানটির জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এই উদ্যানটির মধ্যে রয়েছে 11টি বড় বিভিন্ন আকারের জলাশয়, যা অত্র উদ্যানের জীববৈচিত্র্যের আবাসস্থলের অত্যাবশ্যকীয় উপাদান। প্রতিবছর এই উদ্যানের জলাশয়ে সমাগম হয় হাজার হাজার অতিথি পাখি সহ অনেক প্রজাতির প্রাণী।
3: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি, জাতীয় উদ্ভিদ উদ্যানের বিশেষ দর্শনীয় এলাকা সমূহ আসলে কোনগুলো?
4: যদি আমরা না গিয়ে এখানে থেকে দৃষ্টির মাধ্যমে অবলোকন করতে চাই, তাহলে বলা যায় যে ওখানে রয়েছে হেজ সম্বলিত চক্র, পদ্ম পুকুর, শাপলা পুকুর, আমাজন লিলি ট্যাঙ্ক, পুরাতন বটবৃক্ষ, শক্তিসাগর, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, নেট হাউস, ছায়াতরু ইত্যাদি। মৌসুমি ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, তারপর বেদ বাগান, মুক্ত বাগান, শাল বাগান, ঔষধি বাগান, গর্জন বাগান, পাইন বাগান এবং নার্সারি রয়েছে দুইটি। এছাড়া এখানে বাঁশ সংগ্রহশালা, পাইন সংগ্রহগার রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দুটি স্পট রয়েছে শক্তিসাগর এবং পুরাতন বটবৃক্ষ। দেশি প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে সিবিট, বৈলাম, চালমোগরা, ওকনা, সুলতান চাপা, হরিণা, কুম্ভি, লুকলুকি ইত্যাদি। আরেকটি নাম উল্লেখ না করলেই নয়, বুদ্ধ নারিকেল, এখানকার বেশ আকর্ষণীয় একটি। তারপরে যদি বলা যায় পাখিদের মধ্যে রয়েছে মুনিয়া, মাছরাঙ্গা, পেঁচা, কোয়েল ইত্যাদি। এছাড়া এই উদ্যানে কাঠবিড়ালি, শেয়াল, বেজি ইত্যাদি প্রাণীও দেখা যায়।
3: এখন আপনার কাছে জানতে চাচ্ছি, জাতীয় উদ্ভিদ উদ্যান উন্নয়নে সরকারের কোন কোন পরিকল্পনা রয়েছে?
4: সরকারের পরিকল্পনা আছে যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকাকে যুগ উপযোগী এবং বিশ্বমানের উদ্যানে উন্নীত করা প্রধান লক্ষ্য, এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন করা, দেশি বিদেশি বিলুপ্ত প্রায় প্রজাতির জিন পুল সংরক্ষণ এবং ক্রমবিলুপ্ত প্রাকৃতিক শালবন এটা পুনঃস্থাপন করা, আর প্রকৃতি পর্যটন বিনোদন বিষয়ে শিক্ষা গবেষণার দ্বার সৃষ্টি করা।
3: সবশেষে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন?
4: জলবায়ু পরিবর্তনের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ হল অধিক হারে বৃক্ষরোপণ করা। জাতীয় উদ্ভিদ উদ্যান অধিক পরিমাণে চারা উত্তোলনের জন্য পর্যায়ক্রমে সারা বছর বীজ, কাটিং, অন্যান্য কাজ করে আসছে। একাধিক প্রজাতির গাছ থাকায় বীজ সরবরাহের মাধ্যমে উদ্যানটি সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মূলত বন অধিদপ্তরের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর তথা ঢাকা রয়েছে সর্ববৃহৎ জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এবং জিনপুল সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক বলা যায়। তাপমাত্রা সমতা সাধন এবং ঢাকা শহরের পরিবেশের পরিশোধক হিসাবে অবদান রাখায় একে ঢাকা শহরের ফুসফুসও বলা হয়।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কৃষিজীবী ভাই বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
1: দেখো তাহলে প্রতিটি আলোচনার মধ্যেই কিন্তু আমাদের জানা শেখার বোঝা শেষ নেই। এই যে আলোচনার মধ্যে থেকে আমরা জানলাম যে সাধারণ ভাবে আমরা যে সমস্ত কৃষি কাজ করি তার বাইরে আমাদের করার কিছু রয়েছে। উদ্ভিদ উদ্যান কথাটা দেখো,
0: অর্থাৎ গাছের শেষ নাই,
1: সরল সহজ ভাষায় গাছের বাগান,
2: জায়গা থাকলে ঔষধি
1: বাগান আমরা করতে পারি,
2: যে কোনো গাছে করা যায়।
1: তুমি তো সবজি আনি, তুমি তো এর মধ্যে অবশ্যই গবেষণা করবে।
2: গাছ তো অকৃত্রিম বন্ধু
1: একেবারে, এবং অক্সিজেনের
2: সময় গাছ বিক্রি করে তুমি মেলা টাকা পাইতে পারো, কাজও করতে পারবা।
1: আচ্ছা, সেই গাছ থেকে গাছ এবং গাছ থেকে উদ্ভূত যে আমাদের ফল ফুল বিভিন্ন রকম খাদ্য নষ্ট যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অসচেতনতা রয়েছে। তার মধ্যে কি অন্যতম হচ্ছে প্লাস্টিক। আমরা প্লাস্টিক ব্যবহার করি, বাজারে এখন পর্যন্ত চলছে কম বেশি, তো এগুলোকে আমাদের রোধ করতে হবে। এবং আমাদের উৎপাদিত ফসল, উৎপাদিত খাদ্য, যা কিছু সামগ্রী আছে এটি রক্ষা করতে হলে প্লাস্টিক থেকে এবং ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। তাহলে আমরা একটা স্পর্জনের মাধ্যমে যদি আলোচনাটা শুনে আসি,
0: খুব ভালো হবে,
1: একটা পরামর্শ পেয়ে যাবো,
0: অনেক কিছু জানতে পারবো।
1: হ্যাঁ, তাহলে নিজেরা কথা না বলি, স্পর্জনে ক্ষতিকর প্লাস্টিকের উপর ভিত্তি করে নির্মিত শুনি।

0: হুজুর, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।
1: আমার চিন্তার কারণ ভালো করেই জানেন। সবকিছু থাকার পরেও খাদ্যের স্বাদ কমার কারণে আফসোসে দিন কাটাচ্ছি।
0: হুজুর, তার যথার্থ কারণ অনুসন্ধানে আমি 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।
1: জানেন গতকালকে কি হয়েছিল? আমার স্ত্রী খুব শখ করেছিল মাছের ঝোল খাবে, কিন্তু সে মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে। কি সর্বনাশ, মাছে কোনো স্বাদই নেই।
2: হুজুর, শুধু কি মাছের স্বাদ গেছে? না
1: হুজুর সাহেব, মনে হয় খুব মজা করে খাবার খান, তাই হাত গুটিয়ে বসে আছেন।
0: জিনা হুজুর, আমারও একই অবস্থা। নিজের কথা কিভাবে বলি?
1: বলা বলি শুনতে চাই না, আমি এর সমাধান চাই।
2: তার জন্য খাদ্য পরামর্শক এবং কর্ম ব্যবস্থাপক 2 জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করতে গেছে, আশা করি একটা ভালো ফলাফল নিয়ে আসবে।
0: ওই যে তারা আসছেন হুজুর।
2: আমরা আসতে পারি হুজুর?
1: আসুন। কি কারণে খাদ্যের স্বাদ বিনষ্ট হচ্ছে তার সরাসরি কারণ এবং সমাধান বলুন।
3: অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জমি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজ ফসল ফলছে ঠিকই কিন্তু স্বাদ নেই।
2: প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে ঠিকই কিন্তু তাতেও স্বাদ নেই। হুজুর সেসব জানেন, কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা দিন এবং সমাধানের পথ বলুন। কারণ হচ্ছে প্লাস্টিক।
1: প্লাস্টিক যা আমি মাছের মধ্যে পেয়েছি?
3: জি হুজুর, প্লাস্টিক পণ্যের প্রতি আজ সবাই অতি মাত্রায় ঝুঁকে পড়েছে, কিন্তু বুঝতে পারছে না কি ক্ষতির বাহককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
2: অজান্তে নিজের এবং পরিবেশের ক্ষতি করে যাচ্ছে।
1: তাড়াতাড়ি আর ব্যাখ্যা করুন।
3: হুজুর, প্লাস্টিক একটি সিনথেটিক বস্তু যা বড় জৈব পলিমার থেকে তৈরি হয়, যেমন পলিথাইলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
2: প্লাস্টিকের কারণে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে। এর ফলে আমাদের জলাভূমি, কৃষিভূমি, মৎস্য ও জলজ উদ্ভিদ এবং অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
1: কেন প্লাস্টিক পণ্যের ব্যবহার এত তীব্র হলো?
0: আমার মতে সহজলভ্য ও সস্তা হওয়ায় প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।
3: প্লাস্টিকের রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে।
2: প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করছে।
3: মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে।
2: ব্যবহৃত প্লাস্টিক নদী, সাগর ও কৃষি জমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। এর ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকছে।
4: হ্যাঁ, আমরা কিন্তু খুব ভালো পরামর্শ পেলাম এবং সচেতনতা বৃদ্ধি করতে হলে কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর প্রযোজকের দায়িত্বে ছিলেন রবিয়া সুলতানা।
5: চলো
4: একসাথে উঠি।

বাংলাদেশ বেতার ঢাকা। পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মালায় এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী বারি সিদ্দিকী, গান লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন শিল্পী নিজেই।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন বারি সিদ্দিকী। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: সমবেত কণ্ঠে ফ্যামিলি কাদের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 24.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:73% এবং সন্ধ্যে 6:94%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:26 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: This is Bangladesh Betar. Now on weather forecast read by Shahnaz Parveen. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. There are chances of temporary gusty or squally wind with rain or thundershower at a velocity per hour 45 to 60 km in south or southeast direction over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River pools in these areas have been advised local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty or squally wind with rain or thundershower in many places of Khulna, Borishal, Chattogram, Sylhet divisions and a few places of Dhaka, Mamunshing, Rajshahi and Rangpur divisions. And it may experience medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Sayyidpur 35.6 degrees Celsius and minimum was in Narayanganj 24.7 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.2 degrees Celsius, minimum was 27.5 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 73%, at 6 p.m. 94%. Tomorrow the sun rises over Dhaka at 5:26 a.m. and sets at 6:43 p.m. That's all for weather in Dhaka.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠানে দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভে সর্বাঙ্কিত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:23। এবারে এফএমের অনুষ্ঠান এফএম 99.5 সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনবেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ। এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয়, এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় বা রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।

চলুন সহজভাবে বুঝি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, তার সরকার 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য শীর্ষক এক আলোচনা সভা আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার পাঁচ মাসের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আজ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, গবেষণা উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত কৃষিপণ্য নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্যের রপ্তানি আরও সম্প্রসারিত হবে। কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আজ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। এ সময় জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে নিম গাছের চারা এবং বই উপহার দেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে জ্ঞান সমৃদ্ধ, মানবিক ও সবুজ আগামীর বাংলাদেশ গড়ার পরামর্শ দেন। নরসিংদী পৌরসভা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে আজ অভিযান পরিচালনা করে সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অনিয়মের অভিযোগে 1,20,000 টাকা জরিমানা আদায় করে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রচলিত আইন, লাইসেন্সিং বিধিমালা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের সঠিক নির্দেশনার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষী ও কৃষি কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলার পাঁচ উপজেলায় প্রায় 48,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 73% এবং সন্ধ্যে 6টায় 94%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:26 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:43। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: শ্রাবণ মাস তো আজকে তো ফোন ইন অনুষ্ঠান, আগে থেকেই বলা আছে ফোন ইন অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হচ্ছে তোমরা তো জানোই রোপণ রোগ মুক্ত চাষাবাদ। তো আজকে আমন ধান রোপণ রোগমুক্ত চাষাবাদ এ বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। তোমরা জানো যে এই ফোন ইন আমাদের প্রথম দিকে আমরা একটু বলে নেব, তারপরে শ্রোতাদের টেলিফোন নেব আমরা। আজকে আমাদের মেহমান হয়েছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো তাকে স্বাগত জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? তো আচ্ছা, এই যে আপনাদের যারা দেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করবেন তাদেরকে আবারও নাম্বারটা স্মরণ করে দিচ্ছি, যদিও সারাদিনে বহুবার বলা হয়েছে, তারপরেও বলছি 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত, এবং 02-44-81-32-77 থেকে 79 নম্বর পর্যন্ত এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 নম্বর পর্যন্ত এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শোনা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। তো আমরা আজকে তো ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিনের কাছ থেকে শুনব, তিনি আমাদেরকে বিশেষ করে আমন ধান রোপণ রোগ মুক্ত চাষাবাদের কথা বলবেন। তো প্রথমে যে প্রশ্নটি করব যে আমন ধান চাষের জন্য ঠিক কোন ধরনের জমি সবচেয়ে উপযোগী এবং জমি কিভাবে প্রস্তুত করতে হবে আর কি ধরনের কোন জাত নির্বাচন করা উচিত বা ভালো চারা তৈরির জন্য কি কি করতে হবে, এটা দিয়ে আপনি শুরু করুন।
2: জমি নির্বাচন।
3: জি ধন্যবাদ। আমি প্রথমে একটু বলতে চাচ্ছি বাংলাদেশে আসলে ধান চাষ, আমরা জানি সবসময় ধান চাষটা আমাদের আমরা চারার উপর নির্ভরশীল, ধান নির্ভরশীল। এটা আমরা ধানটা সাধারণত তিনটা সময় চাষ করি, এটা একটা তিনটা সিজন আছে ধানের জন্য। একটা হলো আউশ, আমন আর
1: বোরো।
3: আউশটা মোটামুটি বাংলাদেশ থেকে এখন অনেকটা কমে গেছে, আমন এবং বোরো দুইটাই এখন সব মেজর, এটা সবচেয়ে বেশি চাষ হয়। আমনটা হলো এই যে বর্ষাকালে আমরা যে ধানের যে চারাটা রোপণ করি এটা হলো আমন সিজন।
2: লাল চাল
3: হয়, বিভিন্ন জাতেরই আছে। হলো যে এই যে সিজনটা বর্ষার সময় যে আষাঢ় শ্রাবণ এই সময় এখন যে ধানের যে চারাটা রোপণ করা হবে এটা হলো আমন সিজন। আর যে শীতের সময় যেটা আমরা দেখি ওটা হলো বোরো।
2: বোরো
3: এই আমন ধানটা যেহেতু আসলে একটা সুবিধা আছে বেশি, ওখানে দেখেন আপনার যখন বোরো সিজনে কিন্তু আলাদাভাবে চাষ ইয়ে দিতে হয়, পানি ইরিগেশন দিতে হয়, হ্যাঁ সেচ দিতে হয়, ওখানে একটা খরচ আছে যেটা আমন সিজনে লাগে না, বর্ষার পানির কারণে এটা সুবিধা হয়। তো এই জন্য আমন চাষের ক্ষেত্রে আসলে আমাদের যে জমিটা নির্বাচন করতে হবে বেশি নিচু হলেও কিন্তু সমস্যা, আবার বেশি উঁচু হলেও সমস্যা। বেশি উঁচু হলে কিন্তু পানি বেশিক্ষণ থাকবে না, তখন গাছের যে পানি প্রয়োজন কারণ আপনি তো আলাদাভাবে এখানে সেচ দিচ্ছেন না, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। আবার যদি বেশি নিচু হয়ে থাকে তাহলে আবার দেখা যাচ্ছে বেশি পানি জমি সরবে না, তখন গোড়া পচে যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে, এগুলো বিভিন্ন সমস্যা। এই জন্য জমিটা মোটামুটি এমন ভাবে সিলেকশন করতে হবে যেন একবার নিচু না হয় আবার একবার বেশি জন্য উঁচু, মাঝামাঝি মোটামুটি পানি হালকা ধরে রাখতে পারে। আবার যদি এমন হয় কিছু পানি জমে থাকলো আপনি আর জমির পানিটা সরে দিতে পারবেন, নালা কেটে সরে দিতে পারবেন, এরকম এরকম জমি মোটামুটি সিলেকশন করা ভালো। আর বিশেষ করে দোয়াশ মাটি, বেটার দোয়াশ মাটি এই ধান চাষের জন্য সবচেয়ে ভালো হয়। আর জমি যে মানে চাষাবাদ যেটা আমরা জমি কিভাবে প্রস্তুত করবো এটার জন্য আসলে আমরা সব জানি যে জমি ধানের জমির জন্য বিশেষ করে তিন থেকে চারটা চার্জ দিতে হয়, চাষ দিয়ে তারপরে এটা আসলে মই দিয়ে একটু সমান করে নিতে হয়। যদি সমান না করি তাহলে দেখা আমাদের ওই যে ধানের যে চারাগুলো এইগুলো আসলে লাগাতে একটু সমস্যা হয়, বা যদি একটু আগাছা থেকে থাকে, আগে যদি আগে যে চাষাবাদ করে থাকে যে ফসল থাকলে ওগুলো একটু রিমুভ করে ওগুলো একটু সরিয়ে দেওয়া ভালো, অবশিষ্ট অংশ সরিয়ে ফেলা ভালো, তাহলে ধান চারাটা লাগাতে সুবিধা।
1: আমন ধানের জন্য ঠিক কোন জাত নির্বাচন করা উচিত আর ভালো চারা তৈরির জন্য কি করতে হবে?
3: এখন চারাটা হলো নির্ভর করে আসলে বিভিন্ন এলাকা ভিত্তিক, যেমন আপনার বাংলাদেশে যে দক্ষিণাঞ্চল যদি আপনি যান তখন দেখবেন এক ধরনের চারা নির্বাচন অধিকার, কারণ সল্ট বেশি থাকে, লবণাক্ততা পরিমাণ বেশি, ওই ধরনের এক ধরনের জাত ভালো হবে। আবার যদি আপনি যদি উত্তরবঙ্গে চিন্তা করেন তখন ওদিকে আবার একটু খরা প্রবণেরা ওইসব এলাকার জন্য আবার ভিন্ন জাত চিন্তা করতে হয়। তো এই এলাকা ভিত্তিক জাতগুলো একটু ভিন্ন ভিন্ন হয়। তারপর যে কমন যেগুলো আমন সিজনে যে কমন যেগুলো জাত, মনে করেন বৃদান 75 যেটা বৃদান 87 আছে, তারপরে বৃদান 89, 90 বিনাদান আছে 17,

0: 87 যেটা, যেমন এটা একটু সল্ট টলারেন্ট, হ্যাঁ এটা লবণাক্ততা সহ্য করতে পারে, এগুলো দক্ষিণাঞ্চলে এগুলো এটা করলে ভালো হয়। এই জন্য এলাকা ভিত্তিক এগুলো আমরা আসলে জাত নির্বাচন করতে পারি।
1: আবার না মন ভাই, এই যে বীজটা কিভাবে শোধন করব,
2: কেন শোধনটা কেন জরুরি, এটা একটা বড় দরকার।
0: বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাছে ধানের যেহেতু রোগ বালাই হয় তার ম্যাক্সিমামই কিন্তু আপনার হলো এই বীজের মাধ্যমে আসে।
2: ওই যেমন ব্লাস্ট, ব্রাউন স্পট,
0: ব্রাউন স্পট আছে, ব্লাস্ট আছে, ব্লাইট আছে, এরকম আরো অনেক রোগ আছে যেগুলো ধানের হয়, এগুলো ম্যাক্সিমামই কিন্তু বীজবাহিত। বীজগুলো ভালো যদি না নেন তখন দেখা যায় যে এই বীজ থেকে আস্তে আস্তে জীবাণুটা আস্তে আস্তে গাছের উপরে পাতার মধ্যে সরে যায়, তারপরে যে গাছের যে শীষে মানে শীষে চলে যায়, আস্তে আস্তে গাছগুলো নষ্ট করে ফেলে।
3: চারা রোপণ করবো কয়দিনের চারা আমরা রোপণ করবো,
0: চারা রেখে দেন, পরবর্তীতে অনেকদিন পরে গিয়ে লাগায়, যদি যদি চারার বয়স বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আপনার ভালো ফলন পাবেন না। এই জন্য সাধারণত 20-25 দিন বা 22 দিন এরকম, 20-25 দিন এই বয়সের চারাগুলো সবচেয়ে ভালো। যদি এরকম আপনি একবার কম এসে কম দেওয়াটা ঠিক হবে না, তো বেশি জ্বর না হয়, আর এক বছর মধ্যে আপনার এখন যেহেতু আগে দেখা গেছে, আগে দেখেন এক বছর মধ্যে অনেক বেশি বেশি দিন, এখন কিন্তু জাত কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে, এখন রিসার্চ এর মাধ্যমে অনেক আধুনিক জাত চলে আসছে। এই জন্য আপনি 2-3 চারা দিলে কিন্তু এখন যথেষ্ট,
3: 2-3
0: গাছ দিলেই আপনার এগুলো পরবর্তীতে সব সরে যায় এবং গাছ যথেষ্ট পরিমাণ গাছ হয়ে যায়।
1: আচ্ছা মামন ভাই, ওই জৈব সার ব্যবহার করলে কি উপকার হতে পারে?
0: জৈব সারটা আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ। জৈব সার আমরা আসলে আমরা এই যে কৃষকরা বা আমার কৃষক ভাইয়েরা তারা করে কি, জমিতে সব সময় খালি রাসায়নিক সার দিয়ে যায়, রাসায়নিক সার দিয়ে যাওয়ার কারণে কিন্তু জমির যে উর্বরতা এটা কিন্তু ধীরে ধীরে কমে যায়, জমির যে অম্লমান কমে যায়।
2: জৈব সারের তো কোনো বিকল্প নাই,
0: বিকল্প নাই,
1: মাটির প্রাণ কি জৈব সার।
0: জৈব সার যখন আপনি দিবেন তখন জমির উর্বরতা বাড়বে, জমির যে অর্গানিক যে কার্বন পরিমাণটা এটা বাড়বে, অর্গানিক ম্যাটার বাড়বে, তাহলে আলটিমেটলি জমির উর্বরতা বাড়বে এবং শেষে আপনার ফলনটা
1: কিভাবে প্রয়োগ করতে হবে
0: এটা, এটার অনেকগুলো ওয়ে আছে। একটা হলো আপনি যদি মনে করেন যে গোবর সার যদি দেন, আমরা সবসময় বলি যে যখনই আপনি সার প্রয়োগ করবেন গোবর সারটা দিবেনই।
2: আচ্ছা ভাই, আমাদের টেলিফোন এসে যাচ্ছে, অনেকগুলো দেখা যাচ্ছে টেলিফোন, আমাদের রাশিদ ভাই সাহায্য করছেন। আচ্ছা আমরা এখন টেলিফোন নেব। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? আপনার প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে থাকুন আপনি খোকন চন্দ্র। হ্যালো, আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
4: চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উচ্চর থেকে সাইফুল ইসলাম বলছি।
2: হ্যাঁ সাইফুল ভাই, আপনাকে স্বাগত, বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
4: আমাদের এখানে এখন মনে করেন রাজাশাই, আমরা রাজাশাই করিয়ে দিই, এগুলো এখন রোপণ করতেছি
2: জি,
4: এখন 10 দিন পরে আমরা ইউরিয়া সার দিব, বুঝছেন
2: জি,
4: এখন অন্য কোন সার দেওয়ার ব্যবস্থা আছে না একটু বলবেন আর কি।
2: আপনাকে তো আমরা
4: সবাই
2: ভালো আছি।
4: আমি মোহাম্মদ লুৎফা সর্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
2: জি পাংশা থেকে, বলেন বলেন, আপনি প্রশ্ন থাকলে।
4: খোকন চন্দ্র, হাজী মোহাম্মদ, মিন্টু, রিজাল আলম, জন্টু, আমরা সবাই মিলন কুমার মন্ডল, সবাই।

0: আমরা শুনতেছি ভাই, আমি জানতে চাচ্ছি
1: সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা।
0: যে আমি ধানি গোল লাগাবো, বুঝছেন? ধানি গোল, ধানি গোল,
1: হ্যাঁ ধানি গোল লাগাবেন। হ্যাঁ
0: হ্যাঁ, ধানি গোল এখন লাগাবো। কি কি সার দিলে ধানের ফলন হয়? আমরা তো এলে বুঝছেন ওই সার দিলে ডিএপি সার আর লাল পটাশ।
1: আচ্ছা,
0: আর কোন দিয়ে দিলে ধানের ফলন ভালো হয় এইটা একটু নাম ধরে
1: বলুন। খুব সুন্দর, খুব সুন্দর, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, আর কে আছে আমাদের সঙ্গে? থাকেন আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, টেলিফোনে কে আছেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
2: ঢাকা থেকে হিমেল।
1: হিমেল, হিমেল, হিমেল। হ্যাঁ হিমেল, শুনি।
2: আমার প্রশ্ন হলো যে মানে ধান বপনের জন্য জমির প্রস্তুতি মানে কিভাবে নিতে হয়, কি কি করলে ভালো হয়?
1: আচ্ছা, একটু আগে উনি বলেছেন, আমাদের সঙ্গে থাকেন, জবাব পাবেন। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ। আর কে আছেন আমাদের সাথে?
0: আপনি
1: কে বলছেন?
0: ময়মনসিং
1: থেকে জামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলেন জামাল ভাই, প্রশ্ন থাকলে বলেন।
0: হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো একটু অন্য ধরেন। হ্যাঁ, প্রশ্ন হইলো, আমরা তো সবাই তো সার সার এই দেখা যায় নানান কিছু দেওয়া ফলন বেশি করার জন্য চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হইলো এই সারটা মানে যেটা বেশি না দেওয়া যে অন্য কোন পদ্ধতি থাকলে যে ক্ষতিটা না হয় আমার। হ্যাঁ, তাহলে ওইরকম পদ্ধতি আছে নাকি?
1: আচ্ছা আচ্ছা, সার তো দিতেই হবে, কিন্তু আপনি ভাবছেন যে সার না দিয়ে যদি কিছু করা যায় কিনা, সেটা স্যারের কাছ থেকে শুনতে চান। আপনাদের সঙ্গে থাকেন আপনি, নিশ্চয়ই সুন্দর একটি প্রশ্নের জবাব হবে। তো আমার মনে হয় যে আমরা এখন আরো একজন কে আছেন এখন শুনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা ইস্যুডি থেকে বলছিলাম।
1: হ্যাঁ, পাবনা ইস্যু থেকে জহুরুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
3: আমি জানতে চাচ্ছি এটা চলে আপনার শ্রাবণ মাস ভাদ্র মাসে সব থেকে ভালো ফলনশীল কোন ধানটা লাগাইলে আমি ভালো ফলন পাইতে পারি?
1: ও, আপনি ভাদ্র মাসের জন্য কোন কোন ধান লাগাবেন, কোন চারা লাগাবেন সেটা জিজ্ঞেস করছে। আমাদের সঙ্গে থাকেন আপনি, নিশ্চয়ই জবাব পাবেন। আমাদের স্যার লিখে নিচ্ছেন সবই, আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো দেখে নেওয়া হলো, এবার ধীরে ধীরে আপনাদের প্রত্যেকের প্রশ্নের জবাব আপনারা পারেন। তো আপনাদের সঙ্গে আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, তিনি আপনাদেরকে বলবেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। তিনি বলবেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন।
4: জি, থ্যাংক ইউ। আমরা একটু প্রথম থেকে, প্রথমে আমাদের যে খোকন চন্দ্র ভাই, উনি পানসা থেকে জানতে চেয়েছিলেন যে আসলে বীজ ভিজিয়ে রাখা, বীজটা আমরা কতদিন, কতক্ষণ পর ঘন্টা ভিজিয়ে রাখবো বা কতক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমরা জানি যে অন্যান্য বীজের চেয়ে ধানের বীজটা কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়।
1: আচ্ছা, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়,
4: একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর ধানের বীজটার জন্য আরেকটা সুবিধা কি, ধানের যে উপরে যে যে খোসাটা আছে, খোসাটা কিন্তু অনেক ভারী থাকে, যার কারণে এখানে এটা বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য, এটা বের হয়ে আসার জন্য এখানে একটু গরম কিন্তু রাখতে হবে। গরম বলতে আমরা দেখবেন গ্রামে অনেক কিন্তু যে বস্তা দিয়ে একটু
5: ঢাক
4: দেয় একটু গরম রাখার জন্য, সহজে যেন তাড়াতাড়ি এটা যেন জার্মিনেট করে আর বের হয়ে আসে। তো এই জন্য অনেক সময় এটা জাত ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কোনো কোনো জাত হয়তো দেখা গেছে 24 ঘন্টা ভিজে রাখতে হয়, এবং 6 ঘন্টার মধ্যে এরকম হয়তো জাতের চলে আসতে পারে। এটা জাত ভেদে এটা আসলে ভিজে রাখা চেঞ্জ হয়, তবে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা ভিজে রাখলেই এটা মোটামুটি চলে আসে, এটা অঙ্কুরোদ্গম হয়ে যায়। আর এই বীজটা যখন বীজতলা যখন আপনি দিবেন, দেওয়ার পর উনি ওনার জানতে চেয়েছে আরেকটা, যে যখন আমরা মেইন জমিতে আর কি চারাগুলো রোপণ করব, তখন আসলে তাদের গ্যাপ কতটুকু দেওয়া লাগবে, স্পেসিংটা আসলে। তো এই যে গ্যাপটা যখন দিব, বিশেষ করে আমরা 20 সেন্টিমিটারের মতো আমরা একটা বলি যে 20 সেন্টিমিটারের মতো গ্যাপ, সাধারণত হয়তো অনেকটা যদি আমরা লোকালি যদি বলতে চাই 1 বিঘা বা তার একটু কম, এরকম একটু 1 বিঘা একটু বেশি হয়ে যায়, তার একটু কম স্পেসিং দিয়ে আপনারা একটা থেকে আরেকটা দূরত্বে চারাগুলো লাগাতে পারেন। তাহলে মোটামুটি ধানের ফলনটা ভালো পাবেন, কারণ বেশি দূরত্ব দিলেও দেখা গেছে আপনার গাছের সংখ্যা কমে যাবে, গাছের সংখ্যা কমে যাবে, ফলন কমে যাবে। আবার বেশি কাছাকাছি দিলেও কিন্তু রোগ বালাই বেড়ে যাবে, এই জন্য বেশি কাছেও দেওয়া যাবে না, আবার বেশি দূরত্ব দেওয়া যাবে না। বেশি কাছাকাছি দিলে একটা গাছ যদি আক্রান্ত হয় তাহলে আরেকটা গাছও
1: যাবে
4: না। আর আমাদের সাইফুল ইসলাম ভাই, সন্দীপ থেকে এবং রুৎপুর জোদ্দার ভাই, ওনারাও কিন্তু সার প্রয়োগটা জানতে চেয়েছেন, আসলে সারটা আমরা কিভাবে দিব আর কি। এই সার প্রয়োগের ক্ষেত্রে ধানের জমির ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যখন চাষটা দিই, এই যে জমি নির্বাচন করার জন্য 3 থেকে 4টা যদি চাষ দিই, লাস্ট চাষ একবার লাস্টে যে চাষটা দিব, ওই চাষের সময় কিন্তু আমরা গোবর সার এবং টিএসপি বা ডিএমপি যেটাই দিই, অথবা এমওপি সার, যেটা আমি এমওপি সার, এই তিনটা এই সারগুলো আমরা ওই জমি তৈরি করার সময় দিয়ে দিব। গোবর সার, তারপর হলো টিএসপি আর হলো এমওপি, এগুলো যে লাল সার যেটা বললাম এগুলো আমরা তখনই আমরা দিয়ে দিব আর কি। দেওয়ার পরে তার পরবর্তীতে আমরা হলো যখন ওই চারাটা লাগানোর 10-15 দিন পরে তখন আমরা ইউরিয়া সার দিব। ইউরিয়া সারটাকে আমরা তিনটা ভাগ করে ফেলবো, তিনটা রোজে দিব, একটা দিব হলো 10-15 দিন পরে, কারণ সাথে সাথে ইউরিয়া সার দিব না, সাথে সাথে যদি দিই তাহলে কিন্তু তখন কিন্তু গাছে শিকড় বের হবে না, ওই সময় সে খাবারটা নিতে পারবে না। যখন চারাটা লাগানোর পরে 10-15 দিন পর তার মোটামুটি শিকড় আসবে, তখন ইউরিয়া সারটা দিলে তাহলে গাছটা ওই চারাগুলো তখন ইউরিয়া সারটা নিতে পারবে। যেন 10-15 দিন পরে আমরা একবার ইউরিয়া সার দিব। আর আরেকবার দিব হলো আপনার যখন ওই যে গাছের যখন কুশিটা ইয়াটা আবির হয়, আপনার কি বলতো পেনিকা যেটা আমরা বলি আর কি, দানের যে মোচাটা যখন বের হয়ে আসার আগে তখন আমরা হলো একবার, তার আগে একবার দিব। আর ওটা বের হওয়ার পরে মানে মেন কথা হলো আমরা 10-15 দিন পরে একবার দিব, 30-35 দিনের পরে আরেকবার দিব, আর যখন মোচাটা বের হয়ে আসবে তারপরে আমরা আরেকবার দিব। কারণ ওই সময় দিব হলো যখন আপনার ধানটা একটু হালকা চিটা আমার থাকবে না, কারণ সেটা খাবার লাগবে, তখন ধানটা পুষ্ট হওয়ার জন্য তখন আরেকবার ইউরিয়া সার
5: লাগবে না।
4: শেষ তো আপনার আনন্দ দেওয়া লাগবে না, কারণ বড় সিজনে দেওয়া লাগবে, বড় সিজনে তো আপনার কারণ আমার সিজনে তো এমনি পানি থাকে,
1: বর্ষার পর
4: আসে যেন আমার সিজনে শেষ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আপনার ওই সারটা আপনি তিনটা ধাপে দিলে তাহলে গাছটা মোটামুটি সে তিনটা ধাপে পাবে। যদি আপনি একবারে যদি ইউরিয়া সারটা দিয়ে দেন তাহলে কিন্তু সে কিন্তু ওই ইউরিয়া বাকিটা কিন্তু লস হয়ে যাবে, কারণ সে তো বেশি পরিমাণ খেতে পারবে না, আপনি দিয়ে দিলেন কিন্তু সে নিতে পারবে না,
1: অতিরিক্ত
4: হয়ে যাবে, এই জন্য তিনটা ধাপে দেওয়াটা ভালো। আর জমি প্রস্তুতি, যে হিমেল ভাই ঢাকা থেকে জিজ্ঞেস করছেন জমি প্রস্তুতি নিয়ে, আমরা একটু বলে ফেলছি অলরেডি, মানে জমিটা আমরা মোটামুটি বলছি যে একবার বেশি উঁচু জমি না হয় বা নিচু জমি না হয় মোটামুটি মাঝারি এই ধরনের জমি নির্বাচন করব। আর জামাল ভাই ময়মনসিং থেকে জানতে চাইছেন যে সার প্রয়োগ না করে কিছু করা যায় কিনা, সার প্রয়োগ না করে কিছু করাটা একটু ডিফিকাল্ট, কারণ খাবার তো দিতেই হবে, খাবার দিতেই হবে। তবে খাবারটা আপনি কোন ওয়েতে দিবেন, এটা কি রাসায়নিক দিবেন না আসলে না আপনার ওই যে খাবার দিতেই হবে, তবে রাসায়নিক সার যদি আপনি বেশি দেন সেই ক্ষেত্রে সমস্যা হলো, ওই যে আমরা বলছি যে জমিটার উর্বরতা কমে যায়। আপনার যদি ওই যে অম্লমান যদি কমে যায় বারবার রাসায়নিক সার দেন তখন কিন্তু একটা পর্যায়ে কিন্তু অম্লমান কিন্তু 5.5-এর নিচে চলে আসলে মাটিতে, তাহলে হয় কি যে আপনি পরবর্তীতে রাসায়নিক সার যতই দেন গাছ নিতে পারে না, কারণ সারগুলো ভাঙি না। এই জন্য আপনাকে জৈব সার দিতেই হয়, জৈব সার দিয়ে অম্লমানটা 5.5-6.5-এর ভিতরে রাখতে হয়, তাহলে গাছ খাবার নিতে পারে না, নিতে পারে না।
1: খুবই গুরুত্বপূর্ণ।
4: তবে
1: টেলিফোন আছে রশিদ ভাই, আর কোন দেখা যাচ্ছে আছে? হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
6: ধন্যবাদ,
1: আপনি আমাদের সাথে থাকেন। আর একটা আর কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো,
6: আসসালাম
1: আলাইকুম।
6: ভাইয়া আমি আবারুল উৎসাগরদার বড়খোলা পাংশা থেকে বলছি।
1: জি বলেন।
6: আমি সারের কাছে জানতে চাইছি একটা জিনিস, ভুলে গেছিলাম কোন জাতের ধান ভালো লাগালে আমরা ওর ফলনটা ভালো পাবো, একটু নাম ধরে বললি খুশি হতো। মানে কোন জাত
1: না ধানের নাম ধরে, ধানের নাম ধরে বলবো না আপনার নাম ধরে বলবো?
6: না আমার নাম ধরেও ধানের নাম,
1: আচ্ছা ধানের নাম ধরে বলার চেষ্টা করছি আমরা। আচ্ছা আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন? হ্যালো, কে বলছেন?
7: আমি বালিয়াকান্দি থেকে মনিরুল ইসলাম বলছি।
1: বালিয়াকান্দি থেকে মনিরুল ইসলাম ভাই, স্বাগত জানাচ্ছি, বলেন আপনার কোন প্রশ্ন থাকলে।
7: বলতেছি 75 বিয়ার 75 ধান লাগানোর জন্য আমি ধানে সারা দিয়েছি, কতটুক ফাঁকা করে লাগাতে হবে যে বলবেন।
1: ও আপনি 75 ধানটা লাগিয়েছেন কিন্তু কতটুকু লাগাচ্ছেন, কিন্তু কতটুকু ফাঁক, হ্যাঁ কতটুকু ফাঁক করে লাগানো উচিত? আচ্ছা আমাদের সঙ্গে থাকুন, এখন জবাবগুলো আমরা শুনব। স্যার আপনি বলতে পারেন?
4: জি থ্যাংক ইউ। আমরা যে জামাল ভাইয়ের সাথে যেটা বলছিলাম যে সার প্রয়োগের ক্ষেত্রে আসলে এটার ক্ষেত্রে আমাদের সার প্রয়োগটা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সারের বিকল্প তো নাই, তবে আমাদের উচিত হলো এখন একটু জমিতে আগে থেকে যদি আমরা যদি জমিটার কোন কন্ডিশন আছে, সার পরিমাণ কতটুকু আমাদের দিতে হবে, এটা যাতে আমরা যদি জাজমেন্ট করে নিতে পারি, মানে এটাকে আমরা টেস্ট করে নিতে পারি। কারণ আমাদের দেখা যাচ্ছে এক এক জমিতে এক এক ধরনের পরিমাণ সার আগে থেকে থেকে যায়, মানে ইউরিয়া নাইট্রোজেনের সোর্স বা ফসফরাস যেগুলো আগে থেকে অনেক সময় থাকে, বেশি পরিমাণ থাকে, আমরা যদি বেশি এক্সট্রা দিই তাহলে ওটা লস হয়। এই জন্য আমরা সয়েল টেস্টটা যদি করতে পারি, সয়েল টেস্ট করে তারপর যদি আমরা সার প্রয়োগ করি তাহলে এটা সবচেয়ে ইফেক্টিভ হয়। সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত সার প্রয়োগ করতে হবে না এবং যে পরিমাণ সার দরকার ঠিক আমরা অতটুকু দিতে পারবো। জহিরুল ইসলাম বা পাবনা থেকে অনুযায়ী যে জাত নির্বাচন, হ্যাঁ, ভাদ্র মাসের জন্য জাত চাচ্ছেন, যে আবার আরেক ভাইও জানতে চেয়েছেন যে আসলে যে লুৎপুর যোদ্ধার, উনিও সেম একই কোশ্চেন করছিলেন যে কোন জাতের ধান আসলে লাগানো ভালো হবে। তো জাত বলতে আসলে এখন আমাদের বলছি আমাদের জাতের এখন আমাদের ব্রিড থেকে আসলে এই যে বাংলাদেশ রাইস ইনস্টিটিউট ওখান থেকে যে যতগুলো জাত আবিষ্কার হয়েছে মোটামুটি সবগুলো জাতেরই কিন্তু ফলন অনেক, সবগুলো কিন্তু ভালো জাত, ভালো ফলন পাওয়া যায়। কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে যে ব্রিড ধান 28 আর 29 এটার কিন্তু জনপ্রিয়তা কিন্তু এখনো কমে নেই। এই দুইটা জাত কিন্তু এখনো আপনাদের বিভিন্ন এলাকায় গেলে তারা এই 28 আর 29 এখন তারা প্রচুর পরিমাণে মানে এটা চাষ করতেছে এবং ওই দুটা জাত এখনো কিন্তু ভালো। এবং ওই দুইটার সাথে সাথে কিন্তু এখন ক্রসিং করে মোটামুটি এখন অনেকগুলো জাত আসছে, যে যে ভাই বললেন যে উনি 75 লাগাতেছেন, আবার কেউ হলো 87 এরকম লাগাচ্ছেন দক্ষিণবঙ্গে, এরকম অনেকে লাগায়। তো এগুলোর ক্ষেত্রে আসলে এগুলো খুব ভালো জাত, এগুলো এই জাতগুলো খুব ভালো, এগুলো মানে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। এবং এটার এগুলোর সাথে আরও সুবিধা হলো এগুলো বিভিন্ন ধরনের যে ন্যাচারাল যে সমস্যাগুলো, যেমন যে বললাম যে সল্ট এরিয়া, লবণাক্ত এরিয়া, বিভিন্ন এগুলোতে এইসব এলাকাতে এই জায়গায় জাতগুলো ভালো ফলন দেয়, বেশি দেয়।
1: ডক্টর সৈয়দ মোহসেন, এখন আমরা প্রায় আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি রোগমুক্ত আমন ধান উৎপাদনের মূল মন্ত্রটা কি, আর কৃষকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে সংক্ষেপে আপনি বলতে পারেন।
4: জি, রোগমুক্ত যদি আমরা ফলন ফসল পাতে চাই তাহলে আমাদের সব প্রথমে আগে জানতে হবে ধানের আসলে কোন মেইন রোগ যেগুলো হয়। আপনার জানেন সবচেয়ে বেশি ধানের সবচেয়ে বেশি রোগ হয় যেটা হলো ব্লাস্ট, আর একটা হলো লিপ ব্লাইট, যেটা ব্যাকটেরিয়া দেওয়া হয়, ব্যাকটেরিয়া ব্লাইট রোগটা, আর একটা হলো ব্লাস্ট রোগটা। এটা বাংলাদেশের জন্য এখন খুবই ক্রিটিক্যাল পর্যায়ে আছে। এবং এটার জন্য আমরা যদি ধানের বীজটা যদি ভালো হয়, ভালো বীজ সিলেকশন করি এবং রোগমুক্ত যদি বীজ কালেক্ট করি তাহলে এই বীজগুলো এই রোগগুলো দমন করা সম্ভব। আর সঠিকভাবে যদি আমরা রোগ মানে যাচাই জাজমেন্ট করতে কোন রোগটা এখন এটা কোনটা আমরা যদি সঠিকভাবে চিনতে পারি তাহলে সঠিকভাবে বালাইনাশক বলি বা আমরা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারি তাহলে আমরা আশা করি এই রোগগুলো দমন করতে পারবো এবং ভালো ধান ফলন করতে পারবো।
1: আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা অনেক ভালো ভালো কিছু পরামর্শ পেলেন। ধন্যবাদ ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন, সহযোগী অধ্যাপক শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আর ধন্যবাদ আমাদের শ্রোতা ভাই বোনেরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা টেলিফোন করেছেন, আমরা সময়ের অভাবে নিতে পারলাম না। এখন কিছুই এখন আর মানে আরও টেলিফোন দেখছি লাইনে রয়েছে, এখন আর কিছু করার নেই, আমাদের সময়ও তো সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত না, সময়ের খুব আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তাই আপনারা যারা টেলিফোন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের আজকের যে মেহমান ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আসর শেষ করব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার ফোন এর অনুষ্ঠান। আজকের আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চলো আমরা উঠি,
8: ঠিক আছে।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, সালমা সুলতানা, কামিজ ফাতেমা লুনা, নিশাত শাহরিয়ার এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিজবা চৌধুরী, মোহাম্মদ সোলিমন হোসেন খান, আব্দুল কাইম, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুবার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ, গানের কথা লিখেছেন নাহিদ নজরুল আর গানটি সুর করেছেন বদরুল আলম বকুল।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে শোনাব জীবনেশা জামালের লেখা গান, সুর করেছেন করিম শাহাবুদ্দিন, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

শনি ভাইরা দুবারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সুবীর নন্দী, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রিয় শ্রোণক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শোনাব শহীদুল্লাহ ফরাজির লেখা গান, সুর করেছেন মান্নান মোহাম্মদ, শিল্পী ডলি সায়ন্তনী।

সৈনিক ভাইরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী কুমার বিশ্বজিৎ। গানের কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি আর গানটি সুর করেছেন আবিদ হোসেন খান।

সৌরভ ভাইয়া, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, সুর করেছেন মিল্টন খন্দকার, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির।

সন্দীপ হেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী সুমন রাহাত, গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং গানটি সুর করেছেন সুমন রাহাত।

0: এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও পাকিস্তান ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 3-0 সেটে উজবেকিস্তানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টের হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোন অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে 55 কেজি ওজন শ্রেণী বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাকিব হোসেন। আজ অস্ট্রেলিয়ান বক্সার জে ডিকসনের মোকাবেলা করবেন রাকিব হোসেন। সেমিফাইনালে পৌঁছলে নিয়ম অনুযায়ী রাকিবের পদক নিশ্চিত হয়ে যাবে। উল্লেখ, এবারে 23তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অ্যাথলেট সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিংয়ে অংশ নিচ্ছে। তারুভাই প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 126 রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 282 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 311 ও 7 উইকেটে 126, পাকিস্তান 282। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অফ স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টটি শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম 2 ম্যাচ ব্রেডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি 3টি ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া গ্রুপ এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। গ্রুপ সি তে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8টে ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলবে এই বাংলাদেশের দল।
খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বিপুল জনসংখ্যার এই দেশে পরিবার পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূলে এখনও পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে রয়েছে নানা ভুল ধারণা। পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা জন্ম নিয়ন্ত্রণের টেকসই ও নিরাপদ পদ্ধতি কোনটি সেটি নিয়ে দ্বিধায় থাকেন। পরিবার পরিকল্পনা পদ্ধতি শুধু নারীদের ক্ষেত্রে না, সেটি পুরুষের ক্ষেত্রেও আছে। পেশাজীবী কর্মজীবী নারীদের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা পদ্ধতি চিন্তাভাবনা করে শুরুতেই পদক্ষেপ নিতে হবে। কেউ নতুন বিয়ে করেছেন, কেউ আবার সন্তান নিতে চাচ্ছেন না এখনই, অথবা বিয়ের কয়েক বছর পর হয়ে গেছে তবু আরও একটু দেরি করে সন্তান নিতে চাচ্ছেন, হয়তো জীবনটা আরেকটু সাজিয়ে কর্মক্ষেত্র আরও কিছু সময় কাজে লাগিয়ে সময় নিতে চাচ্ছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে, কারণ

দিয়ে থাকেন। যখন সন্তান নেওয়ার প্রয়োজন পড়বে চিকিৎসকের পরামর্শ মতো চেক আপ করে সন্তান নিতে হবে। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে নির্ভর করে স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, দৈনন্দিন জীবনযাপন এবং শারীরিক অবস্থার উপর, কারণ একটি সুস্থ সন্তান উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার দ্বার খুলে দেয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট, এ বিষয়ের আলোকে আয়োজনের শুরুতেই আমরা আলোচনা শুনব অংশগ্রহণে ডাক্তার ইশরাত জাহান ও ডাক্তার নূরে ইশরাত নাজমি।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এই নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি?
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকে চিকন, যা মহিলাদের হাতের কোন এর উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
1: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
2: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
1: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একে উপযুক্ত?
2: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
1: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
2: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোনো অবস্থা নেই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
1: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
2: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
1: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
2: হ্যাঁ 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
1: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
2: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লানটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
1: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
2: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পাওয়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
1: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
2: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে, ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
1: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
2: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নেই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ার দরকার নাই। হ্যাঁ,
1: অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ?
2: না, কোনো ভয়।

0: সবগুলাই যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সে তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোন অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
1: আর
0: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
1: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে
0: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
1: কষ্টকর
0: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখন তাদের জন্য এটা খুব সুবিধা,
1: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোন অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক।
0: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলা হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
1: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
0: অনেকটাই কম, হ্যাঁ।
1: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টা মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
0: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়। তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
1: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব
0: প্রতিক্রিয়া না, অবশ্যই না।
1: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
0: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ ওর পরের দিনই, পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে। সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
1: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
0: নিশ্চিত থাকবেন, প্রস্টন হরমোন সিক্রেট হতে ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না।
1: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি 3 বছরের জন্য, একটি 5 বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
0: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে। হ্যাঁ, শেষে অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন, তাহলেও এটা খুলে ফেলতে যেতে পারেন,
1: একই জায়গায় আবার
0: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
1: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
2: বাংলাদেশ পিতা ঢাকা। নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কুরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আপনি শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। জনসংখ্যা বিষয়ক সচেতনতামূলক গান শুনব। যুগলে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী ও খন্দকার মাসরিন নাহার বনি। গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এডিস মশা বাসাবাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন পাত্র এবং অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে। এডিস মশা নিধনে আমাদের সকলকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং সবার সাথে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আর মনে রাখতে হবে সচেতনতায় দেবে আমাদের সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, আজকের সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শিউলি রানীবালা। শুরুতেই শিরোনাম। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রীর। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাপানে 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্পের আঘাত, শপিং মল ধসে বহু হতাহতের আশঙ্কা। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় উজবেকিস্তানকে 3-0 সেটে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর 2টায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, টেলিফোনে আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সহযোগিতার সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনিন্দ হাসান অমিত বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সামরিক ব্যান্ড এ সময় স্বাগত সঙ্গীত পরিবেশন করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সি এ এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
2: সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত গেজেট আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোন দালাল বা মধ্যস্বত্বভোগের স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তথ্য সম্প্রচার মন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন স্বপন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য সহ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 2008 সালের সাধারণ নির্বাচন সহ বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, 2008 সালে নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই 2008, 2014, 2018 সালের প্রতিটি নির্বাচনেরই সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন,
3: আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোন বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যায়।
0: জুলাই আন্দোলনে আহত নিহত সাংবাদিকদের সহায়তার কথা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, শহীদ ও আহত সাংবাদিকদের জন্য সাধারণ সুবিধার বাইরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি সাইম রায়হান। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 28 জুলাই ছিল ঘটনাবহুল। এদিন ডিপি হেফাজতে ছয় সমন্বয়ককে ঘিরে নতুন নাটক সাজানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকার 28 জুলাই ডিবি হেফাজতে নেয়া ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারকে দিয়ে নতুন নাটক মঞ্চস্থ করে। এদিন ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়।
2: সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
1: কিন্তু ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সেই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে অপর তিন সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ বলেন, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
3: আদতে হচ্ছে ডিবি হেফাজত থেকে কোনো কর্মসূচি প্রত্যাহার কিংবা ঘোষণার জায়গা না, সেটা কিন্তু অবশ্য ফোর্সফুলি বলপূর্বক সেটা করা হয়, এই জায়গাটা হচ্ছে আমি ক্লিয়ার করেছিলাম। কিন্তু একই সাথে আমাদের রিফাত, মাহিন, মাসুদ হচ্ছে মুষ্টি তিনজন মিলে একটা হাতে একটা ছবি দিয়েছিল, কিন্তু সেটাই কিন্তু আপনার সাইন করেছিল যে কিনা আসলে হচ্ছেন ডিবি হেফাজত থেকে নয়, আন্দোলনটা চলবে কিংবা থামবে সেটা হচ্ছে গিয়ে কি বাইরে যারা আছেন, যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, ফোর্সফুল কোনো সিদ্ধান্ত না, ওটা কিন্তু আপনার ব্যাপকভাবে চাওয়া হয়েছিল কিন্তু জনগণের মধ্যে ওই মুষ্টিবদ্ধ হাত।
1: অন্যদিকে রাতে একটি খাবার টেবিলে সমন্বয়কদের সামনে খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। যেমনটি বলছিলেন সমন্বয়ক আব্দুল কাদের,
3: দেওয়াল লিখন, চিত্রাঙ্কন এবং হচ্ছে আপনার গণসংযোগ, গণসংযোগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নেট সচল ছিল না, কিন্তু তো সেই জায়গায় অনলাইন অফলাইন কিভাবে হচ্ছে আপনার বাটন ফোন দিয়ে কিংবা সরাসরি গিয়ে হচ্ছে গিয়ে আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের গণসংযোগের অংশটা, একটা বিষয়। আর প্রতিবাদী আমাদের যে চিন্তা ভাবনার যে জায়গাটা ছিল যে আমরা কিভাবে মানুষকে এঙ্গেজ করবো নয় দফাকে সামনে রেখে, যেদিন হচ্ছে আপনার দেওয়াল লিখন, চিত্রাঙ্কন ওই জায়গায় হচ্ছে ওই দিন আপনার দেখছেন যে তারপরে শিক্ষার্থীরা বুয়েটের ওখানে পুলিশ সাথে হচ্ছে একটা মুখোমুখি অবস্থা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা অন্য জায়গায় বলেন, এর পরবর্তীতে কিন্তু হচ্ছেন শুধুমাত্র কার্টুনিস্ট কিংবা তারপরে শিক্ষার্থীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে তারা মাঠ পর্যায়ে নেমে এসেছিল।
1: 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নি ছড়া প্রতিবাদ। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে রাজধানীর বাইরে সারা দেশে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নানা স্লোগান স্থান পায়। সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে রাত 11টার দিকে সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দেওয়ানোর প্রতিবাদে পরদিন 29 জুলাই আবারও রাজপথে নামার ঘোষণা দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত ও 1 জন আহত হয়েছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায়, গত মধ্যরাতে কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। হাইকমিশন জানায়, হতাহতদের পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়াঞ্চলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃথক পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণ এবং স্কুল ফিডিং প্রকল্পের সার্বিক ব্যবস্থা বাস্তবায়নের উপর বাড়ানো হচ্ছে নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: হাওড় ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলে শিক্ষাখাতের বিদ্যমান সব সমস্যার সমাধানের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
5: এই অঞ্চলে মানে হাওর অঞ্চল বা হাওর জাতীয় ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। তো সেই কারণে ইভেন গতকালও আমরা একটা বৃহত্তর 6 ঘন্টার মতো মিটিং করেছি লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও টিও ডিপিও সকলের সাথে।
4: ববি হাজ্জাজ বলেন, হাওর অঞ্চলের শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার নিরিখে পাঠদানের সময় সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
5: আমরা এখানকার স্কুল হাওর এলাকার স্কুলগুলোকে বেটার সার্ভিস দিতে পারি, স্কুল ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে 12টায় অন্য সময় দেওয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসির কাজ করা শুরু করব।
4: শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং প্রকল্পের ওপর তদারকি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, খাবারের গুণগত মান পরীক্ষা এবং তা সরবরাহের ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করা হয়েছে। ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। আজ জাপানের কিউশু অঞ্চলে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সমগ্র কুমামোতো এলাকা জুড়ে অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইওন জানিয়েছে, কাশিমা শহরে তাদের একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছে। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য তেহরানকে স্বেচ্ছামূলক মাশুল আদায়ের সুযোগ দেবে এমন একটি পরিকল্পনার জন্য ওমান উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র আজ রয়টার্সকে কথা জানায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, তবে আলোচনায় কোনো ফলাফল না পেলে পুনরায় হামলা শুরুর হুমকি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কথা অস্বীকার করেছে ইরান। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 3-0 সেটে উজবেকিস্তানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল এই ভেন্যুতে দুদলের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। খবর শেষ হলো,
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ শাহজালাল চৌধুরী। নতুন করে স্পোর্টস 2025-26 বাংলাদেশ শিশু কিশোরদের জন্য এক মহৎ আয়োজন, যা জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা ও সক্ষমতাকে তুলে ধরার উদ্দেশ্যে গড়ে উঠেছে। এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, অর্থাৎ খেলাধুলাকে শুধু বিনোদন নয় বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিশু কিশোর অংশগ্রহণ করে। ফুটবল, স্প্রিং, সাঁতার সহ নানা ধরনের খেলায় তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বালক বিভাগে সিলেট এবং বালিকা বিভাগে রংপুর চ্যাম্পিয়ন হয়, যা প্রমাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ। হাজার হাজার শিশু কিশোরের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা প্রদানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে, তাই তাদেরকে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাষ্ট্রের প্রত্যাশা এবং দায়িত্ববোধ। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। তিনি তাদেরকে আহ্বান জানান মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে। তার মতে, শিক্ষা ক্রীড়া একসঙ্গে চললে শিশুরা নিজেদেরকে শক্তভাবে গড়ে তুলতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি দৃঢ় বিশ্বাস করেন যে এই শিশুদের মধ্যে থেকে ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, স্থপতি কিংবা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিশুদের আহ্বান জানান, আশেপাশে ময়লা আবর্জনা দেখলে তা পরিষ্কার করতে, নদীনালা ও পুকুরকে দূষণমুক্ত রাখতে এবং প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে। একই সঙ্গে পশুপাখির প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় প্রধানমন্ত্রী তাদেরকে হাত তুলে জানান দিতে বলেন যে তারা দেশের জন্য কাজ করবে। মুহূর্তে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু হাত তুলে আনন্দে চিৎকার করে ওঠে। এই দৃশ্য প্রমাণ করে যে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য এমন সরাসরি যোগাযোগ কতটা কার্যকর। অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র থিম সং এর সঙ্গে শিশুদের নৃত্য পরিবেশনা এবং মাঠে অনুষ্ঠিত ফুটবল, স্প্রিন্ট প্রতিযোগিতা প্রধানমন্ত্রী উপভোগ করেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এতে শিশুদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান যেন শিশুদের এই আয়োজনকে আগামী দিনের সংবাদে অগ্রাধিকার দেওয়া হয়। নতুন করে আসরের ঐতিহাসিক প্রেক্ষাপটও এখানে উল্লেখযোগ্য। 80-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা হিসেবে নতুন করে শুরু হয়েছিল। গান, আবৃত্তি, অভিনয়, নৃত্য সব ক্ষেত্রে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করেছিল এই আসর। বহু খ্যাতিমান শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই আসর থেকে উঠে এসেছে। সেই ধারাবাহিকতায় আজকে নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিস্তৃত এই আয়োজন প্রমাণ করে যে রাষ্ট্র শিশুদের সর্বাঙ্গীন বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ, আর এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু কিশোররা ক্রীড়াক্ষেত্রে সমানভাবে প্রতিভাবান এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তুললে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্মান অর্জন করতে পারবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
9: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন রয়েছে দেশের গান। প্রথম শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন ফজল এ খোদা, সুর করেছেন শিল্পী নিজেই।

শুনছেন দেশের গান। এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন নঈম গওহর, সুর করেছেন আজাদ রহমান।

0: অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃসার নিষ্ঠুর মরুস্থলে।
1: সুপ্রিয় শ্রোতা, শ্রাবণের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: বন্ধুরা, আজ 28শে জুলাই। প্রতিবছর আজকের দিনে সারা পৃথিবীতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়।
1: প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং প্রকৃতি রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করা দিবসটি পালনের মূল লক্ষ্য।
0: বন্ধুরা, প্রতিবছর আজকের দিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সময় মতো রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এই দিবস পালনের উদ্দেশ্য।
1: নোবেল জয়ী বিজ্ঞানী ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং এর টিকার পথ উন্মোচন করেন। 28শে জুলাই তার জন্মদিন।
0: চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের অবদান স্মরণে তার জন্ম তারিখ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়।
1: 2024 সালের 28শে জুলাই দিনটি ছিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন।
0: তৎকালীন সরকারের পক্ষ থেকে সহিংসতায় মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়। আন্দোলনরত ছাত্র জনতা দেশজুড়ে প্রতিবাদী কর্মসূচি পালন করে।
1: নানা দমন পীড়নের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত রাখে।

0: সুপ্রিয় শ্রোতা, উত্তরণের প্রথমেই রয়েছে বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আফসানা আক্তার, উপস্থাপন করছেন জাহানারা বেগম।
1: সুইডেনের উপকূলে একটি প্রাচীন ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ থেকে প্রত্নতাত্ত্বিকরা একটি মাটির পাত্র উদ্ধার করেছেন। পরীক্ষা করে দেখা গেছে পাত্রটির ভেতরে 300 বছর আগের খাঁটি চিজ বা পনির রয়েছে। সমুদ্রের অতিরিক্ত ঠান্ডা পানি এবং অক্সিজেনের অভাবের কারণে পনিরটি নষ্ট হয়নি, বরং মমি হয়ে শক্ত অবস্থায় ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন এটি থেকে তীব্র গন্ধ বের হলেও এর ভেতরের ব্যাকটেরিয়া এখনও বেঁচে আছে। নভোচারীরা যখন নীল আর্মস্ট্রং এর অ্যাপোলো 11 অভিযান থেকে শুরু করে বিভিন্ন সময়ে চাঁদে গিয়েছেন, তখন তারা চাঁদের বুকে প্রায় 96 থেকে 100টি ব্যাগ ফেলে এসেছেন। অবাক করার মতো বিষয় হল এই ব্যাগগুলোতে রয়েছে নভোচারীদের মলমূত্র এবং বর্জ্য পদার্থ। পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় মহাকাশযানের ওজন ঠিক রাখতে এবং ফেরার পথে চাঁদের পাথর ও মাটির নমুনা ভরে আনার জন্য ওজনের ভারসাম্য মেলাতে তারা এই বর্জ্যের ব্যাগগুলো চাঁদের মাটিতেই ফেলে আসেন। বিশ্ববিচিত্রা আজ এই পর্যন্তই।

0: শ্রোতা শুনলেন বিশ্ববিচিত্রা। স্বাধীনতোত্তর বাংলাদেশে যাকে চিন্তক, লেখক এবং প্রতিবাদের প্রতীক বিবেচনা করা হয় তিনি আহমদ সাফা।
1: তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও রাজনৈতিক চিন্তক। তিনি এক হাতে লিখতেন আর অন্য হাতে দেশের বিবেক জাগিয়ে তুলতেন।
0: সাফার লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল যুক্তি নির্ভরতা ও বুদ্ধিবৃত্তির স্বাধীনতা। তিনি ধর্মান্ধতা, কুসংস্কার এবং অন্ধ আনুগত্যের বিরুদ্ধে ছিলেন সদা সচেতন।
1: আহমদ সাফা জন্মগ্রহণ করেন 1943 সালের 30 জুন আর 2001 সালের আজকের দিনে তিনি অন্য লোকে পাড়ি জমান। প্রিয় বন্ধুরা, স্মরণে বরণে পর্বে আহমদ সাফার জীবন ও কর্ম সম্পর্কে বলছেন অধ্যাপক মঞ্জুরুল হক।
2: আহমদ সাফা প্রশ্ন করার এক দুরন্ত সাহসের লেখক। বাংলা সাহিত্যে এমন লেখক খুব বেশি নেই যাদের পরিচয় শুধু সাহিত্যিক হিসেবে সীমাবদ্ধ থাকে না। তাদের চিন্তা, বক্তব্য এবং জীবনাদর্শন সবকিছু মিলিয়ে তারা হয়ে ওঠেন একটি সময়ের বিবেক। আহমদ সাফা ছিলেন তেমনই এক মানুষ। তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, স্মৃতিকথা লিখেছেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি প্রশ্ন করতে শিখিয়েছেন। প্রচলিত বিশ্বাসকে প্রশ্ন করতে, প্রতিষ্ঠিত মতকে প্রশ্ন করতে, এমনকি নিজের অবস্থানকেও প্রশ্ন করতে শিখিয়েছেন এই লেখক। 1943 সালের 30 জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে তাঁর জন্ম। পিতা হেদায়েত আলী আর মা আসিয়া খাতুন। গ্রামীণ জীবনের সহজ পরিবেশেই তাঁর শৈশব কেটেছে, কিন্তু সেই গ্রামের সীমানা তার চিন্তাকে কিন্তু আটকে রাখতে পারেনি। কৈশোরেই বইয়ের প্রতি গভীর আকর্ষণ তার তৈরি হয়েছিল। ইতিহাস, দর্শন, সাহিত্য, সমাজ

0: সাহিত্যের অন্যতম মৌলিক চিন্তাবিদে পরিণত করেছে। চট্টগ্রাম কলেজে পড়াশোনার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন, কিন্তু ডিগ্রি অর্জনের চেয়ে জ্ঞান অর্জনকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পাঠের পাশাপাশি তিনি নিজস্ব অধ্যয়নের জগৎ তৈরি করেন। দর্শন, ইতিহাস, রাষ্ট্রচিন্তা এবং বিশ্ব সাহিত্য তার নিয়মিত পাঠ্যাভ্যাস ছিল। পরে বাংলা একাডেমির ফেলো হিসেবে তিনি গবেষণার সুযোগ পান, আর সেই গবেষণারই একটি গুরুত্বপূর্ণ ফল হল বাঙালি মুসলমানের মন, যে বইটি প্রকাশের পরে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে দীর্ঘ আলোচনা আর বিতর্কের জন্ম দেয়। আহমদ সফার লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি উপলব্ধি করেন তার ভাবনার বিস্তার প্রবন্ধ ও কথা সাহিত্যে বেশি স্বাভাবিক। ফলে তিনি একসঙ্গে প্রবন্ধকার, ঔপন্যাসিক, গল্পকার এবং চিন্তাবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন। তার রচনায় কল্পনা আছে, কিন্তু তা কিন্তু বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়। ইতিহাস আছে, কিন্তু তা তথ্যের স্তূপ নয়। সমাজ আছে, কিন্তু তা স্লোগানের ভাষায় নয়, বিশ্লেষণের ভাষায়। আহমদ সফার সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে তার প্রবন্ধের কথা আমরা একটু বলতে চাই, কারণ তার প্রবন্ধে আমরা একজন নির্ভীক চিন্তাশীল মানুষকে দেখি। বাঙালি মুসলমানের মন, এতে তিনি বাঙালি মুসলমানের সমাজের মানসিক গঠন, ইতিহাস চেতনা, সাংস্কৃতিক সংকট এসব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সহজে উত্তর দেননি, বরং দেখিয়েছেন ইতিহাসকে না বুঝলে বর্তমানকে বোঝা যায় না। আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তাঁর বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, এতে তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ, শিক্ষা, সংস্কৃতি নানা দিকে বিশ্লেষণ করেছেন। কথা সাহিত্যের দিকে একটু যাই, সেখানে আহমদ সফার অবস্থান কিন্তু স্বতন্ত্র। সূর্য তুমি সাথী, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ওঙ্কার, গাভী বৃত্তান্ত, এ সকল উপন্যাসে সমাজের এক একটি স্তর উন্মোচিত। বিশেষ করে গাভী বৃত্তান্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, ক্ষমতা, রাজনীতি, প্রাতিষ্ঠানিক সংকট তাকে ব্যঙ্গ করে এমনভাবে তুলে ধরা হয়েছে যা আজও প্রাসঙ্গিক। তার ব্যঙ্গ কখনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয়, বরং ব্যবস্থার অসঙ্গতি দেখানোর জন্য। আহমদ সফার ভাষা নিয়ে একটু কথা বলি। ভাষা ছিল সহজ কিন্তু ধারালো। তিনি অলঙ্কারের আড়ালে বক্তব্য লুকিয়ে রাখতেন না, যে কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট করে বলেছেন। এই স্পষ্ট ভাষিতাই তাকে যেমন জনপ্রিয় করেছে, তেমনি বিতর্কিত করেছে। কিন্তু তিনি বিতর্ককে ভয় পাননি, কারণ তার বিশ্বাস ছিল যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, সে সমাজ চিন্তা করতেও ভুলে যায়। আহমদ সফার সাহিত্য জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার স্মৃতিকথা, যদ্যপি আমার গুরু, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি গ্রন্থ হিসেবে বিবেচিত। বইটির কেন্দ্রে আছেন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, কিন্তু এটি শুধু একজন শিক্ষকের স্মৃতিচারণ নয়, এটি জ্ঞান, বিনয়, শিক্ষক শিষ্যের সম্পর্ক এবং মুক্ত বুদ্ধির এক অসাধারণ দলিল। বইটি পড়লে বোঝা যাবে যে আহমদ সফা মানুষের ভেতরের আলো কিভাবে খুঁজতে ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন একজন প্রকৃত শিক্ষক শুধু তথ্য দেন না, তিনি চিন্তা করতে শেখান। আহমদ সফার ব্যক্তিজীবনের দিকে যদি আমরা একটু আলো ফেলতে চাই, তাহলে দেখা যায় ব্যক্তিজীবনেও তিনি ছিলেন স্বতন্ত্র। পদ, পদবী, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, আর্থিক সাফল্য, এর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। বই ছিল তার নিত্যসঙ্গী, তরুণ লেখকদের সঙ্গে দীর্ঘ আড্ডা ছিল তার শিক্ষার আরেকটি মাধ্যম। নবীন লেখকদের তিনি উৎসাহ যোগাতেন, লেখালেখির জগতে আসতে বলতেন, আত্মবিশ্বাস অর্জন করতে বলতেন। আহমদ সফা শুধু সাহিত্য রচনা করেননি, তিনি বাঙালির বুদ্ধিবৃত্তিক আত্মপরিচয় নিয়ে নিরন্তর প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন আমরা কিভাবে নিজেদের ইতিহাস পড়ি, কিভাবে সংস্কৃতিকে বুঝি, কেন স্বাধীন চিন্তার চর্চা প্রয়োজন। তাঁর রচনার কেন্দ্রে এই অনুসন্ধিৎসাই সবচেয়ে শক্তিশালী। 2001 সালের 28 জুলাই আহমদ সফা পরলোক গমন করেন, কিন্তু একজন চিন্তকের মৃত্যু তার ভাবনার সমাপ্তি ঘটায় না। তার বই আজও নতুন পাঠককে প্রশ্ন করতে শেখায়, নতুন করে ভাবতে শেখায়। এ কারণেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আহমদ সফার গুরুত্ব কমে যায়নি, বরং নতুন প্রজন্মের কাছে তার অনেক প্রশ্ন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
1: শ্রোতা শুনছিলেন স্মরণে বরণে, আপনারা শুনছেন।

0: উত্তরণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, পশ্চিম এশিয়ার অতিথি পরায়ণ এক আরব দেশ জাপান। দেশটির উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণে সৌদি আরব আর পশ্চিমে ফিলিস্তিন ও ইসরায়েল। এর রাজধানীর নাম আম্মান এবং সরকারি ভাষা আরবি।
1: আরব ও ইসলামিক মূল্যবোধের উপর জর্ডানের সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিষ্ঠিত, যার মধ্যে বেদুইন যাযাবর সংস্কৃতি, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, ভেড়ার মাংস ও শুকনো দইয়ের মিশ্রণে তৈরি উৎসবের খাবার মানসাফ, আরবিক কফ কফি, মরুভূমির ঐতিহ্যবাহী একতারার বাদ্যযন্ত্র রাবাবা বিশেষভাবে উল্লেখযোগ্য।
0: সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে আজ জানাব জর্দানের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: যে দেশের নাম মনে আসলে মনে পড়ে ডেড সি আর চাঁদের উপত্যকার কথা। আজ আমরা সেই দেশের কথাই শুনব সবাই। দেশটির নাম জর্ডান, পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। এখানকার রাষ্ট্রধর্ম ইসলাম, সরকারি ভাষা আরবি। বড় এক শহর আম্মান এই জর্ডানের রাজধানী। এদেশের মুদ্রাকে বলা হয় জর্ডানিয়ান দিনার। জর্ডানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল পর্যটন। ঐতিহাসিক শহর পেত্রা, চাঁদের উপত্যকা খ্যাত ওয়াদি রুমের মরুভূমি এবং ডেড সি অর্থাৎ মৃত সাগর সারা বিশ্বের পর্যটকের কাছে খুবই জনপ্রিয়। পানিতে লবণের পরিমাণ এতই বেশি যে সাগরের মাঝে মানুষ সহজেই ভেসে থাকতে পারে, আর এ কারণেই একে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। জর্ডানের বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন হল পেত্রা শহর, একে পাথরের শহরও বলা হয়ে থাকে। পাহাড় কেটে তৈরি করা এই শহরকে বিশ্বের এক বিস্ময় নিদর্শন হিসেবে গণ্য করা হয়ে থাকে। জর্ডানের সাংস্কৃতিক ঐতিহ্য মূলত আরব এবং ইসলামিক মূল্যবোধের পাশাপাশি বেদুইন উপজাতীয় সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ। প্রাচীন সভ্যতার এক জীবন্ত জাদুঘর হল জর্ডান। মরুভূমি এবং রোমান আমলের জেরাস শহরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। বিংশ শতাব্দীর কবি মুস্তফা ওয়াহবি আল তাল জর্ডানের বিখ্যাত একজন কবি, তাকে জর্ডানের জাতীয় কবি বলা হয়ে থাকে। ঐতিহ্যগতভাবে জর্ডানের শিল্পে ইসলামিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশার প্রচলন দেখা যায়। জর্ডান ন্যাশনাল গ্যালারি অব ফাইন আর্টস এ যেন মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা শিল্প জাদুঘর। এখানে এশিয়া ও আফ্রিকার সমসাময়িক শিল্পীদের অনেক রকম শিল্পকর্ম সংরক্ষিত আছে। এই জর্ডানেও আছে ঐতিহ্যবাহী হস্তশিল্প। জর্ডানের লোকসঙ্গীতের মাঝে বেদুইন সংস্কৃতির ছোঁয়া মেলে। ডাবকে হল সমবেত একটি লোকনৃত্য, উৎসব এবং বিয়েতেও প্রদর্শিত হয়ে থাকে। জর্ডানের সংস্কৃতিতে পোশাকের শালীনতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়ে থাকে। পুরুষেরা কখনো কখনো লাল সাদা চেক স্কার্ফ এবং নারীরা কারুকাজ করা ঐতিহ্যবাহী লম্বা পোশাক পরিধান করেন। জর্ডানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ায় ইসলামিক উৎসবগুলো এখানে ধুমধামের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। তবে জর্ডানের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজস্ব ধর্মীয় উৎসবগুলো স্বাধীনভাবে উদযাপন করে থাকেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এদেশের মানুষের দুটো প্রধান ধর্মীয় উৎসব। জর্ডানের বিখ্যাত এবং বড় সাংস্কৃতিক উৎসব হল জেরাস সংস্কৃতি ও শিল্প উৎসব। জর্ডানের ঐতিহ্যবাহী খাবারের ভেতর উল্লেখযোগ্য হল মানসাফ, হুমুস, ফালাফেল এবং কুনাফা। ফুটবল এবং বাস্কেটবল জর্ডানের দুই জনপ্রিয় খেলা। 2025 সালে ওমানকে 3-0 গোলে হারিয়ে জর্ডান ইতিহাসে প্রথমবার 2026 সালে বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে। উটের দৌড় এবং ঘোড় দৌড় এদেশের ঐতিহ্যবাহী খেলা। সবকিছু মিলিয়ে জর্ডানের সাংস্কৃতিক ঐতিহ্য সত্যি অনন্য এবং সমৃদ্ধ। অতীত ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া দেশ হল জর্ডান।

0: শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। শ্রাবণে মুষলধারায় বৃষ্টি নামে, রাতে যখন তুমুল বাড়ি বর্ষণে প্রকৃতি ভেজে, তখন মানব মন বিরহী হয়ে ওঠে।
1: কবি কাজী নজরুল ইসলাম তার বাদল রাতের পাখি কবিতায় বৃষ্টির রাতে শেফালি বনের পটভূমিতে সঙ্গিনী সন্ধানী পাখির আকুল ডাকের প্রতীকী ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন মানব জীবনের গভীর বিরহ, একাকিত্ব এবং না পাওয়ার বেদনা।
0: কাজী নজরুল ইসলামের চক্রবাক কাব্যগ্রন্থের বাদল রাতের পাখি কবিতাটি আবৃত্তি করছেন টিটু মুন্সী।

0: জাদু ছোঁয়া দিও, বউ কথা কও শেফালির বনে একা। শাওনি যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা। তুমি কাঁদিয়াছ বউ কথা কও সে কাঁদনি তব সাথে, ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে। বন্ধু বরষা রাতে কেঁদেছে যে সাথে, সে ছিল কেবল বর্ষা রাতেরই সাথে। আকাশের জল ভারাত রাখি আজি হাসি উজ্জ্বল, তেসা চাহনি জাদুহানে আজ ভাবে তনু ঢল ঢল। কমল দেখিতে কোমল মুখিরা অধরে হিঙুল মাখে, আলু থালু বেশ ভ্রমরে সোহাগে তর্ণ আঁচলে ঢাকে। শিউলি তলায় কুড়াইতে ফুল আজি কি কিশোরী মেয়ে, অকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানে চেয়ে। শালুকের কুড়ি গুজিছে খোঁপায় আবেশে পিথুরা পথু, মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু। আজি আনন্দ দিনে পাবে কি বন্ধু বধুর তোমার, হাসি দেখে লবে চিনে। সরসের তীরে আম্রের বনে আজও জবে ওঠে ডাকি, বাতায়নে কেহ বলে কি কে তুমি বাদল রাতের পাখি।
1: সুপ্রিয় শ্রোতা, এবার ক্লাসিক সিনেমা পর্বে দ্য মিরর চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত বলছেন শামীম খান।
2: শ্রোতা বন্ধুরা, আজকের চলচ্চিত্র পর্যালোচনায় আমরা কথা বলব বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কাব্যিক ও রহস্যময় সৃষ্টি মিরর নিয়ে। এই ছবির পরিচালক হলেন কিংবদন্তি রুশ চলচ্চিত্রকার অন্দ্রে তারকভস্কি। দ্য মিরর এমন একটি চলচ্চিত্র যা প্রচলিত গল্প বলার নিয়ম মেনে চলে না। এখানে কোন সরল কাহিনী নেই, নেই শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্পষ্ট ঘটনা প্রবাহ, বরং স্মৃতি, স্বপ্ন, বাস্তবতা, ইতিহাস এবং ব্যক্তিগত অনুভূতির মিশেলে নির্মিত হয়েছে এক অসাধারণ চলচ্চিত্র ভাষা। ছবিটির কেন্দ্রবিন্দুতে আছেন অ্যালেক্সি নামের এক ব্যক্তি, যিনি নিজের অতীত, শৈশব, মা, পরিবার এবং জীবনের নানা মুহূর্ত স্মৃতির আয়নায় ফিরে দেখেন, কিন্তু দর্শক তাকে সরাসরি খুব কমই দেখেন। তার স্মৃতির টুকরো, অনুভূতি এবং সম্পর্কের মধ্য দিয়ে চরিত্রটি ধীরে ধীরে ফুটে ওঠে। দ্য মিররের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কাব্যিক নির্মাণ শৈলী। প্রতিটি দৃশ্য যেন একটি কবিতার স্তবক, কখনো বাতাসে দুলতে থাকা ঘাস, কখনো বৃষ্টি ভেজা প্রান্তর, কখনো বা নীরব ঘরের ভেতর আলো ছায়ার খেলা, সব কিছু মিলিয়ে চলচ্চিত্রটি হয়ে ওঠে এক গভীর আবেগময় অভিজ্ঞতা। তারকভস্কি বিশ্বাস করতেন যে সিনেমা শুধু গল্প বলার মাধ্যম নয়, বরং সময় এবং অনুভূতিকে ধারণ করার এক শিল্প। দ্য মিররের সেই দর্শন সবচেয়ে শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে। এখানে দৃশ্যগুলো অনেক সময় ব্যাখ্যার চেয়ে অনুভব করার বিষয় হয়ে ওঠে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইতিহাসের উপস্থিতি। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি সোভিয়েত সমাজ, যুদ্ধকালীন সময় এবং সামাজিক পরিবর্তনের নানা প্রতিফলনও চলচ্চিত্রটিতে দেখা যায়, ফলে এটি শুধু একজন মানুষের স্মৃতিচারণ নয়, বরং একটি সময়ের প্রতিচ্ছবিও। সিনেমাটিতে মার্গারিটা তারেখোভা মা এবং স্ত্রীর ভূমিকায় অসাধারণ সংবেদনশীলতা নিয়ে উপস্থিত হয়েছেন। তার অভিনয় ছবির আবেগকে আরও গভীর করেছে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা বলে বিবেচিত। সাদা কালো, রঙিন এবং সংবাদচিত্রের ফুটেজের মিশ্রণ এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করেছে। প্রতিটি ফ্রেম যেন একটি চিত্রকর্ম। যারা রহস্য, অ্যাকশন বা সরল কাহিনী খুঁজবেন তাদের কাছে দ্য মিরর ধীর গতির মনে হতে পারে, কিন্তু যারা সিনেমাকে একটি শিল্প মাধ্যম হিসেবে অনুভব করতে চান তাদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। এই চলচ্চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের পরিচয় গড়ে ওঠে তার স্মৃতি, সম্পর্ক এবং অতীতের অভিজ্ঞতা নিয়ে। প্রিয় শ্রোতা, কথায় কথায় শেষ হয়ে এলো আমাদের আজকের উত্তরণ। বিদায় রেখে জানিয়ে যাই, আজ উত্তরণের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশিদ, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি
1: এবং আমি আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ রেজা,
2: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Bazaar. The news read by Shamima Nasrin. First, the headlines. Prime Minister Tariq Rahman seeks active Japanese cooperation in different sectors, including human resource development and skills enhancement. In telephone conversation with Malaysian Prime Minister Anwar Ibrahim, Prime Minister seeks cooperation in addressing country's energy crisis. Acting President Major Retired Hafizuddin Ahmed Birbikram begins official duties at Bongo Bhavan. Presidential election date not yet been finalized, but Election Commission is ready for it, says CEC after meeting with Acting Speaker. LGRD Minister calls for social movement against drugs. Information and Broadcasting Minister warns of strict action against irregularities in family card distribution. All controversial elections are past need to be properly and impartially investigated, comments Prime Minister's Information and Broadcasting Advisor. Powerful 7.1 magnitude earthquake hits Japan, many casualties feared as shopping mall collapse. And Bangladesh moves into final of international volleyball tournament beating Uzbekistan by 3-0 seeds in Islamabad. Now the details. Prime Minister Tariq Rahman has urged Japan to recruit more skilled Bangladeshi workers while seeking more active Japanese cooperation in human resource development, skills enhancement, and increased investment. He made the call when Japanese Prime Minister's Special Advisor Yuno Yoshimasa paid a courtesy call on the Prime Minister at his office in the Secretariat today. Prime Minister urged Japanese authorities to take initiatives to recruit skilled Bangladeshi healthcare workers, agriculture workers and drivers with Japanese language proficiency. During the meeting, both the sides discussed ways to further strengthen the strategic partnership between Bangladesh and Japan, thus elevate bilateral relations to a new height. The Prime Minister called for increased investment by Japanese companies in Bangladesh. Prime Minister Tariq Rahman has sought energy cooperation during a telephone conversation with his Malaysian counterpart Anwar Ibrahim. State Minister for Power, Energy and Mineral Resources Onindo Hassan Amit said this to newsmen at the Secretariat today. The State Minister said Prime Minister Tariq Rahman spoke with Malaysian Prime Minister Anwar Ibrahim at 2 PM Bangladesh time after sending him a letter yesterday seeking energy cooperation. He said following the telephone conversation, the Malaysian Premier assured Tariq Rahman of supporting energy cooperation after consulting relevant authorities in his country. Anwar Hassan Amit said, considering people's suffering, the government has been working round the clock to address the ongoing energy challenges. Prime Minister Tariq Rahman is also maintaining constant communication with the ministry over the developments, he added. Acting President Major Retired Hafizuddin Ahmed Birbikram received his first ceremonial salute and held his first official engagements today at Bongo Bhavan after taking church. On his arrival at Bongo Bhavan, a smart contingent of the Horse Mounted President Guard Regiment PGR welcomed the acting president and escorted him to the venue of the Guard of Honor. A smartly turned PGR contingent extended him a Guard of Honor as part of the welcoming ceremony. A combined military band comprising the Army, Navy and Air Force played a welcome tune. Major Retired Hafizuddin Ahmed Birbikram then participated in a view-sharing meeting. Chief Election Commissioner CEC AMM Nasiruddin has said the preliminary discussions on the presidential election have been completed. The commission is fully prepared to organize the presidential election at any time. He informed this to newsmen after holding a meeting with Acting Speaker Barrister Kasur Kamal at the Jatiyo Shongshad Bhavan today. CEC said the date and schedule of the election have not been finalized yet. The specific date will be finalized after necessary consultations and coordination with the speaker, and it will be informed to everyone through a gadget notification, he added. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has stressed the need for creating a social movement against drug abuse across the country. He said this to newsmen after attending an anti-drug meeting in Thakurgaon today. The minister said if drug abuse can be eradicated, many problems of the society will be solved. The current BNP government is making all-out efforts to eradicate drug abuse from the country, he added. Information and Broadcasting Minister Johiruddin Shopon has warned of taking stern action if any irregularity is found in distribution of family cards. He said this while inaugurating a tree plantation program on both banks of the Shonirbhor Canal at Kutubpur at Goronodi in Borishal today. Later, the minister joined the distribution of sports equipment and tree saplings in educational institutions at the Goronodi Upajila Parishad Auditorium. This is Bangladesh Weather giving you the news. Prime Minister's Information and Broadcasting Minister Dr. Jahidur Rahman has stressed the need for investigations into controversial elections, including the 2008 general election. He made the remarks at the weekly press briefing at the conference room of the Press Information Department, PID, at the Secretariat today. The Prime Minister's advisor said information and broadcasting, although many people have a positive perception of the 2008 election, various statistics have shown that thousands of votes were cast in less than a minute at many polling centers. So there needs to be a proper probe into each of the elections held in 2008, 2013 and 2018, he added. An extremely powerful magnitude 7.1 earthquake has struck Japan's Kyushu region today. Major Richter Lion says an explosion occurred at the Ewan Mall, Kumamoto in Kashima town. Fire officials said part of the second floor of the building collapsed after the explosion, trapping many people inside. Oman has won backing from Gulf States for a plan that would let the Iran collect voluntary fees to use the Strait of Hormuz. A Gulf source said this to Reuters today. Meanwhile, U.S. President Donald Trump said there were good talks underway with Iran but threatened to restart strikes unless negotiations deliver. Iran denies seeking to resume talks with U.S. Volleyball and Bangladesh and host Pakistan have reached the final of the international volleyball tournament in Islamabad, Pakistan. In the first semi-final today, Bangladesh defeated Uzbekistan by 3-0 sets, while in the second semi-final, Pakistan beat Sri Lanka by the same margin. The final match of the competition between the two teams will be held at 4:30 p.m. at the venue tomorrow. Dhaka Meteorological Office says the deep depression over Northwest Bay and adjoining West Bengal coast moved west-northwestwards and crossed West Bengal North Orisha coast at 6 a.m. today, now lies over North Orisha and adjoining Gangetic West Bengal coast. It is likely to move west-northwestwards and weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep house to local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 to 9 says there are chances of rain or thundershowers with temporary south or southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rashi, Babna, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Nuakhali, Kumila, Chattogram and Cox's Bazar. The river ports in this area are to host caution signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman seeks active Japanese cooperation in different sectors, including human resource development and skills enhancement. In telephone conversation with Malaysian Prime Minister Anwar Ibrahim, Prime Minister seeks cooperation in addressing country's energy crisis. Acting President Major Retired Hafizuddin Ahmed Birbikram begins official duties at Bongo Bhavan. Presidential election date not yet been finalized, but Election Commission is ready for it, says CEC after meeting with Acting Speaker. LGRD Minister calls for social movement against drugs. Information and Broadcasting Minister warns of strict action against irregularities in family card distribution. All controversial elections of past need to be properly and impartially investigated, comments Prime Minister's Information and Broadcasting Advisor. Powerful 7.1 magnitude earthquake hits Japan. Many casualties feared as shopping mall collapses. And Bangladesh moves into final of international volleyball tournament, beating Uzbekistan by 3-0 sets in Islamabad. And that is end of the news. Our next bulletin will be Vishwabhatari Bangladesh at 10 p.m. in English.
1: Now, here is a news commentary written by Manu Rahim and read by Mohammad Sharia Talukdar. The Nutun Kuri Sports 2025-26 festival was a grand initiative for the children and adolescents of Bangladesh, designed to showcase their talents and abilities at the national level. The central theme of this competition was, if a sports become a profession, families will gain assurance. In other words, sports should not be seen merely as entertainment, but embraced as a promising career path. Held at the Bangladesh Army Stadium, there were 2,000 participants from across the country. They demonstrated their skills in football, sprint, swimming and other disciplines. Senate emerged as champions in the boys' category, while Rangpur triumphed in the girls' category, proving that gifted athletes are rising even from the remotest corners of the country. The closing and prize-giving ceremony of Nutun Kuri Sports 2025-26 was held in a festive manner. In front of thousands of children, Prime Minister Tariq Rahman handed over the awards to the winners and delivered an emotional message. He clearly stated that today's children will build tomorrow's Bangladesh. Therefore, they must devote themselves to studies, sports and creative pursuits. His words reflected the state's expectations and responsibilities towards the younger generation. According to him, when education and athletics go hand in hand, children can grow stronger and lead the nation forward. The Prime Minister expressed firm belief that among these children will emerge future doctors, engineers, architects and world-class athletes. Tariq Rahman also emphasized the importance of environmental protection. He called upon the children to clean up litter whenever they see it, keep rivers and ponds free from pollution, and plant at least one tree every year. At the same time, he encouraged them to show compassion toward animals. His remarks made it clear that he envisions children not only as educated citizens, but also as responsible, environmentally conscious individuals. During his direct interaction, the Prime Minister asked the children to raise their hands if they were committed to working for the country. Instantly, thousands of hands were raised in the gallery, accompanied by joyful cheers. This moment demonstrated how effective such direct communication can be in instilling patriotism among the youth. The event also featured a documentary, a theme song accompanied by children's dance performances, and live football and sprint competitions, all of which the Prime Minister enjoyed. He handed over prizes to the winners and joined them in a photo session. This gesture instilled confidence in the children, reassuring them that the nation's highest leadership stands beside them. Tariq Rahman made a special appeal to the media to prioritize coverage of such children's events in future news. In his view, alongside political and social reports, the achievements of children carry the true message of nation-building. His statement reflected the state's commitment to the younger generation and the necessity of highlighting their successes on a national stage. The historical context of Nutun Kuri is also significant. In the 1980s, Bangladesh Television launched Nutun Kuri as a cultural competition for children. It provided opportunities for talent development in singing, recitation, acting and dance. Many renowned artists and cultural figures emerged from this platform. In continuation of that legacy, today's Nutun Kuri Sports has opened a new horizon for nurturing talent in athletics. Expanding from cultural contests to sports competitions, this initiative demonstrates the state's dedication to the holistic development of children. That is the end of the news commentary.
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা, প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর ব্রিফিং, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎকার পরবর্তী ব্রিফিং, ঠাকুরগাঁয়ে মাদক বিরোধী সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর প্রেস ব্রিফিং, কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা এবং বিশ্ব যুব দক্ষতা দিবস 2026
2: দিবস উপলক্ষে আলোচনা। আজ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন এমপি বলেন,
3: আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দ্য রিসার্চ এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটার উপরে আজকে আলোচনা হবে। এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। এখন প্রধানে আমরা টোটাল প্রপোজালটা হাতে পাবো, এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। এই লিঙ্কেজটা হয়ে যাবে কারণ এখানে হেলথ মিনিস্ট্রি ইন্ডাস্ট্রিকে ডাকবে, ফার্মাসি ইন্ডাস্ট্রিতে ডাকবে অ্যান্ড আমরা তাদেরও হেল্প চাইবো। একটা মডার্ন ল্যাব আমাদের এই মেডিসিন উপর রিসার্চ করার জন্য করতে হবে, দ্যাটস দ্য মেইন। এটা একটা কমন ল্যাব হবে, হাই রিসার্চ ওরিয়েন্টেড, ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির না, এটা সেন্ট্রালি হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ল্যাব হবে। এটা প্রয়োজন রয়েছে, সেটার ব্যাপারে আলোচনা হয়েছে।
2: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
4: বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে নব থিয়েটারে তাদের একটা দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত থেকে শুধু উদ্বোধন ঘোষণা করেছেন, দুদিনব্যাপী অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগত গবেষক, বিজ্ঞানী, অধ্যাপক, শিল্পোদ্যোগীরা অনেকেই ছিলেন। অতএব পৃথিবীর একটা সময় তার মূল শক্তি ছিল তেল এবং এখন বলা হয় পৃথিবীর মূল শক্তি আসলে সেমিকন্ডাক্টর। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমার সাথে পার্সোনালি বলেন, তিনি পাবলিকলি বলেছেন, একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনি গান গাইছেন, গানটাও যেন একটা পেশা হয়ে উঠছে, এটা ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা বাজেটে একটা বরাদ্দ আছে, এটা মূল কনসেপ্ট হচ্ছে মনিটাইজিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আমরা এতদিন পর্যন্ত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যারা করতাম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা তাদের এই যে মোবাইল ফোন সেগুলো রেগুলারলি কন্টিনিউ করছেন, অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে এবং যেখানে যেখানে পরিবেশ আইন লঙ্ঘন হয়েছে সেটার বিরুদ্ধে কাজ করছেন, বন্যকারী উদ্ধার করছেন। পরিকল্পনা মন্ত্রণালয় 14,41,00,000 আর্থিক প্রকল্প এক লাখ সহ অনুমোদন হয়েছে, এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে 10,494,21,00,000 এবং প্রকল্পের 3,550,00,000 মধ্যে হচ্ছে মতো কতগুলো প্রজেক্ট আছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যারিফ এসছে, এটা 10%, যাদের অনেকগুলো দেশের উপরে এটি ইম্পোজ রয়েছে। অল্প কিছু দেশ যারা সবচেয়ে কম, মানে 10% পেয়েছে 17টা দেশ, এর মধ্যে বাংলাদেশ একটা, বাকি দেশগুলোর উপরে 12.5% ট্যারিফ ইম্পোজ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের রাজক উদ্ধার, অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার, তাদের যে অন্যান্য সব প্রতিষ্ঠান আছে, পুলিশ আছেন, র্যাব আছেন, বর্ডার গার্ড আছেন, কোস্ট গার্ড আছেন, সবাই মিলে টাকা তারা কন্টিনিউ করছেন এবং সাকসেসফুলি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি আমরা একজন নতুন নৌবাহিনী প্রধান পেয়েছেন, 18টা নৌবাহিনী প্রধান হিসাবে নিয়োগ করে ডিআরআইপির অন্তর্গত নিউজ বাউল জি। এর বাইরে আমাদের সাইবার সক্ষমতা দেশীয় উদ্ভাবনে গতি আনতে এভারেস্টে পরিদর্শন করেছেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, তারা তাদের রেগুলার যেসব কাজ আছে সেগুলো কন্টিনিউ করছেন।
2: আজ সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। পরে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেন,
5: আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনের এই যে দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব, এটা করার জন্য 91 সালের একটা আইন আছে। আইন অনুযায়ী যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য যে তারিখটা ঠিক করা বা প্রসিজিউরাল ম্যাটারগুলো ওখানে বলা আছে, ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে, কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে স্ক্রুডিং কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় তাহলে আরেক ধরনের ব্যবস্থা, সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা, ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা আলোচনা হয়েছে। দীর্ঘক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা তো যথাসময় জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, অসুবিধা নাই। আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেবো। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে, সেটা দেখা যাবে। তবে আমরা দীর্ঘক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দীর্ঘক্ষণ আমরা এইভাবে ঠিক করি না, এখন ঠিক করি। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। তাহলে আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা বিষয় প্রস্তুতির ব্যাপার আছে, তাহলে আমাদের ওইদিকে ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্ভব ওনারা দিবেন। আমরা আছি, চিঠি দিয়েছি। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা, না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে।
2: আজ সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সভা পরবর্তী ব্রিফিং এ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
6: আমরা মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁওতে শুরু করেছি, সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এই পদক্ষেপ গুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। আমরা চাই আপনার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং প্রচারটা করবেন।
2: আজ সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
7: বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। আমরা চাই আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য, কারণ আমাদের এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে ১২ মাস ফসল ফলে। আমরা সৌভাগ্যবান, সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা দেশ দিয়েছে যেখানে ১২ মাস আমরা ফসল ফলাতে পারি। পৃথিবীতে এমন ধরনের দেশ খুব কম আছে। সুতরাং বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। আমরা কৃষি পণ্য আধুনিক প্যাকিং এর একটা প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্যাকিং হবে। আমি প্রথমেই বলে দিই, সার বাংলাদেশে অ্যাভেলেবেল, সার অনলাইনে প্রচুর আছে, নো প্রবলেম, সারের কোনো ঘাটতি নেই। তো এর মধ্যে আমরা গতকালকে সারা বাংলাদেশের সমস্ত ডিসিদের সাথে, জেলা প্রশাসকদের সাথে আমরা স্কাইভিতে মিটিং করেছি, ডিডি এগ্রিকালচারদের সাথে আমরা মিটিং করেছি। সো আজকে থেকে ওনারা, যদি অতীতেও ছিল আরো সিরিয়াস, আজকে থেকে সারা বাংলাদেশে ওনারা থাকছে, কোথায় কারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিরত রাখা, না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা।
2: দক্ষতাই গড়ি সম্মিলিত ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিনিয়োগ ভবনের মাল্টিপারপাস হলে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন,
8: যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঘটনা কৌশলগত ভাবে কেউ জয়ী হয়, কেউ হচ্ছে জয়ী হয়। তিনি লক্ষ্য করলেন যে তেল সংকটের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আপনার জয়ী হচ্ছে, অর্থাৎ তাদের উদ্বৃত্ত পুঁজি হচ্ছে, আর বাংলাদেশে আছে উদ্বৃত্ত শ্রম। তিনি এই দুটোর মধ্যে বাণিজ্য করালেন, অর্থাৎ অতিরিক্ত পুঁজি বা উদ্বৃত্ত পুঁজি এবং উদ্বৃত্ত শ্রমিক। আমাদের যদি সম্মিলিত ভবিষ্যৎ গড়তে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ওই যে কৌশলগত পরিবর্তন যার মাধ্যমে ওই প্রবাসী শ্রমিকের অর্থ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল সেটাই কিন্তু অর্থনীতির শাখ ছিল। আপনাকে সম্মিলিত ভবিষ্যৎ করতে হলে এরকম কৌশল দরকার, ওই রকম পরিকল্পনা দরকার, ওই রকম কৌশল নিয়ে তার বাস্তবায়ন দরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে উদ্বৃত্ত শ্রমিককে আর উদ্বৃত্ত পদীর যে মিলন ঘটানোর জন্য কতবার এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দরবার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তার যে সবার আগে বাংলাদেশ যে দার্শনিক ভিত্তির মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার বাংলাদেশ,
9: তিনি লক্ষ্য স্থির করেছেন যে 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি করে তোলা, ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি, গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের যদি দেখেন বাংলাদেশে আপনারা সবাই দেখেন। এবং তিনি উল্লেখ করেছেন যে নারীর অগ্রগতি উন্নয়নের একমাত্র মাপকাঠি।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক MP উল্লেখ করেন,
10: মালয়েশিয়াতে আমাদের দ্বিতীয় শ্রমবাজার, বাংলাদেশিদের একটা ভালো ডেস্টিনেশনের জায়গা, কিন্তু দীর্ঘদিন একটা ইল প্র্যাকটিস এই জায়গাটাতে হয়ে আসছিল যে আমাদের যারা যাচ্ছে শ্রমিকদেরকে, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বিগত সরকার যে কাজগুলো করেছে তার কারণে তার দেশের সমালোচিত হয়েছে, আমরা সেটা করতে চাই না, আমরা একটা ট্রান্সপারেন্সি আনতে চাই এবং আমাদের দেশের নাগরিকদের মর্যাদা অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন কম খরচে আসতে পারে, খরচ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাই বহন করে থাকে, সেই রকমের একটা কম খরচের মধ্যে দিয়ে যেন আমরা যেতে পারি, এই জন্য 2-4 দিন সময় লাগছে। আমাদের মন্ত্রী মান প্রধানমন্ত্রী উপদেষ্টা যিনি শুরু থেকেই যারা এই মালয়েশিয়ার সাথে কাজ করছেন, গতকালকে তারা মালয়েশিয়া গিয়েছেন, আশা করি এখানে একটা আগের ওই রকমের বিশৃঙ্খল ব্যবস্থা হবে না, কম খরচে যেতে পারবে এবং যারা যাবে বর্তমান খরচের সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই এবং সেটা আমরা স্ট্রিক্টলি যেন ফলো করে তার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাতে চাই। কারণ এই যে আমাদের সাধারণ মানুষ এত কষ্ট করে যায় কিন্তু এখানে যাওয়ার ব্যয়টা যদি কমানো যায় তাহলে তাদের জন্য সুবিধা হয়, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এইবার জন্য এটা না হয় এই কারণে কিন্তু আমাদের একটু সময় লাগতেছে, কারণ আগের সরকারকে এমনিও করে গেছে সেখানে পুরোপুরি অথরাইজেশন দিয়ে গেছে মালয়েশিয়ান অথরিটিকে যে তারা যেভাবে খুশি সেভাবে সিলেক্ট করবে, তা আমরা বলছি না এটা হবে না, এর ফলে এই ঝামেলাটা হয়। আমরা এখানে ইনভলভ থাকতে চাই প্রক্রিয়ার সাথে, আর UAE-র সমস্যাটা নেই যেটা আমি বলছিলাম এটা আমাদের প্রবাসীদের একটা বড় কনসার্ন, কারণ মিডল ইস্ট আমাদের এই প্রবাসীদের গন্তব্যের একটা বড় জায়গা। এই যাত্রাটাও কিন্তু শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, আপনার জানেন 1976 সালে, এবং জিয়াউর রহমানের লিডারশিপের কারণে বিশেষ করে মিডল ইস্টের এই মধ্যপ্রাচ্যের বা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক একটা অন্য উচ্চ মাত্রায় ছিল, যে কারণে কিন্তু আমরা এই মিডল ইস্টের শ্রম বাজারের ক্ষেত্রে আমাদের একচেটিয়া দখল ছিল।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
11: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না ওঠে, পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরে ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন।
13: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

কিছু মানুষ জীবনে আলো হয়ে আসে, আবার কিছু মানুষ আমাদের সাহস যোগায় প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াতে। কারণ জীবন সবসময় প্রশংসার ফুলে সাজানো থাকে না, কখনো কখনো সমালোচনার কাঁটাও পায়ে বিঁধে। তবু যারা সত্যের পথে চলতে জানে তারা কাঁটাকে ভয় পায় না। সেই দৃঢ়তা আর আত্মবিশ্বাসের কথাই বলে আজকের দ্বিতীয় গান। আবু জাফরের কথা ও সুরে ফরিদা পারভিনের মায়াবী কণ্ঠে শুনব, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, এ যেন জীবনের পথে এগিয়ে যাওয়া এক সাহসী উচ্চারণ।

শ্রোতা বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল, প্রতিটি হৃদয়ের নিজস্ব কিছু গল্প থাকে। কখনো সেই গল্প পূর্ণতার, কখনো অপূর্ণতার। কখনো মানুষ ভালোবাসে, অথচ সেই ভালোবাসা পৌঁছে দিতে পারে না তার নির্ধারিত ঠিকানায়। আজকে তৃতীয় গানটি তেমনই এক হৃদয়ের নীরব বেদনার কথা বলে। আব্দুল হাই আল হাদির কথায় আলাউদ্দিন আলীর সুরে মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে শুনব এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। এ যেন মনের গোপন কষ্টকে সুরের ভাষায় প্রকাশ করার এক মর্মস্পর্শী প্রয়াস।

জীবনের বেদনা, অন্যদিকে এই পৃথিবীর অসংখ্য সৌন্দর্য। মানুষের মন তাই কখনো বিষণ্ণতায় ডুবে যায়, আবার কখনো প্রকৃতির রূপে নতুন করে বাঁচার অনুপ্রেরণা খুঁজে পায়। আজকের চতুর্থ গানটি সেই জীবনমুখী সৌন্দর্যের কথাই বলে। পৃথিবী যতই জটিল হোক, তার ভেতরে এখনো রয়ে গেছে অসংখ্য মধুময়তা, অসংখ্য সম্ভাবনা। শামসুর রহমানের কথায়, আব্দুল আহাদের সুরে এবং ফেরদৌসি রহমানের কণ্ঠে শুনব মধুময় পৃথিবীকে, নীল আকাশ ডাকবে। এ যেন জীবনকে নতুন চোখে দেখার এক আশাবাদী আহ্বান।

শ্রোতৃবন্ধুরা, মানুষের জীবন আসলে এক দীর্ঘ পথ চলা। এই পথে কত মানুষ আসে, কত সম্পর্ক গড়ে ওঠে, কত স্মৃতি জমা হয়। কখনো পেছন ফিরে তাকালে মনে হয় কত পথ পেরিয়ে এসেছি, অথচ কত কিছু এখনো রয়ে গেছে মনে। সেই পথ চলার গল্প নিয়েই আজকের পঞ্চম গান। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় এএইচএম রফিকের সুরে এবং রেবেকা সুলতানা ও রেজাউল করিমের দ্বৈত কণ্ঠে শুনব কত পথ পেরিয়ে এলাম। এ যেন স্মৃতি আর সময়ের হাত ধরে ফিরে দেখা জীবনের এক সুন্দর উপাখ্যান।

আজকে শেষ গানটি নিয়ে যাবে আমাদের আরেক ভিন্ন অনুভবের জগতে। মানুষ কখনো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে স্বপ্নের খোঁজে, জীবিকার তাগিদে কিংবা অজানা কোনো আহ্বানে। কিন্তু যত দূরেই যাক, মনের এক কোণে শিখরের টান, ঘরের স্মৃতি আর আপনজনদের মুখ ঠিকই রয়ে যায়। ফজলে খোদার সুরে বশির আহমেদের কথাও কণ্ঠে শুনব, সেই যে কবে ঘর ছেড়েছি, এ যেন প্রবাসী মন, পথিক হৃদয় আর ফেলে আসা আপন ঠিকানার এক আবেগময় স্মৃতিচারণ।

শ্রোতা বন্ধুরা, এইভাবেই শেষ হলো আজকের সুরের মোহনা। আজকের এই সুর ভ্রমণে ছিল আশ্রয়ের আকাঙ্ক্ষা, প্রতিকূলতার মুখে দৃঢ়তা, হৃদয়ের না বলা বেদনা, পৃথিবীর সৌন্দর্যের প্রতি মুগ্ধতা, দীর্ঘ পথ চলার স্মৃতি এবং ঘর ছাড়া মানুষের আবেগ। প্রতিটি গান যেন আমাদের জীবনেরই কোনো না কোনো অধ্যায়ের কথা বলল, কোনো না কোনো অনুভবকে ছুঁয়ে গেল নীরবে। আমি ফারহানা ত্রিনা যেখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো সন্ধ্যায়, নতুন কোনো গান, নতুন কিছু অনুভব আর হৃদয়ের আরো কিছু অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরে থাকুন। সুরের মোহনা, হৃদয়ের তীরে সুরের গল্প।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত হারানো দিনের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরের মোহনায় এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনে ছিলেন ফারহানা তরিনা, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিষয় ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভিন, উপস্থাপনায় ফাতিমা আফরোজ সোহেলী।

নুপুরের হিরিঞ্জি শব্দে যখন স্তব্ধ দুপুর বা মায়াবী সন্ধ্যা মুখরিত হয়, তখন কেবল চরণের অলঙ্কার বাজে না, বাজে মনের তার, আদিম লয় থেকে আধুনিক প্রেম, সবখানেই নুপুর এক মায়াবী অনুঘটক। আজ আমাদের এই সুর তরঙ্গ সাজানো হয়েছে নুপুরের সেই শব্দ তরঙ্গ দিয়ে। নুপুর কিংবা ঘুঙ্গু নিয়ে মন ছুঁয়ে যাওয়া গানের অতুল ভাণ্ডার থেকে কিছু গান আজ আপনাদের জন্য বাজাব। আমাদের এই আনন্দের যাত্রায় সাথে হবে নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা। আপনাদের সাথে আছি আমি ফাতিমা আফরোজ সোহেলি। প্রথমেই যাব শুকনো পাতার নুপুর পায়ে। চলুন শুনে আসি এই নজরুল সঙ্গীতটি।

ফিরোজা বেগমের কণ্ঠে শুনলেন সেই বিখ্যাত নজরুল সঙ্গীত শুকনো পাতার নূপুর পায়ে। তুমি যখন হেঁটে যাও ওই ঘাসের গালিচায়, ঘাসের বুক চিরে যেন শরীর ঝর্ণা বয়ে যায়। তোমার পায়ে বাঁধা ওই রূপালের শিকল হৃদয় হরণ করে নেয়, করে তোলে চঞ্চল। এবারে দলছুট ব্যান্ডের গান, গেয়েছেন সঞ্জীব চৌধুরী।

হাওয়ায় হাওয়ায় শব্দ যখন স্তব্ধতায় মিশে মাঝে মাঝে পথ ফুরিয়ে যায়, থেমে যায় চরণের গতি, কিন্তু মনের কানে তখনও লেগে থাকে সেই ফেলে আসা ধ্বনি। শূন্য ঘরে আলমারির কোণে পড়ে থাকা নূপুর জোড়া যেন তখন এক একটি দীর্ঘশ্বাস। নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে মাধবে রাতের চাঁদ এলে কি লুকায়, পিয়া পিয়া বলে পাখি ডাকে বনো বাজে, মধুর নূপুর রুমু ছুমু বাজে, কে এলে মনোহর নট বড় সাজে। নজরুল সঙ্গীত গেয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম।

নূপুরের রোমঝুম শব্দে জেগে ওঠে পুরনো সব অনুভূতি। মন অজান্তেই বলে ওঠে, সে এসেছে, তার নূপুরের ঝংকারে আমার নিঃশব্দ রাত গড়ে গড়ে যায়। প্রেম হয়ে ওঠে সুরেলা ও মায়াবী। নূপুর বাজে, আকাশ হাসে, সে আসে স্বপ্নের মতো, আমি হারাই তার স্নিগ্ধ ছায়ায়। নূপুরের শব্দে কেঁপে ওঠে বাতাস, চোখে চেয়ে সে বলে দেয় মনের সব জমানো কথা। নূপুরের শব্দে প্রেম আসে হেসে, তোমার ছন্দে বুঝে যায় নয়ন, বকুল গন্ধে নূপুর ছন্দে মুখর হোক না যে এই মন, এমনও লগ্নে তোমারও স্বপ্নে আকুল হোক না ক্ষণ। আধুনিক গান গেয়েছেন নমিতা ঘোষ, গীতিকার শফি মাহমুদ, সুর করেছেন রাজা হোসেন খান।

ঘুমা ঘুমুর যখন শিল্পীর পায়ে ধরা দেয়, তখন সে কেবল অলঙ্কার নয়, সে তখন মন্ত্র। এক একটি মুদ্রার সাথে যখন শত ঘুঙুর একসাথে বেজে ওঠে, তখন মঞ্চের অন্ধকার চিরে আলোর ঝর্ণা নামে। সেই ঝংকার যেন আত্মার মুক্তি, তাল আর লয়ের এক অপূর্ব সংমিশ্রণ। নূপুর পড়াইয়া দিলা আমার দুটি চরণে, ছমছম শব্দে পড়ছে তোমার স্মরণে। এবারে সমাধি ছয়াছাপের গান শোনাব, গিয়েছেন কনক চাপা ও এসআই টুটুল।

আমার ভালোবাসা তুমি, আমার আলোবাসা তুমি, হলেও কখনো কখনো নূপুর বড় অভিমানী হয়। ঝগড়া শেষে প্রেয়সী যখন দ্রুত পায়ে চলে যায়, তখন সেই শক্তির মাঝে লুকিয়ে থাকে তীব্র ক্ষোভ আর ভালোবাসার দাবি। আবার কখনো কখনো অভিমানী হৃদয় নূপুর শব্দহীন হয়ে পড়ে, সেই নীরবতা তখন বাতাসের চেয়েও ভারী হয়ে যায়। তাই পায়ে নূপুর আমার জাদু জানে, নয়নী নিশার কাজল টেনে কাছে টানে। এবারে শোনাব দেবদাস ছায়াছবির গান, গেয়েছেন রুনা লায়লা।

এমনি ভাবেই পিয়াসি সোয়াক নিয়ে সময় বয়ে যায়, মানুষ বদলে যায়, পুরনো আলমারির কোনো এক কোণেই পড়ে থাকে সেই স্মৃতির নূপুর। তাতে আজ ধুলো জমেছে, কিন্তু হাত দিয়ে নাড়া দিলেই যেন শত বছরের পুরনো কোনো বিকেল ফিরে আসে। নূপুর হারায় না, সে রয়ে যায় স্মৃতির মিছিলে এক অনন্ত ধ্বনি হয়ে। শ্রোতা বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান শুরু তরঙ্গ থেকে। শুরুতে আমাকে চিঠি লিখবার ঠিকানা আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, ঢাকা 1207। আবারও বলছি, শুরু তরঙ্গ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, ঢাকা 1207। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় ফাতেমা আফরোজ সোহেলি, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর 2টায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, টেলিফোনে আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সহযোগিতায় সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনিন্দ্য হাসান অমিত বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাঁকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে PGR এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সামরিক ব্যান্ড এ সময় স্বাগত সঙ্গীত পরিবেশন করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসিরউদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা। হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। কৃষি বিশ্ব কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল আটটা পনেরো মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা এগারোটা ত্রিশ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত দশটায় যাত্রা অনুষ্ঠান গঙ্গা থেকে বুড়িগঙ্গা মূল রচনা শান্তিরঞ্জন দে বেতার রূপ তাপস সরকার প্রযোজনা এস এম সরওয়ার হোসেন। এছাড়া এফ এম নব্বই মেগা হার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক উত্তরসূরি রচনা দেলোয়ার হোসেন দুলাল প্রযোজনা মাসুদ আলী খান। এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগা হার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগা হার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম নব্বই মেগা হার্জে সকাল ছটা থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 34.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73% এবং সন্ধে 6টায় 94%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:26 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:43।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

ডিফারেন্ট হাজব্যান্ড এর পর লালন গেতে শুনলেন রিমা খানের কণ্ঠে। এবারে গানটি নেওয়া হচ্ছে তুমি আমার মনের মানুষ, এই বাণীচিত্র থেকে যুগল শিল্পী বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী।

হাসান রাজার গানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি অধিবেশন FM 90 মেগাহার্জে। এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ উবায়দুর রহমান।

নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সীমার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্ধন সম্পর্কে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাঠে অনুষ্ঠানে মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পের গানের অনুষ্ঠান ইফোনে শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসব বড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষা হ্রাস ও লেট স্পিক ইংলিশ বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 যাত্রা অনুষ্ঠান গঙ্গা থেকে বুড়িগঙ্গা। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিকর শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা, আজ বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ সফর ১৪৪৮ হিজরি, ২৯শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ ও এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। জানিয়ে দিচ্ছি, এ মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু, ফেরিদা আক্তার রমা ও মোহাম্মদ শিজুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা হিজর এর ৭ আয়াত থেকে ১১ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।